এই শিক্ষা শেষে তিনি অতি দিন দরিদ্র বেশে বৃন্দাবন এসে উপস্থিত হলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামী শ্রীজীবকে দেখে তো খুবই খুশি হলেন। ওই যে বলছিলাম পারিবারিক ঐতিহ্য, তারা অন্যান্য গোস্বামীদের সঙ্গে এবং মনীষী ভক্তদের সঙ্গে শ্রীজীবের পরিচয় করিয়ে দিলেন। একে শ্রীজীব সনাতন গোস্বামী রূপ গোস্বামীর ভাইপো, তাছাড়া যথেষ্ট পণ্ডিত, ফলে অল্পদিনের মধ্যে তিনি সকলের প্রিয়পাত্র হয়ে উঠলেন। সনাতনের নির্দেশে রূপ গোস্বামী তার দীক্ষাগুরু হলেন। যদিও রূপ গোস্বামী তার জ্যাঠা, কিন্তু এখন শ্রীজীবের কাছে তিনি তার গুরুদেব বা গুরু মহাশয়। শ্রীজীব গুরুর কাছে থাকেন, ভক্তিশাস্ত্র পাঠ করেন, ক্লান্ত হলে তার সেবা করেন, তার কথা শুনে পুঁথি লেখেন। এভাবেই তার এই শিক্ষানবিশ জীবনটি চলছে। এবার শ্রীজীবের সাহায্যে শ্রীরূপ গোস্বামী বৈষ্ণব দর্শনের তত্ত্বপূর্ণ গ্রন্থ ভক্তির অসামৃত সিন্ধু সম্পূর্ণ করলেন। আর এই সময় তিনি শিষ্য শ্রীজীবের দৃঢ় ভক্তি দেখে তাকে আলাদা করে, মানে পৃথকভাবে কৃষ্ণ সেবার অধিকার দিলেন। রূপ গোস্বামী এবং শ্রীজীবের কুটিরের কাছেই রাধা মাধবের মন্দির তৈরি হল। শ্রীজীব এখন জীব গোস্বামী বলে পরিচিত। এর মধ্যে 12-13 বছর কেটে গিয়েছে। সনাতন গোস্বামী রূপ গোস্বামী বৃদ্ধ হয়েছেন, কিন্তু তবু তারা কঠিন এবং দুষ্প্রাপ্য বৈষ্ণব গ্রন্থ সংকলন করতে শুরু করেন এবং বৈষ্ণব ধর্মের তত্ত্বমূলক পুঁথি লিখতেই থাকেন। কিন্তু সব কাজেই জীব গোস্বামীর সাহায্য দরকার হয়, কারণ তখন তিনি তরুণ, তিনি ব্রজমণ্ডলের কর্তা, গুরুর আসন নিয়েছেন। ওড়িশা, বাংলা, অন্যান্য অঞ্চল থেকে যারাই আসছে তারা শ্রীজীব গোস্বামীর কাছেই সাধারণত দীক্ষা গ্রহণ করছেন। বৃন্দাবনের গোস্বামীদের জ্ঞান এবং ভক্তির খ্যাতি তখন দেশের সর্বত্র। আকবর বাদশাহ এই খ্যাতি শুনে বৃন্দাবনে এলেন। তিনি গোস্বামীদের প্রতিনিধি শ্রীজীব গোস্বামীর সঙ্গে পরিচয় করলেন এবং তার অপূর্ব মূর্তি, অথচ বিলাস ঐশ্বর্যহীন বেশভূষা, তার তেজস্বী প্রকৃতি, অসাধারণ পাণ্ডিত্য, এই সব দেখে আকবর একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তখন অনুভব করতে পারলেন যে জীবনের যে সার কথা, সেই কথাই নিয়ে তারা একের পর এক গ্রন্থ রচনা করে চলেছেন। তিনি জীব গোস্বামীকে জিজ্ঞাসা করেন যে আপনার জন্য আমি কিছু করতে চাই, আপনাদের কিছু দরকার থাকলে বলুন। গোস্বামীদের হয়ে, তাদের মুখপাত্র হয়ে জীব গোস্বামী বলেন, বাদশাহ, আমরা সংসার ত্যাগী, আমাদের প্রয়োজন অতি সামান্যই, তাই আমাদের কোনো কিছু দরকার নেই। তবুও তিনি বারবার অনুরোধ করেন, কিছু তিনি করতে চান তাদের জন্য। তখন জীব গোস্বামী বলেন, বেশ, আপনি যখন বলছেন তখন একটু অনুরোধ করব। আমরা এখানে শান্তিতে ঈশ্বর ভজনা, ধর্মচর্চা, শাস্ত্র চর্চা এবং শাস্ত্র রচনা করতে চাই, কিন্তু আমাদের কিছু অসুবিধে সৃষ্টি করছে কিছু মানুষ। এরা বৃন্দাবনের বনে এসে শিকার করে, পশু পাখি হত্যা করে, গাছ কেটে বনের সৌন্দর্য নষ্ট করে। আমরা তাদের অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা কিছুতেই আমাদের অনুরোধ রাখছে না। অথচ এই হত্যা এবং গাছ কাটার ফলে আমাদের মনের শান্তি নষ্ট হয়, আমাদের খুবই কষ্ট হয়, যার ফলে আপনি আমাদের যদি এই প্রাণী হত্যা এবং গাছ কাটা এর থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন, তাহলে আমাদের বড় উপকার হয়, কারণ এতে আমাদের ধর্মচর্চা এবং শাস্ত্রচর্চায় বড়ই অসুবিধে হচ্ছে। আকবর বাদশাহ তাদের বললেন, বেশ, আপনারা নিশ্চিন্ত থাকুন, আজ থেকে বৃন্দাবনে পশু পাখি হত্যা কেউ করবে না, আর গাছ কাটাও বন্ধ হল। তিনি চারিদিকে ফরমান বা আদেশ জারি করে দিলেন আর তারাও নিশ্চিন্তে তাদের শাস্ত্র আলোচনা, ধর্মচর্চা ইত্যাদি তারা করতে পারলেন। আর সামান্য কিছু কথা, আসলে সামান্য কিছু কথা নয়, ঘড়ির দিকে তাকিয়ে সামান্য কিছু কথাতেই ক্ষান্ত দিতে হয়, কেননা তা নিয়ে পরে আবারও কখনো কথা বলা যায়। এই মুহূর্তে ছোট্ট একটা গান শুনে আর আপনাদের বার্তার কাছে ফিরে আসবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এবার আপনাদের বার্তা শুরু করি তপতিদির লেখা এই হোয়াটসঅ্যাপ দিয়ে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে। শনিবারের চিরন্তনী শুনবার জন্য বিছানা ছেড়ে প্রস্তুত হয়ে বসলাম। মধুর কণ্ঠে আজ গল্প ও মন মাতানো গান শোনার অপেক্ষায়। অপেক্ষার হলো অবসান, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ সুপ্রভাত। এরপরে কে লিখছেন? সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প গান নিয়ে গিয়ে চলুন। সাথে আছি সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন। পাঁচটা দিনে, মানে আমি পাঁচটায় চিরন্তনী শুরু করি, আপনারা তারপর পরই জানাতে শুরু করেন। সত্যি তাই, আপনারা আছেন বলেই কিন্তু

চিরন্তনী দিয়ে সেই এত নানান রকম গল্প শোনানোর প্রেরণা পাই। অনেক ধন্যবাদ। এরপর লিখছেন, চিরন্তনীতে আমরা শুনি নানা সাহিত্য কথা যা হীরক খচিত। গত সপ্তাহে রূপমঞ্জুরির গল্প শুনে পুরনো স্মৃতি হলো জাগরিত। যতদূর মনে পড়ে এই সময় আলু না থাকায় হতো বেশি ওলের ব্যবহার। একদম নারায়ণ সেনান লিখেছিলেন, তখন চিত্র ও হটির ওপর সামাজিক অত্যাচার। ইন্দ্রাণী তোমার সুরেলা কণ্ঠে শুনতে চাই সাহিত্যের আরও মণিমুক্ত। স্মরণীয় লেখকের বরণীয় সাহিত্য যা মনকে করবে অভিভূত। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর, খানাকুল, হুগলি। নিশ্চয়ই আজকের গল্পটাও ভালো লেগেছে। আসলে কোথাও একটা না, আমাদের যে শিক্ষার পরিমণ্ডল বা আমাদের যে পারিবারিক পরিমণ্ডল, তা কিন্তু আমাদের ওই যে বলছিলাম পারিবারিক ঐতিহ্য তাকে বহন করতে সাহায্য করে। আচ্ছা, এবার কি লিখছেন, শুক্র শনি রবি চিরন্তনী সুরে ভরে ওঠে প্রাণ, মোটিভেশনের কথায় জাগে নতুন করে বাঁচার গান। কখনো জীবন শেখায়, কখনো দেয় সাহসের বাণী, মনের আকাশে ছড়িয়ে পড়ে গানের মধুর টানটি। রেডিও সেই কণ্ঠে হারিয়ে যায় ক্লান্তির ভার, চিরন্তনী তাই সাপ্তাহিক জীবনের এক প্রিয় উপহার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া। বাহ, খুব সুন্দর বলেছেন। আমরা বলি উইকেন্ড, মানে হ্যাপি উইকেন্ড ইত্যাদি প্রভৃতি, সেটা আপনি খুব সুন্দর করে বলেছেন। চিরন্তনী এখানেই সার্থক। অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন, শুভ সকাল, শুভ রাধাষ্টমীর শুভেচ্ছা। চিরন্তনীর গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি দিদিভাই, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। শুভ সকাল, শুভ রাধাষ্টমী। এবার কি লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। চিরন্তনীর সাথে দারুণ লাগে এই ভোরবেলা, শাশ্বত বাণীর কথা শোনায় গান গল্পের গাঁথামালা। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত আপনাকেও। আর কে লিখছেন এরপরে, আজ শনিবারে চিরন্তনীর আসরে ইন্দ্রাণী আমাদের ফেলে আসা দিনগুলিতে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন। পারিবারিক ঐতিহ্যের প্রবহমানতা এই গল্পের প্রাণ। রূপ সনাতন গোস্বামীর পরম্পরা হয়তো আজও চলে আসছে। রাধাষ্টমীর শুভেচ্ছা রইল সবার জন্য। দেহের মাঝে কত যে ধন ইন্দ্রিয়তা জানে, চোখের কোনো ধর্ম যে নাই সবাই সেটা মানে। স্বাধীন চোখ সবই দেখে, নেই তো ভেদাভেদ, নারী পুরুষ শিশু কিশোর নিত্য নতুন বেশ। তারপরে অনেকখানি লিখেছেন, আচ্ছা 5:46, আচ্ছা ঠিক আছে, আপনার পুরো লেখাটাই পড়ছি। যে চোখ আমার আকাশ দেখে, পাহাড় নদী বন, গ্রাম শহরে নানান ফারাক, দুস্থ আতুজন, পাপ পুণ্যের ফারাক শুধু জ্ঞান চোখেতেই হয়। চোখের তারায় নেই তো কোনো অসাম্যের ভয়, রঙিন চোখের ইশারাতে জীবন বাজি রাখা, দেখতে দেখতে হারিয়ে যায় যে চোখের আলো ভাষা। আচ্ছা, বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন নানান গল্প। খুব সুন্দর এই অনুষ্ঠান, কত কী যে জানা যায় তা আজও শুনছি এবং তার সঙ্গে গান। গত সপ্তাহে ঘুমের জন্য সেদিনকে গল্প শুনতে পাইনি, আজকে যার গল্প শুনলেন সেদিন তার পিতৃব্যের মানে জ্যাঠামশাইয়ের গল্প শুনছিলাম। আচ্ছা, এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেই জ্যোতি, বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। শরতের শনির প্রাতে চিরন্তনীর আসরে গান গল্প কথার ডালিতে শুভ এই বাসরে। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, আদর্শ বৈষ্ণব যাপন কথায় সুধাকণ্ঠী গল্প থ্রু। জাগরণের গল্প কথন সুন্দর সুরে সুধা, সুন্দর এই সকালে হরছে মনের ক্ষুধা। যশ প্রতিষ্ঠা শুকুরী বিষ্ঠা তা তো সকলেই জানি, বিনয় বিনা ভক্তি দত্ত হয় না যে তাও মানি। প্রভু পদে প্রাণ সপিনী আলোর পরশ চাই, অনুপ্রেরণায় যথার্থ আলোর দিশা পাই। মনের চোখ খুলতে চাই সেই তো ভালো রাখে, সর্বজনে সর্বক্ষণে সর্বপরিস্থিতির প্রাতে। মন বসনে ময়লা ধুতে তত্ত্ব কথাই সাবান, তাই তো শুনি চিরন্তনীতে আলোর জয়গান। কে লিখেছেন, রাধাষ্টমীর শুভেচ্ছা সকল সুধিজনে, লিখেছেন কে আগেই বলে দিয়েছি, অনেক ধন্যবাদ অরিজিৎ দাস অধিকারীকে। আচ্ছা বেশ, এরপরে লিখছেন
সুপ্রভা দিদিভাই, রূপ সনাতন শ্রী জীব গোস্বামীকে সশ্রদ্ধ প্রণাম। আজ রাধাষ্টমী, আমাদের দেশের বাড়িতে গোয়াল

যে হয় গোমাতার বাসস্থানে। গোমাতাকে স্নান করিয়ে সিঁদুর চন্দন তার কপালে এঁকে দেওয়ার প্রথা আছে, সেখানে ঝিঙে বলিদান করার প্রথা আছে। আচ্ছা, লিখছেন মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর এবার কে লিখছেন, এই রে সেই লেখাগুলো এমন, যাই হোক আমি যতটুকুনি পড়তে পারছি ততটা ঠিকঠাক করে পড়ার চেষ্টা করছি। কেমন ঐতিহ্যের উত্তরাধিকারে, ও আচ্ছা ঐতিহ্যের, আচ্ছা আচ্ছা আচ্ছা ঐতিহ্যের উত্তরাধিকারে আজ আছি ষড়গোস্বামীর কথা ও শ্রী রাধাষ্টমী পালনে। ইন্দ্রাণীর সুললিত পৌরোহিত্যে সুন্দর সকালের স্নিগ্ধতার অপূর্ব আবেশ চিরন্তনী ছড়িয়ে দিল অপূর্ব গান গল্প সংযুক্তা ভাদুরী। সংযুক্তাদি অনেক ধন্যবাদ। ইংলিশে লেখাগুলো কি হয়, নানান রকমভাবে আমরা আমাদের মনের ধারণা অনুযায়ী তো আমরা লিখি, সবসময় হয়তো সহজ করে পড়া যায় না, একটু পড়তে অসুবিধে হলো কিছু মনে করবেন না, ভালো থাকবেন। আর এবার কি লিখছেন, শুভ সকাল, কুয়াশা ভেজা সকাল, আজ শনিবারের পয়লা আশ্বিনের চিরন্তনীকে আগাম শারদীয়া শুভেচ্ছা। ধ্যান করে মনকে শান্ত রাধে রাধে, আমি শিবশঙ্কর সাঁত, পোয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আজকে বহু বাড়িতেই কিন্তু রাধে রাধে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারের চিরন্তনী রাধাষ্টমীর পূর্ণ প্রাতে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর ভাইপো শ্রীজীব গোস্বামীর কথা আর সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই সুপ্রভাত। আর এবার লিখছেন, ইন্দ্রাণীদি আপনি আসবেন বলে ভোর ভোর FM রেইনবো সেন্টারটি দিলাম খুলে, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লই চিরন্তনীরে দ্বারে এলাম আমি সুদূর থেকে, যাহার বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস মোর উৎপল আদক নাম। দিদি ভাই সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। বাহ, বেশ সুন্দর করে একটা বেশ মজা করে লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা এবার কি লিখছেন, আজ পয়লা আশ্বিন, বৈষ্ণব তথ্য শোনালে দিদি ভাই ধন্য হলো আমার মন, দণ্ডবাদ প্রফুল্ল কুমার সিংহ, রাঙাভানি, শিলিগুড়ি, দার্জিলিং। ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আপনার সুমিষ্ট কণ্ঠে শনিবারের চিরন্তনী শুনছি, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সপ্তাহে তিনটে দিন আপনার সুরেলা কণ্ঠে এই শোনার অপেক্ষায় থাকি, আবারও কালকে শোনার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, কালকেও আপনারা গল্প শুনবেন উজ্জ্বল ভট্টাচার্যের কাছে। আর সকল শ্রোতা বন্ধুদের জন্য আপনি জানিয়েছেন রাধাষ্টমীর শুভেচ্ছা, ভালো থাকবেন। রাধে রাধে সোমেন যাদবপুর থেকে লিখেছেন, হ্যাঁ একদম অবশ্যই, আপনাকেও সুপ্রভাত, রাধাষ্টমীর শুভেচ্ছা। এরপরে লিখছেন, সুপ্রভাত দিদি ভাই, আজ এই অপূর্ব সুন্দর সকালে তুমি যে কি অঞ্জলি প্রদান করলে তা এক কথায় প্রকাশ করা অসম্ভব। চিরন্তনী, চিরশ্রুত শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীবন দর্শন শুনে মন একেবারে বৃন্দাবনময় হয়ে উঠল। এখন আমাদের এই শহরে এক সপ্তাহ ধরে শ্রী বৃন্দাবন থেকে আগত স্বামীজিদের শ্রীমাত ভাগবত থেকে কথা প্রবচন চলছে, তাই আজই আমার যাওয়ার কথা তুমি আজও আরও জাগ্রত করলে। ধন্যবাদ, শুভ রাধাষ্টমী, রাধে রাধে, সুমিতা ব্যানার্জি, নর্থ লোকো ট্যাঙ্ক, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড। ভালো থেকো অবশ্যই। বাহ, সুন্দরভাবে আজকে দিনটি আপনি যাপন করুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ। এরপর লিখছেন, ফলতা বকুলতলা থেকে শম্ভু, শুভ সকাল, শারদের শুভেচ্ছা, খুব সুন্দর অনুষ্ঠান, বন্ধুরা খুব ভালো ভালো চিঠি লিখছে, ঘর থেকে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে, রাধারাষ্টমী শুভেচ্ছা। বাহ, আপনাকে শম্ভু আজকে প্রথম পেলাম, খুব ভালো থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন প্রত্যেক দিন, কেমন। এবার লিখছেন, রূপ ও সনাতন গোস্বামীদের নিয়ে আজকের প্রসঙ্গে অনেক অজ্ঞাত বিষয়ে আলোকপাত করলেন, সমৃদ্ধ হলাম, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, অনেক ধন্যবাদ। বাহ,
আপনি ছোট্ট করে সুন্দর করে বলেছেন। এবার লিখছেন, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। আর এবার লিখছেন

কমলেন্দু দাস বাকিজতিন পার্ক থেকে। শনিবারে দিদিভাই, সুপ্রভাত দিদিভাই, শনিবারে চিরন্তনী শুনলাম, সবাইকে সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত জানাই। আর এবার লিখছেন চিরন্তনী, গুড মর্নিং ইন্দ্রাণী, চিরন্তনী দি, আচ্ছা শুনছি খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সিন্দ্রি চাষ, পুরুলিয়া। একদম আপনাকেও গুড মর্নিং। চট করে দেখে নি মেসেজ কেউ কিছু পাঠিয়েছেন। হ্যাঁ, স্নিগ্ধ হাওয়ায় মন জাগে আজ, প্রাণে প্রাণের প্রাণের পারাবারে, মেঘমল্লার বাজালে আজ হৃদয় বিনা তারে, হৃদয়ের এই দিগন্তে আজই রং মাখিয়ে ভাসে, আগমনের ছন্দ মিশে আজই ভোরের বাতাসে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পায়েল খুব ছোট্ট করে সুন্দর করে সুন্দর বলেছেন, ধন্যবাদ। আর এই কে লিখেছেন দেখি চট করে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ স্টোরি অফ শ্রীজীব গোস্বামী বাই সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা। অনেক ধন্যবাদ, গুড মর্নিং। আর এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল, মন দিয়ে গল্প আর গান শুনছি, সুন্দর পরিবেশনা। এবার দু লাইন খোলা চিঠি, কথা সুরে লাগে দোলা, নবরূপে উঠে তুফান, আচ্ছা তুফান, মানি কি মণিকোঠায় প্রিয় চিরন্তনী, দরবার গতি অম্লান, দুর্বার গতি অম্লান, বাহ, আগামী সপ্তাহের ভোরে আবার, আগামী সপ্তাহের ভোরে আবার কথা হবে, না কেন আগামী সপ্তাহ, কেন আগামী কাল রয়েছে তো, আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আর আমার পরে সমক আসছে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে, কে আছেন দেখে এই মুহূর্তে একটি ঢুকলো, গুড মর্নিং ইন্দ্রাণীদি, হরে কৃষ্ণ, ভালো লাগছে আজকে চিরন্তনী, আরও এমন আলোচনা আবার করবেন, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, একেবারে চেষ্টা তো করি, সবসময় চেষ্টা করি সেটা। আর এবারে কে লিখছেন দেখি চট করে দেখে নি, হোয়াটসঅ্যাপে মনে হলো আবার কিছু এলো। হ্যাঁ, শনিবারে চিরন্তনী অনুষ্ঠান, সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ায় জেগে ওঠে চিরদিনের প্রাণ, ওই ভেসে আসে কাশ্মীরিতে আগমনী গান, তোমার অল্প কথার গল্পগুলো সারা জায়গায় প্রাণে, সবুজ বনের রেশ থেকে গিয়ে সুর তুলে গানে গানে, আদিত্যপুর শান্তিনিকেতন থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে, সবাই খুব ভালো থাকবেন, কেমন এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত, 100.1 FM গোল্ড কলকাতা শুনছেন আপনারা সকলে। সঙ্গে রয়েছি আমি অম্বিকা, নিয়ে প্রভাত বীণা। আজকের প্রভাত বীণার সুরে সুরে যার কথা আমরা বলবো, যার সম্পর্কে আমরা স্মৃতিচারণা করব, তিনি এমন একজন মানুষ যার জীবন বন্ধনহীন গ্রন্থিতে বাঁধা, তার চলা কোনোদিনও থেমে থাকেনি। তারই গান শুনতে শুনতে আমাদের চলার পথ যেন প্রতিটা মুহূর্তে মসৃণ হতে থাকে, স্রোতের মতো বেয়ে চলে। যিনি নিজের পথ থেকে কখনো সরে যাননি, যিনি নিজের শির দ্বারা সোজা রেখেছেন, যিনি ভালো মন্দ সাদা কালো চিনতে সাহায্য করেছেন, নিজে একাকী এগিয়ে গেছেন স্থির লক্ষ্যে, যিনি কর্তব্য করেছেন, আঘাত সয়েছেন, চোখের জলের জোয়ারে ভেসে গিয়েও প্রত্যাঘাত করেননি, নিজের শর্তে জীবনটাকে বেঁচে নেওয়ার চেষ্টা করেছেন এবং জীবনে বেঁচেছেন যতটা, নিজের শর্তে কোথাও মাথা নোয়ানোর প্রশ্নই ওঠেনি, এমন একজন মানুষ, এমন একজন প্রথিত যশা শিল্পী যার জীবনে কিছু কম লড়াই ছিল না, তিনি সংগ্রামী একটি জীবন পালন করেছেন, জীবন যাপন করেছেন, সেটি ছিল তার একমাত্র এবং অনন্য বিশিষ্টতা। কিন্তু তিনি ভক্ত এবং অনুরাগীদের কাছে, তাদের চোখে একজন মহান শিল্পী শুধুমাত্র নয়, একজন তেজস্বী নারী, একজন ব্যক্তিত্বের প্রতীক হিসেবে নিহিত হয়েছেন। তার চলা বলা, জীবনবোধ সব কিছু নিয়ে কিন্তু তার সকল ছাত্রছাত্রীরা ভীষণভাবে এক অনুকরণীয় দৃষ্টান্ত মনে করে নিয়েছেন তাকে। তিনি চলে গিয়েছেন আজ অনেক বছর হল, কিন্তু আজ তার জন্মদিনের দিন আমরা তাকে স্মৃতি মণিকোঠায় উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি, জ্বলজ্বল করছে সেই উজ্জ্বল নক্ষত্র। কার কথা আমরা বলছি? নিশ্চয়ই আপনারা সকলে গান শুনেই বুঝতে পেরেছেন আমরা যেই ঘরানার কথা বলছি, যেই শিল্পীর কথা বলছি। তিনি রবীন্দ্র যুগের একজন বিশিষ্ট প্রথিত যশা শিল্পী সুচিত্রা মিত্র। আজ তাঁর জন্মদিন, তাই সুচিত্রা মিত্রের জন্মদিন উপলক্ষে আজকে আকাশবাণীর FM গোল্ডের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানানো হবে। সঙ্গে থাকবে অম্বিকা এবং প্রভাত বীণার সুরে সুরে আজ শুধুমাত্রই শিল্পী সুচিত্রা মিত্রের গান। চলে যাচ্ছি সরাসরি পরের গানে, তারপর ফিরে এসে কথা হবে সুচিত্রা মিত্রের জীবন কতখানি সংগ্রামী ছিল সেই সম্পর্কে।

গতিময় ছিল তার জীবন, সবসময় চলমান স্রোতের মতো। সুচিত্রা মিত্রের জন্ম হয় ১৯২৪ সালের ১৯শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকের এই তারিখে ১৯২৪ সালে তিনি জন্মগ্রহণ করেন বিহারের গুজন্ডি স্টেশনের কাছে। চলন্ত ট্রেনে জন্মেছিলেন তিনি। একজন রবীন্দ্রযুগের বিশিষ্ট সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের দুই পুত্র, তিন কন্যা। কন্যাদের মধ্যে কনিষ্ঠতম ছিলেন সুচিত্রা মিত্র। কাছের জনেরা ডাকতেন গোজু বলে, আর নিজে মজা করে বলতেন, ট্রেনে জন্মেছি তো তাই সব সময় চলছি, পথ চলাতেই আমার আনন্দ। রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরীন্দ্রমোহনের, আর সেই আবহেই সুচিত্রা মিত্রর বেড়ে ওঠা। গলায় সুর ছিল, ছোটবেলায় পঙ্কজ মল্লিকের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষার হাতেখড়িও হলো। তারপরে সঙ্গীত ভবনের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনে গেলেন, তখন তার বয়স ১৭। রবীন্দ্রনাথকে চাক্ষুষ দেখার সুযোগ হয়তো সুচিত্রা মিত্রের হয়নি, কিন্তু তিনি তো শান্তিনিকেতনে পা দেওয়ার অল্পদিন আগেই কবির প্রয়াণ ঘটা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথকে তার জীবন দেবতা হিসেবে মেনে নিতে কোনো কষ্ট হয়নি। যাকে চাক্ষুষ দেখতে পাননি, তার প্রয়াণের পরও তাকে খুব অল্প সময়ের ব্যবধানে জীবন দেবতা মেনেছেন, তাকে না দেখার আক্ষেপ বারবার প্রকাশ করেছেন। ৪ বছর সঙ্গীত ভবনে ডিপ্লোমা কোর্স করেন তিনি সুচিত্রা মিত্র। শিক্ষক হিসেবে পেয়েছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদারকেও। ১৯৪৫ সালে ফিরে এসে কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিএ পড়া শুরু করলেন, আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করলেন। গ্র্যাজুয়েট হওয়ার ঠিক ১৫ বছর বাদে ১৯৬২তে, নেহাত খেয়ালেই এমএ পড়ে ফেলা। প্রকৃতি, উন্মুক্ততা, রুচি, সংস্কৃতি এবং সব কিছুর উপরে যেটা ছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, আর এই সব কিছু নিয়ে

প্রকৃতির কথা আমরা বলছি, সংস্কৃতির কথা বলছি, রুচি, রবীন্দ্রনাথ, এই সব কিছু কিন্তু সুচিত্রা মিত্রের জীবনে শান্তিনিকেতনের সেই সময় থেকেই মনে ভীষণভাবে গভীরভাবে রেখাপাত করেছিল, ছাপ ফেলেছিল। সেই ইম্প্যাক্ট বা সেই এফেক্টটা অনেক দিন চিরস্থায়ী হয়ে থেকে গেছে, চিরদিন তিনি সেই স্মৃতি লালন করেছেন। তার সঙ্গীত ভাবনায় শান্তিনিকেতনের শিক্ষা ছিল একেবারে দিশারি। বিশেষত শান্তিদেব ঘোষের উদাত্ত প্রাণবন্ত গায়ন শৈলী তাকে প্রভাবিত করত। রবীন্দ্রসঙ্গীতের আর এক দিকপাল আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্বেরও সূচনা হল। আমরা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের সম্পর্কের রসায়ন নিয়ে অনেকে অনেক রকমের আলোচনা করে থাকি, কন্ট্রোভার্সিয়াল আলোচনা, কিন্তু আমরা এটা হয়তো জানি না যে সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় দুজনেই ছিলেন পরস্পরের গুণমুগ্ধ এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সত্যি এটি কিন্তু আজও শিক্ষণীয়। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের তারিখে সমাজে দুজন একই ধরনের কাজ করলে ভীষণ একে অপরকে কম্পিটিশন হিসেবে মনে করে একে অপরকে ছোট করার চেষ্টা করি, অবমাননা করি, তখনকার সময় কিন্তু তারা একে অপরের গুণকে শ্রদ্ধা করতেন এবং সেই একে অপরের প্রতি সেই রেসপেক্টটা তাদের ছিল। কোনো গুজব কখনো উঠলে তারা কখনো গান দিতেন না। কলেজে পড়ার সময় থেকেই তার রাজনীতিতে আগ্রহ তৈরি হয় এবং বামপন্থার প্রতি আকৃষ্ট হন তিনি। পরবর্তীকালে তাকে দেখা যায় গণনাট্য সংঘে, কফি হাউসে, ধর্মতলায়, বামপন্থী শিল্পী সাহিত্যিকদের আড্ডায়, এমনকি মিছিলেও। সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে গণনাট্য আন্দোলনের কর্ণধারদের সঙ্গে তার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তারপর পরিচিত হন শম্ভু মিত্রের কাছে, বিজন ভট্টাচার্যের কাছে, সুহাস মুখোপাধ্যায়, হেমঙ্গ বিশ্বাসের মতো মানুষদের কাছে। এই সাংগীতিক যাত্রাপথ বিরাট এক যাত্রাপথ এবং তার অবদান রবীন্দ্র যুগে রবীন্দ্র গানের ক্ষেত্রে অবিস্মরণীয়, আমরা কোনো দিনও ভুলতে পারব না। আজ 100.1 FM গোল্ড কলকাতায় আবারও তাকে মনে করে নেওয়া, এমন একজন প্রথিতযশা শিল্পী যিনি আমাদের শুধুই দিয়ে গেছেন, পেয়েছেন কতটুকু শ্রদ্ধা ভক্তি শ্রোতা বন্ধুদের, তার থেকেও বেশি দিয়ে গেছেন, আমরা সেগুলো সমস্ত রিক্ত হস্তে গ্রহণ করেছি এবং পরিপূর্ণ হয়েছে। আমরা পরের গানে যাব। এই পরের গানটি আবারও সুচিত্রা মিত্রের কণ্ঠে। আসলে অনেক গান রয়েছে যা আজ প্লেলিস্টে আমাদের রয়েছে, কিছু কিছু বাছাই করা গান আপনাদেরকে শোনানোর জন্যে আজ প্রভাত বিনার সুরের মূর্ছনায় আপনাদের সকলকে ভাসতে বলবো। 9903059 এই নম্বরটাও খোলা রইল। আজ এমন এক বিশেষ শিল্পীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ আমরা জানাচ্ছি। অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মতামত, আপনাদের ভালো লাগার কথা জানতে পারলে ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি পরের গানটিতে।

বাংলাভাষী মানুষের কাছে রবীন্দ্রনাথ কিন্তু জীবন দেবতাই বটে। রবীন্দ্রনাথের গানের মতো আশ্চর্য সম্পদ আর কি বা আছে, সুখে দুঃখে আনন্দে বেদনায়, শোকে তাপে অভিমানে রাগে, সব কিছুতেই বারে বারে যার কাছে ফিরে যাওয়া যায়, তিনি তো রবীন্দ্রনাথ। তার গানের ঝর্ণাতলায় আশ্রয় নিয়েছি বরাবর। আর সেই রবীন্দ্রনাথ যখন প্রয়াত হলেন 1941 সালে, তার থেকে আরও 20 বছর বাদে আরও অনেক ঘটনা ঘটে গেল। মহাসমারোহে সেই ঘটনাগুলোর সাক্ষী থাকলাম আমরা। কিন্তু এই যে রবীন্দ্রনাথের গান যুগের পর যুগ বদলাচ্ছে, রবীন্দ্রনাথের গানের কোনো বদল হলেও কোথাও গিয়ে সেই মানে কি বদলে যায়? সঠিক সুরে যাতে গাওয়া হয় সেই বিষয়ে কিন্তু তখনকার দিনের শিল্পীরা রীতিমতো উদ্যোগ নিতেন, যে ঠিক সুরে গাইতে হবে, ঠিকভাবে কথাগুলো বলতে হবে। এবং কবি নিজেও বারবার জানিয়েছেন যে তার লেখা গান তার সুরেই গাইতে হবে। ফলে দীনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজা রঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ প্রমুখ এরাই পরবর্তী প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের কিন্তু তৈরি করলেন। তাদের মধ্যে অন্যতম প্রধান নক্ষত্র ছিলেন সুচিত্রা মিত্র। ওই যে একটু আগেই শুনছিলাম, চলন্ত ট্রেনে তিনি নদীর ধারে গুঝান্ডি স্টেশনের কাছে জন্মালেন, এবং তারপর সেই থেকে যে চলে বেড়ানো শুরু, তার শেষ পাড়ানির করিও রবীন্দ্রনাথের গান। বাবা বিখ্যাত লেখক ছিলেন বলে হয়তো কিছুটা পরিচয় করতে সুবিধা হয় কিছু মানুষজনের সঙ্গে। 1941 সালে রবীন্দ্রনাথের প্রয়াণের সামান্য কিছুদিন পরে বোলপুর স্টেশন থেকে গরুর গাড়িতে ট্রাঙ্ক চাপিয়ে খাস উত্তর কলকাতার হাতিবাগানের মেয়ে পৌঁছে গেলেন সেই শান্তিনিকেতনে। এমন করে দিগন্ত তার দেখা হয়নি আগে। আর মজার কথা হলো, সহপাঠী বাকিরা যারা ছিলেন তাদের মধ্যে নীলিমা সেন অনেকেই ছিলেন, যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় অবশ্যই একজন কিংবদন্তি। নীলিমা সেন এবং কণিকা বন্দ্যোপাধ্যায় আশ্রম কন্যা ছিলেন এবং সারা জীবন তারা শান্তিনিকেতনেও ছিলেন। এছাড়াও ছিলেন শিবা মাইতি, অরুন্ধতী দেবী, আমরা এদের কথাও কিন্তু শুনেছি। তিনি ফিরে আসেন সুচিত্রা মিত্র, কলকাতায় ফিরে আসেন। সুচিত্রা মিত্র আসলে সুচিত্রা মুখোপাধ্যায় ছিলেন, ফিরে আসেন 1945-46 নাগাদ কলকাতায় আবারও। তারপর বিবাহসূত্রে ধ্রুব মিত্রের সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, গণনাট্য আন্দোলনের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হওয়া, সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাসের মতো মানুষদের সঙ্গে আলাপ এবং একসঙ্গে কাজ, বর্ধমানের গলসিতে খোলা মাঠের এক সভায় গানও গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস সুচিত্রা মিত্র। গণনাট্যের মঞ্চ তখন রবীন্দ্রনাথের গানে কেঁপে উঠত। আর ঠিক এর কিছুদিন পরেই ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের ইংরেজি এবং বাংলা প্রবন্ধ প্রকাশিত হল। গলায় টপ্পার দানা আছে কিন্তু মেয়ে তার কমিউনিস্ট, মাঠে ঘাটে

আমরা সেই গানটাও শুনবো, তবে তার আগে আরও একটি গান যেটা ভীষণভাবে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য থেকে উঠে আসে সেই গানটা একটু শুনে নেব, পরিচিত গান। এবং এই গান একমাত্র তার গলায় মানা এবং কোথাও গিয়ে সেই চরিত্রায়ণ ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন সেই বলিষ্ঠ কণ্ঠস্বর যার, তিনি সুচিত্রা মিত্র।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: কথা বলতে বলতে কখন যে দেড়ঘণ্টা দু ঘণ্টা আড়াই ঘণ্টা পেরিয়ে যেত কেউ টের পেত না। তখন যে সময়কার কথা বলছি রবীন্দ্রনাথ জল জলসার একটা জল ছিল। তো সুচিত্রা মিত্রকে একবার প্রশ্ন করা হয়েছিল এই বিষয় নিয়ে, তো সে ব্যাপারে তার যেন কিছুটা আপত্তি দেখা গেল। তিনি বললেন, নজরুলের অসম্ভব ভালো গান রয়েছে, ভালো ভালো মুডের গান আছে, কিন্তু জলসা হিট করানোর জন্য যে কিছু গান সব সময় গাওয়া হয় সে সবের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের মেজাজ মেলানো কঠিন হয়ে পড়ে। তারপর তাকে জিজ্ঞেস করা হলো যে ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো যারা গেয়ে গেছেন নজরুল গীতি, তারপরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বসতে অসুবিধা হবে? তখন সুচিত্রা মিত্র বলেছিলেন, একেবারেই না, ওরা তো ভালো গায়, সেখানে দ্বৈত আসর হলে এমন শিল্পীর সঙ্গে সুচিত্রা মিত্র গাইতে বসতে ইচ্ছা করবে। প্রচুর সাক্ষাৎকার দিয়েছেন, শঙ্করলাল ভট্টাচার্যকে সাক্ষাৎকার দিয়েছেন, অনেক মানুষকে সাক্ষাৎকার দিয়েছেন, এবং অবশ্যই

সুচিত্রা মিত্রের যে ধরনের একটা কাউন্টেনেন্স ছিল, সেই ধরনের আমেজ বা গতি প্রকৃতি দেখে অনেকেই মনে করতেন, চোখ বড় করে হয়তো উনি খুব দেমাগী একটি মানুষ এবং হয়তো খুব অহংকারী। আসলে তা নয়, মনের দিক থেকে ভীষণ আবেগপ্রবণ একটি মানুষ ছিলেন। এমন একদিন সুচিত্রা মিত্রের বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিতে গেছেন শঙ্করলাল ভট্টাচার্য। একটা গোটা দুপুর চলে গেল কথায় কথায়, আড্ডায় আড্ডায়, কি সুন্দর গুছিয়ে কথা বলেছিলেন। সেই স্মৃতিচারণা আমরা শঙ্করলাল ভট্টাচার্যের মুখে শুনেছি এবং সেখানে প্রবাসী বন্ধুরা ছিলেন, তারা নানান শহরে ঘুরে আসা মানুষ বাড়িতে যখন ডেকে তাকে আমন্ত্রণ জানিয়ে আড্ডা দেওয়া হচ্ছে, সে এক অন্যরকম অনাবিল আনন্দ। কিন্তু এই মানুষটির, এই শিল্পী মানুষের এক সময় এলো যখন তার জীবনে দুঃখ কষ্ট এবং চোখের জল ভরে গিয়েছিল, আক্ষরিক অর্থে চোখের জল। জীবনে এত ঘাত প্রতিঘাত, এত আপদ বিপদ, সেখানে গীত বিতান একমাত্র তার সহায় ছিল, সম্বল ছিল। রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ পাশে কোনোদিনও দাঁড়াননি, এসে এমনটা হয়নি। এবং সুচিত্রা মিত্রের কথা বলতে গিয়ে অনেক সময় চোখ বেয়ে জল গড়াতে লাগত, কারণ তিনি বলেছিলেন, স্বামী সংসার ছেড়ে যেদিন এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম সেদিনও আমার হাতে গীতবিতান, বুকে রবীন্দ্রনাথ। কিন্তু এমনও একটা দিন আছে জীবনে যেদিন না কবি না তার গান দিয়ে মনকে বোঝাতে পেরেছি। কবি গান সব মিলেমিশে এক হয়ে গেছে, এবং তা হয়েছে বলেই হয়তো তিনি তার জীবনের মানে খুঁজে পেয়েছেন। তার স্বামীর সঙ্গে তার কোনো কারণে বিয়োগ হয়ে যাওয়ার পরও, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও, সম্পর্ক বিচ্ছেদ হলে, সম্পর্কের বিয়োগ ঘটলে তখন সত্যিই ভীষণ সেটা দুঃখের বিষয়। কিন্তু তিনি তার গানকে খুঁজে পেয়েছিলেন, তিনি রবীন্দ্রনাথকে তার বন্ধু হিসেবে খুঁজে পেয়েছিলেন। অফুরান জীবন শক্তি, জীবনময় সেই মানুষটি সমগ্র গীতবিতানকে জাপটে ধরে শান্ত করতে পেরেছিলেন নিজেকে। যখন মনে হয়েছিল জগৎ অন্ধকার হয়ে গেছে, শোক পর্ব একের পর এক চলছে, তখন ব্যক্তি মানুষ রবীন্দ্রনাথ জেগে উঠলেন তার জীবনে। আর আমাদেরও সত্যি কথা, এই রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে মনে পড়ছে এবং সুচিত্রা মিত্রের কষ্টের দিনগুলোর কথা বলতে গিয়ে মনে পড়ছে যে রবীন্দ্রনাথ নিজেও তো যখন তার পুত্র সৌমীন্দ্রনাথকে হারালেন, মৃত্যুর কথা স্মরণ করে তিনি তার কন্যা মীরাকে একটি চিঠিতে লিখেছিলেন যে সৌমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যেই সবই রয়ে গেছে, আমিও আছি তার মধ্যে। সত্যি তো এইটা বোধ হয় খুব কঠিন এক সত্য যে অনেক কিছু হারিয়ে গিয়ে থাকলেও তারই মধ্যে আবার অনেক কিছুই বেঁচে থাকে। মানুষগুলো হারিয়ে যায়, মানুষের স্মৃতি হয়তো বেঁচে থাকে, মানুষের সঙ্গে কাটানো সেই সমস্ত সময়গুলো হয়তো মনে থেকে যায়, মানুষটা হারিয়ে যায় চোখের সামনে থেকে, মানুষটার সঙ্গে আর কথা হয় না, মানুষটার সঙ্গে আর দেখা হয় না। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সত্যি, সেই বিচ্ছেদ, সেই বিয়োগ অনেক দুঃখ দিয়ে গেলেও ওই সব কিছুর মধ্যে, সেই সমস্তের মধ্যেই সব পড়ে থাকে, সব রয়ে থাকে। এবং তা শুধু যেই মানুষগুলি যুক্ত তারা জানেন। তিনি ছাত্রছাত্রীদের গেয়ে শিখিয়েছেন এবং সত্যিই সেখানেও গানের কথা মনে আসছে, দুঃখের কথা তোমায় বলিব না, দুঃখ ভুলেছিও কর পরশে, যা কিছু দিয়েছ তাই পেয়ে নাথ সুখে আছি আছি হরষে। এই যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড সেন্স অফ গ্র্যাটিচিউড, অনেক দুঃখের মাঝেও যেটুকু পেয়েছি সেটা নিয়ে ভীষণ আনন্দে আছি, এটাও তো একটা বিরাট শিক্ষার বিষয় যা সত্যি আমাদের সকলের শেখার। আমরা পরের গানটিতে যাব, সুচিত্রা মিত্র গাইছেন, এও এক ভীষণ অপূর্ব একটি গান এবং ভীষণ পছন্দের গান।

প্রেম তিনি একবারই করেছিলেন, একেবারে হাবুডুবু প্রেম, এবং তার প্রেমিক একজনই ছিল, তা হচ্ছেন ধ্রুব মিত্র। তার স্বামী তার একমাত্র সন্তানের পিতা, এবং সুচিত্রা মিত্রের আলোর আড়ালে ধ্রুব মিত্র হয়তো সাধারণের কাছে অনেকটাই পিছনে থাকা একটি নাম, কিন্তু সেই স্বামী কিন্তু সযত্নে তাকে রেখেছিলেন বহুদিন। বিবাহিত জীবন, বিবাহিত জীবন কিছুটা আহত হয়েও কেটেছে ঠিকই, বড়জোর 7-8 বছর, কিন্তু কাছে থাকা ধ্রুবর সঙ্গে দূরও রচিত হলেও দূরে গিয়ে আজীবন ধ্রুব তার কাছে থেকেছেন। ওই লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো হয়তো কোথাও গিয়ে সে এক অপূর্ব কথা, যেখানে যোগাযোগের সুতো হয়তো ছিন্ন হয়নি, ব্যক্তিগত জীবনে নানাভাবে তাদের প্রেম বিকশিত হয়েছে, কিন্তু বিচ্ছেদের অনেক পরেও সুচিত্রা মিত্র কিন্তু কারোর সঙ্গে ধ্রুব মিত্রকে পরিচয় করানোর ক্ষেত্রে বলতেন, ইনি ধ্রুব মিত্র, আমার বন্ধু। এবং সেই ধ্রুববাবুর মৃত্যু সংবাদ জানাতে ছেলেকে যখন ফোন করেছিলেন, তিনি বলেছিলেন আমেরিকায় ফোন করে কাঁদতে কাঁদতে, আজ আমার বন্ধু চলে গেল, জগতে আমার আর কোনো বন্ধু রইল না। আসলে সুভদ্র, সুদর্শন, সুপ্রতিষ্ঠিত এবং অভিজাত বাড়ির ছেলে ধ্রুব মিত্রের সঙ্গে সুচিত্রা মিত্রের পরিচয় হয় বড় দিদি সুজাতা দেবীর মাধ্যমে, এবং তারপর ধীরে ধীরে তাদের প্রেম জমে ওঠে, বিয়ে হয়। তখন তারা থাকতেন সাধন অ্যাভিনিউতে। মা বাবার, মানে যখন সুচিত্রা মিত্রের এবং ধ্রুব মিত্রের বিবাহ বিচ্ছেদ হয় তখন ছেলের বয়স মাত্র 5 বছর, একসঙ্গে ছেলে যতদিন তখন ভীষণ ভালোভাবেই কেটেছে, গাড়ি চালিয়ে বেড়াতে বেরোনো, কলকাতার বাইরে বাবা মার সঙ্গে কয়েকদিন কাটিয়ে আসা, শিমুলতলা ভ্রমণ, আড্ডা, ভোজন সব কিছুই ছিল, অনেক স্মৃতি। কিন্তু তারপরও দাম্পত্যে ফাটল ধরল, সেই সকল কথা নাই আজকে তুললাম। মানুষটির জন্মদিন, শিল্পীর জন্মদিনে আমরা আজ শুধুমাত্রই সেই ইতিবাচক ঘটনাগুলোই বেশিরভাগ জোর দিয়ে বলবো। এর পরের গানটিতে যাচ্ছি, সময় বিশেষ নেই হাতে, তবু অনেক গান শোনানো বাকি থেকে গেছে মনে হয়। এই গানটি পরে শুনি, আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ডে। আজ প্রভাত বীণার সুরে সুরে শুধুমাত্রই শিল্পী সুচিত্রা মিত্র।

আসলে ভালো বন্ধু হওয়ার সংসার করা হয়তো এক নয়, এবং সেটা সংসার করতে গিয়ে হয়তো অনেকেই বুঝতে পারেন, তারপরেই ব্যক্তিত্বের সংঘাত তৈরি হয়, তারপরেই বিচ্ছেদ সৃষ্টি হয়, হয়তো অশান্তি হয়। অত্যন্ত সংযত হয়ে চলতে পারলে, শালীন হয়ে চলতে পারলে একরকম, তা না হলেই আর কি সেই বিচ্ছেদ একেবারে ভবিতব্য। এবং সেই বিচ্ছেদ থেকে সুচিত্রা মিত্রের জীবনেও পূর্ণতা এলো। তিনি তার সাধন অ্যাভিনিউর বাড়ি ছাড়লেন এবং শুরু হলো একাকিনীর সংগ্রাম। অনেক মতের অমিল, সব কিছু নিয়ে তিনি এগিয়ে যেতে চাননি ধ্রুব মিত্রের সঙ্গে। এবং তারপর তিনি যে আবারও দ্বিতীয় বিয়ে করেছেন এমনটাও নয়, দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি। বিচ্ছেদের পর কিন্তু ধ্রুব মিত্রের সঙ্গে আরও কাজে নিমগ্ন হলেন। একা হওয়ার পরে আরও বেশি করে কাজে ডুবতে থাকলেন। একের পর এক অনুষ্ঠান, রেডিও রেকর্ডিংয়ের কাজ চলতে লাগলো পুরো দমে। রবীন্দ্রভারতীর রবীন্দ্রসঙ্গীত বিভাগে অধ্যাপনা শুরু করলেন, রবিতীর্থ সঙ্গীত শিক্ষা কেন্দ্র শুরু করলেন, এবং আরও নিজেকে বড় করার সাধনায় মগ্ন হতে লাগলেন। এবং তার ফাঁকে ফাঁকেই বদলাতে লাগলো তার ঠিকানা। এবং ধীরে ধীরে দেখা গেল একটি বহুতল, সেখানে তিনি উঠলেন। তারপর মা ছেলের মধ্যে প্রগাঢ় এক বন্ধুত্ব তৈরি হলো। ছেলে যত বড় হয়েছে, মায়ের সঙ্গে বন্ধুত্ব তার তত বেড়েছে। সে এক অদ্ভুত বিষয়, অকপট আলোচনা চলছে। ছেলে তার মাকে সব কিছুই জানায়। লুকোচুরি তিনিও পছন্দ করতেন না খুব একটা, সব কিছু ছেলে তার মাকে বলতেন। আবার এটাও ঠিক, যদি ক্লোজ না হতেন তাহলে হয়তো সব কিছু নিষেধাজ্ঞা হিসেবে থাকলে সেটা হয়তো আরও বেশি কঠিন হয়ে যেত, হয়তো তাকে কাছে হিসেবে পাওয়া যেত না। এই একলা চলার পথে অদম্য জেদ, আপোষহীনতা নিয়ে সুচিত্রা মিত্র লড়ে গেলেন আজীবন। কিন্তু তার জীবনের অভিজ্ঞতা তিনি যা সঞ্চয় করেছেন, সেই সব কিছু তার শোক, তাপ, অহংকার, রাগ, জেদ, অভিমান, দুঃখ, বেদনা, বিশ্বাসঘাতকতা, যেটুকু যা পেয়েছেন, যা লড়াই করেছেন, সবটুকুই তার অস্ত্র ছিল। সুচিত্রা মিত্র হয়েছিলেন ওই সব কিছুর জন্যে। আজ আমরা যখন তার জন্মদিনের দিন তাকে নিয়ে ভাবছি, আমাদের মনের মধ্যে যে সংগ্রামী ভাবটা রয়েছে সেটা যেন আমরা জিয়ে রাখতে পারি। আমরাও যেন এমনভাবে নানান প্রতিকূলতার মধ্যেও একাকী লড়াই করে বাঁচতে পারি, এইটুকু অন্তত আমাদের অনুপ্রেরণা পাওয়া উচিত রবীন্দ্রনাথ এবং সুচিত্রা মিত্রের থেকে। সুচিত্রা মিত্রকে নিয়ে এই যাত্রা সমাপ্তি ঘটতে পারে না, তবে ঘটাতে হবে, তার কারণ সময়ের অবসান ঘটেছে। আমরা সুরে সুরে বাড়তে চলেছি আগামী আরও এক দু মিনিট সুচিত্রা মিত্রের কণ্ঠের মাধ্যমে, গানের মাধ্যমে। সকলে ভালো থাকবেন। 8:30 আজ জহর রায়ের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মনের মেলোডিতে, তার অভিনীত নানান

ছবি থেকে আমরা গান শোনাবো এবং তাকে নিয়ে কিছু কথা এবং গল্প আলোচনা থাকবে। 9909305992 খোলা থাকবে, সকলে অবশ্যই ফিরে আসবেন আবারও 100.1 FM গোল্ডে অম্বিকার সঙ্গে মনের মেলোডিতে। এমনটাই আশা রাখছি। ভীষণ ভালো থাকুন সকলে, আপনাদের প্রত্যেকের মনের মধ্যে যে সংগ্রামী মনোভাব সেটিকে বাঁচিয়ে রাখবেন এবং যতই অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসুক, যত কঠিন পথ থাকুক, তা আমাদের একা হোক লড়াই করে যেতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি আমি আবারও নিয়ে 100.1 FM গোল্ডের মনের মেলোডি ঠিক 8:30 নাগাদ।

0: किसी के,
1: क्या करना है दीदी?
0: अरे हो रहना किसी के,
1: हाँ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

চার্লি চ্যাপলিনকে গুরু মেনেছিলেন তিনি। কমেডিয়ান হিসেবে বাংলার চার্লি চ্যাপলিন হতেও পেরেছিলেন বটে। বরিশালের ভূমিপুত্র দুই বাংলাকেই মাতিয়ে রেখেছিলেন যিনি তার অনাবিল হাস্যরস এবং হাস্যমায়ায়। তিনি হচ্ছেন জহর রায়। তার জীবন জুড়ে ১৯, কেন বলছি, ১৯১৯ সালের ১৯শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই তারিখে তার জন্ম হয়। আজও কিন্তু পর্দায় জহর রায় থাকলে চট করে টিভি আমরা বন্ধ করে দিতে পারি না যে কোনো বাঙালি বাড়িতে। কিন্তু এই যাত্রার শুরু কোথায়? যার বাবা পেশায় অভিনেতা হলেও জহর রায়ের কিন্তু অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না, এমনকি কোনো সাহায্যও তিনি পাননি তার বাবার থেকে। তারপরেও এই বাংলা পেল অভিনয়ের জগতে তার অন্যতম সেরা সম্পদকে, ভেরি প্রেশিয়াস। জহর রায়ের বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের এক বিখ্যাত অভিনেতা, মা ছিলেন আশালতা রায়। তবে বাবা অভিনেতা হলেও ছেলের বিশেষ কিছু সুবিধে হয়নি তাতে। ওই যে আমরা নেপোটিজম কথাটা ব্যবহার করে থাকি আজ ভীষণ প্রবলভাবে, যে বাবা বা কোনো পরিবারের কেউ থাকলে তার হয়তো সন্তানের ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার সুযোগ সুবিধা প্রচুর থাকবে, তেমনটা কিন্তু তখন ছিল না। বরিশাল থেকে বাবা পরে চলে আসলেন কলকাতায়। শেষে কি দেখা যাচ্ছে না, চাকরি সূত্রে স্ত্রী আশালতাকে নিয়ে চলে যান পাটনায়, আর সেখানেই হলো জহর রায়ের অনেকখানি বেড়ে ওঠা। প্রথম অ্যামেচার থিয়েটারে অভিনয় শুরু, আর ততদিনে তিনি গুরু মেনে নিয়েছিলেন যেই সাহেবকে, তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। তারপরটা কি হলো জানাবো আপনাদের সকলকে। তবে আজ জহর রায় কেন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আজ ১৯শে সেপ্টেম্বর, ১৯১৯ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আজকের এই তারিখে তার জন্মদিন। সেই উদ্দেশ্য সফল আমরা তখনই করতে পারব যখন আজকের মনের মেলোডি জুড়ে শুধুমাত্র জহর রায় অভিনীত ছবির গান থাকবে, এবং অবশ্যই তার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছুটখানি গানের মালা, কথার মালা দিয়ে সাজিয়ে দিতে পারবো তাকে শ্রদ্ধার্ঘ্য। 100.1 FM গোল্ড কলকাতা শুনছেন আপনারা সকলে, অম্বিকার সঙ্গে। 9903059992 এইবার খোলা রইল আপনাদের সকলের জন্য। অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, টেক্সট মেসেজ করুন, নাম এবং আপনাদের রেসিডেন্সিয়াল লোকেশন অবশ্যই জানাবেন যেখান থেকে আপনারা আমাদেরকে টেক্সট করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন। ভয়েস কলস, ভিডিও কলস আমরা অ্যাভয়েড করি, প্লিজ করবেন না। যতটুকু সম্ভব আমরা মেসেজের আকারেই পড়ে আপনাদেরকে জানাবো, যে আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত যা কিছু তথ্য আপনারা জানাতে চাইছেন সবটুকুই 9903059992 এই নম্বরে। আমাদেরকে অনেকেই নিউজ অন এআইআর অফিসিয়াল অ্যাপ থেকে শুনছেন, তাদেরকেও বলি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মনের

আমরা বলছিলাম চার্লি চ্যাপলিনকে কীভাবে তিনি তার জীবনের আইডল মনে করতেন এবং রোল মডেল মনে করেই তাকে দেখে তার থেকে মুগ্ধ হয়ে মোটিভেটেড হয়ে ইন্সপায়ার্ড হয়ে অনুপ্রেরণা জুগিয়ে প্রথম অ্যামেচার থিয়েটারে অভিনয় শুরু করলেন। গুরু হিসেবে মনে করে নিলেন চার্লি চ্যাপলিন। পাটনাতেই বিএ পড়ছিলেন বিএন কলেজে, কিন্তু সংসারের চাপে পড়ে ফোর্থ ইয়ারেই পড়া ছেড়ে ঢুকতে হলো চাকরিতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রুফ রিডার, তারপরে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সে সব পোষায়নি জহর রায়ের। দর্জির দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করলেন তিনি। প্রফেশনাল কারিগরদের থেকে প্যান্ট জামা কাটা ও বানানো রপ্ত করলেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে, দেয়ার আর ইফস অ্যান্ড বাটস। রক্তে যে ছিল অভিনয়ের প্যাশন, তাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি, প্রুফ রিডিংয়ের চাকরি, টেলারিংয়ের চাকরি সমস্ত ছেড়ে উল্টে গেল তার ভাগ্যচক্র। মনের মধ্যে সেই যে চার্লি চ্যাপলিন চলে এলেন কলকাতায়, চেনাশোনা বলতে একজন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়। একই জায়গার লোক ছিলেন দুজনে। অর্ধেন্দু তখন করছেন পূর্বরাগ ছবি। বাজিয়ে দেখলেন জহরকে, কেমন পারে ছেলেটা অভিনয়, যাকে আজকালকার দিনে বলে ওয়ার্কশপ। কিন্তু পূর্বরাগ নয়, সম্ভবত সুশীল মজুমদারের সাহারা ছবি দিয়েই জহর রায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন। আর তারপর অঞ্জন গড়, বিদ্যাসাগর, বসু পরিবার একের পর এক। ইনফ্যাক্ট এখন যে গানটা চলছে সেই গানটাও কিন্তু তারই অভিনীত এক ছবি থেকে। আমরা শুনছি রবীন্দ্রনাথের গান যদিও, বাট দিস ওয়াজ অ্যাডাপ্টেড কাবুলিওয়ালা ছবিতে খরবায়ু বয়োবেঘে। এই গানটি, যেই ছবির কথা আমরা বলছি, সেই ছবিতে ব্যবহার করা হয়েছিল এবং সেখানে জহর রায় অভিনয় করেছিলেন। আমরা একদম প্রথমে যে গানটা শুনছিলাম, এ মায়া প্রপঞ্চময়, এই গানটি 1975, সেখান থেকেই কিন্তু আত্মপ্রকাশ করেছিলেন কমেডিয়ান হিসেবে। চেনা মুখ হয়ে উঠলেন ধীরে ধীরে পর্দার। কিন্তু বিশাল সাফল্য যদি কেউ বলে থাকে তিনি পেয়েছিলেন, সেটা হচ্ছে উত্তম সুচিত্রার জুটির প্রথম ছবি 1975 দিয়ে।

0: আর সেই ছবিতেই জহর রায় পেয়ে গেলেন তার সঙ্গী বা জুটি। কোনো মহিলা নয়, কোনো পুরুষ নয়, একজন খাঁটি বাঙাল ভানু বন্দ্যোপাধ্যায়কে। আর সেই 74 পরবর্তীকালে তার যেখানে আত্মপ্রকাশ ঘটেছিল সেই 74কে হাতে করে নিয়ে তারপর তিনি তার চলার পথ আরও কিছুখানি মসৃণ করলেন একজন কমেডিয়ান হিসেবে, এবং ক্লিক করে গেল দুজনেরও কেমিস্ট্রি। ভানু এবং জহর দুজনের একসঙ্গে কিন্তু দারুণ কেমিস্ট্রি, দারুণ ইকুয়েশন, অনস্ক্রিন কেমিস্ট্রি ফুটে ফুটে উঠছিল। আর তখন থেকে তারা যে ছবিতেই আসতেন সেই ছবি দেখলেই পর্দায় কিন্তু তারা আসছেন আর আমরা ওপার থেকে দর্শক হিসেবে হাসছি। এটাই একদম হওয়ার ছিল এবং হয়েছেও। আমরা পরের গানটিতে যাই। এই গানটি গাইছেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু এই গানটি যে ছবির সেটি হচ্ছে বাড়ি থেকে পালিয়ে।
1: ওরে রামাশামা খেদি বুঝি আয় ছুটে আয়, ওরে জগা মাথা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। করত মরত করত মরত কুড়মুড় কুড়মুড় কুড়মুড় তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজাও। তনু যে ভাই মনু দিয়ার একবার জানি ঠিক দরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লঞ্জনে যায়। সোনো রে ভাই মনু দিয়া একবার জানি ঠিক দরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। তারপরে যা ব্যাপারখানা ছেড়ে দিয়ে দিনারখানা সকাল বিকেল।

কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা খুকুমনি খোকন সোনা এ তোদের জন্যে আনা তোদের ওই মুখের

ভাজাও, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজাও, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজাও, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমার এই হরি দাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজাও, আমার এই হরি

আমরা ভানু জহর এই জুটির কথা বলছিলাম। আসলে এই জুটিরা স্ক্রিনে আসলেই আমরা তখনই একটা কমিক রিলিফ পেতাম এবং ভীষণ হাসতাম। বিষয়টা হচ্ছে এই হাস্যকৌতিক একটা জুটি যে কিনা যারা কিনা একদম স্টেজের মতো স্ক্রিনে এলেই সেই মুহূর্তে আমাদের মনে হতো যে দর্শক হাসছে, শ্রোতা বন্ধুরা হাসছেন, সবাই আমরা হাসছি, তারা

আমাদের সেই রিলিফটা দিত তাদের অসামান্য অভিজ্ঞতার, তাদের অসামান্য অভিনয়ের ফলে, এবং আমরাও সেই অভিজ্ঞতাটা করতাম। শুধু তাই নয়, আমরা যে অনস্ক্রিন কেমিস্ট্রির কথা বলছি, ভানু ও জহরকে নায়ক করে সরাসরি তাদেরই নামে ছবি হয়েছে, আমরা সেটাও তো জানি। ভানু পেলো লটারি, এ জহর সে জহর নয়, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, কী ধরনের কেমিস্ট্রি থাকলে এই ধরনের নামকরণও ছবির হয়। এরকম আর কোন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সুপারহিট ছবি হয়েছে বলুন তো, যেখানে জুটির নামে সিনেমার নাম হচ্ছে? হাসি শুধু হাসি নয়, ছবিতেও কিন্তু জহর আসল দুরূপের দাস। আবার ভানুর উপর যখন বাঙাল স্ট্যাম্প দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি, তখন কিন্তু জহর রায় অনেক ভালো পরিচালকের ছবি করেছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে তরুণ মজুমদার। আমরা একে একে কয়েকটার গান শুনব, এই যেমন সুবর্ণরেখা, ঠগিনী, বাঘিনী, ঘুম ভাঙার গান। আমরা গুপিকাইন বাঘাবাইনে হাল্লার মন্ত্রীকে দেখেছি, পরশ পাথর দেখেছি, বাড়ি থেকে পালিয়ে একটু আগেই শুনলাম গান, এরকম কত। নিশিপদ্মর বাবু নটবর তো আইকনিক। আজকের এই প্লেলিস্ট জুড়ে আমরা এই চরিত্রের চরিত্রায়ন করা যেসব অভিনীত গান, সেগুলোও আমরা কিছুটা দেখার চেষ্টা করব। অবশ্য দেখানো মানে মনের চক্ষু দিয়ে আপনাদের দেখতে হবে, পুরোটাই কানে শুনতে হবে। এক একটা সিন এক এক রকম ইতিহাস করেছে, এবং সেখানে উত্তম মান্না জুটির গান, না না না আজ রাত্রে যাত্রা শুনতে যাব না, এরকম আরো কত। জহর রায়ের স্ত্রী প্রয়াত কমলা রায়, যার হাতে রান্না ছাড়া জহর রায় খেতেন না এবং কোনোদিনও রান্নার লোক রাখেননি, তিনি নাকি থাকতেন ভাড়া বাড়িতে, নিজের বাড়ি কোনোদিনও করেননি। আরও এরকম অনেক ট্রিভিয়া জহর রায়কে নিয়ে আমরা শুনবো, জানবো। 9903052992 আপনাদের জন্য খোলা রইল। আমরা এই মুহূর্তে যে গানটা শুনছি শ্যামল মিত্রর কণ্ঠে, এই গান কিন্তু ভানু পেলো লটারি এই ছবির অংশ।

আজীবন ভাড়া বাড়িতে থাকলেন, নিজের বাড়ি কোনোদিনও করলেন না। আর তখনকার শিল্পীরা অত হিসেব করে চলতেন না। জহর রায়ের তিন মেয়ে ছিল, শর্বাণী, ইন্দ্রাণী আর কল্যাণী, আর ছেলে ছিলেন সব্যসাচী। তারা কিন্তু আজ নীরবেই থাকেন। তাদের পিতাকে স্বীকৃতি দেওয়া হয় না বলেই তারা মনে করেছেন, না হয়েছে তাকে নিয়ে কোনো শতবর্ষের অনুষ্ঠান, না মিলেছে কোনো সম্মান। একসময় কলেজ স্ট্রিটের কাছে মেস বাড়িতেও থাকতেন জহর রায়। সেখানেই জহর রায় বানিয়ে ফেলেছিলেন একটা মস্ত লাইব্রেরি। প্রচুর বই পড়ার নেশা ছিল তার, সে ঘর আজও আছে।

তবে শুরুর জহর রায় আর শেষের জহর রায়ের মধ্যে কিন্তু মিল পাওয়া যায় না। চেহারার অনেক পার্থক্য দেখা গেছে এবং তার কারণটা কিছুটা অবশ্যই তার ব্লাড সুগার, ডায়াবেটিস থাকা এবং তার সঙ্গে লিভারের অসুখ একসঙ্গে জোট বেঁধেছিল। তিনবার জন্ডিসও হয়েছিল। কঙ্কালসার চেহারা নিয়েও ছবি করেছেন উত্তমের ব্রজবুলি। ঋত্বিক ঘটকের যুক্তিতক্ষ গপ্প শেষ কাজ জহর রায়ের, আর মঞ্চে নাটকও করতেন শেষ বেলায়। শোনা যায় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় বিয়ের পরে তাদের নাটক দেখতে আমন্ত্রণ করেন জহর রায়। অনেক দিন পর জহরদাকে মঞ্চে দেখে চিনতে পারেননি মিতা, এতটাই চেহারা খারাপ হয়ে গিয়েছিল। আর জহর রায়ের অভিনয় দেখে হল ভর্তি দর্শক যখন হাততালি দিচ্ছেন, তখন কিন্তু আসলে মিতা চট্টোপাধ্যায়, অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় অঝোর ধারায় কাঁদছেন। শরীর ভেঙে গেছে, তার কারণ অবশ্যই জীবনে অনেক শোক পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন এবং যখনই জীবনে শোক পেয়েছেন তখনই মদ্যপানকে অবলম্বন করেছেন। আমরা আরও বেশ খানিকটা অনেক রকমের তথ্য নিয়ে আপনাদের সঙ্গে ফিরে কথা বলবো। এখন স্টুডিও ক্লকে 8:56:17 একটা গান আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই গানের শেষে যেটা হবে, আমরা আবারও ফিরে এসে নিউজ ব্রেকের ওপারে মনের মেলোডি জুড়ে সুরে এবং কথায় ভাসব জহর রায়কে নিয়ে। আরও অনেক গান আপনাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলোডিতে আজ অম্বিকা রয়েছি, আর রয়েছেন যিনি, তিনি অবশ্যই একজন খুব প্রখ্যাত প্রথিতযশা কিংবদন্তি শিল্পী, আমরা যাকে কমেডিয়ান হিসেবে জানি, জহর রায়। অভিনেতা জহর রায়ের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য। আপাতত হেমন্ত মুখোপাধ্যায় পরের গানটি গাইছেন, আরও ভীষণ জনপ্রিয় গান, ভীষণ পরিচিত একটি গান, পলাতক ছবি থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

ফিরে এলাম আবারও সংবাদ বিরতির ওপারে 100.1 FM গোল্ডে। সঙ্গে রয়েছি আমি অম্বিকা, নিয়ে মনের মেলোডি। আজ মনের মেলোডি জুড়ে আজ 19 সেপ্টেম্বর 2026 শনিবারের মনের মেলোডি জুড়ে আজ জহর রায়। আমরা জহর রায়ের কথায় ছিলাম, যেই মানুষটি যেই শিল্পী আমাদের প্রতি মুহূর্তে তার চরিত্রের অভিনয়ের মাধ্যমে আমাদেরকে হাসিয়েছেন, আমাদের মনোরঞ্জন করেছেন, তার জীবনটা নিতান্তই এতটা দুঃখের হবে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি না, কিন্তু

এটাই বাস্তব ছিল। তার শরীর ভেঙে যাওয়ার একটা বড় কারণ ছিল তিনি জীবনে অনেক শোক পেয়েছিলেন, এবং শোক যখন যখন পেয়েছেন তখন তখন তিনি মদ্যপান করতেন। জহর রায়ের এক কন্যা হয়, সে চোখে দেখতে পেত না। ছোট বয়সে অনেক চিকিৎসা অপারেশন করেও সেটা ঠিক হয়নি, সেই কন্যা বেশিদিন বাঁচেও নি। শোক তিনি সহ্য করতে পারেননি, আর তখন পিতাপুত্র ছবির শুটিং চলছিল। তার কন্যার মৃত্যু সংবাদ পেয়ে ছবিতে কাজ করা বন্ধ করে দিলেন জহর রায়। একই ঘটনা ঘটে মা আশালতা দেবীর সময়। তখন তিনি থাকতেন সেই মেজবাড়িতেই, মা মারা গিয়েছেন, তিনি কাজ বন্ধ করে দিলেন। আসলে কাছের মানুষদের শোক ভুলতে তিনি মদে ডুবে থাকতেন, আর সেই মেজবাড়িতেই পড়ে থাকতেন একা একটি ঘরের কোণে। একটা সময় রোজ পান্তুয়া দিয়ে মদ খেতেন, আর সেটাই হয়ে গেল প্রায় গদির ওপর বিস্ফোরণের মতো। এমন শখ যা শরীর খারাপের কারণ হয়ে দাঁড়ালো, অনিয়ম হতে থাকলো, সুগার বাড়তে থাকলো, এরপরে যেটা হলো তৃতীয়বারের জন্য জন্ডিস, সেটা যখন ডায়াগনোসড হলো শরীর আর নিতে পারল না, তখনই তিনি মারা গেলেন। আমাদেরও নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা এই বাংলার চ্যাপলিনের জন্য ঠিক কী করলাম। বাঙালি শ্রোতারা, বাঙালি ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, শিল্পীরা বা শিল্প মন মানেই হয়তো অনেকখানি আবেগ, কিন্তু তার তো অভিমানও ছিল যে তাকে হয়তো সযত্নে সেই সম্মানটুকু দেওয়া হয়নি। একেবারে নীরব হয়ে জহরের শেষ যাত্রাও কেটেছে, সেই গল্পটাও বলবো। খুব দুঃখের, ভীষণ আনফর্চুনেট একটি ঘটনা, তার মৃত্যুর শেষ যাত্রার কথা আমরা শুনবো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সূত্রে প্রতিক্রিয়া কী ছিল তাও বলবো, তবে আরও একটি গানের ওপারে। আর এমন একটা আবহে এই গানটা ভীষণভাবে মানানসই বলে আমার মনে হয়েছে, অবশ্যই জহর রায় অভিনীত একটি ছবি থেকে, যার নাম চৌরঙ্গী, গাইছেন মান্না দে।

বরিশালের মহিলা রায় একটি বাঙালি বৈদ্য পরিবার, আর সেই পরিবারে জন্ম জহর রায়ের। বিরাট এক দর্শকদের আবিষ্কার বলা চলে। ছোট ছোট চরিত্র করেও কিভাবে তাক লাগিয়েছিলেন বহু মানুষের কাছে, এবং তার কৌশল অবশ্যই জানতেন জহর রায়, তাই জন্যই পেরেছিলেন। তবে তার সঙ্গে ছিল সততা এবং কাজ করে যাওয়ার অদম্য ইচ্ছা। কিন্তু জহর রায়ের মৃত্যুর পর অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন, অবশ্যই আক্ষেপ করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আসলে জহর রায় ভীষণ একা এবং আজীবন নিজে কিন্তু চুটিয়ে হেসেছেন আর হাসিয়ে গিয়েছেন। ভাবতে অবাক লাগে, বিশ্বের অন্যতম সেরাই অভিনেতা শেষ জীবনে কাজও পাননি। ঋত্বিক ঘটকের যে যুক্তিতক্ষ আর গল্প, সেখানে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন শুধু, আর অভাবের সংসারে কোনো রকম টেনে চুনে চলে যেত, যেটি জহর রায়ের মৃত্যুর পর অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে। তা হচ্ছে, অন্য দেশ হলে ওর মতো অভিনেতার শেষ যাত্রার সময় মাত্র তিনটে লোক দাঁড়িয়ে থাকতো না, জহর রায় এমনই একা আজীবন। তার মৃত্যুশয্যায় তিনি লড়ছেন, তিনি মারা গেছেন এমন সময়ে তার মরদেহের পাশে শেষকৃত্য করার জন্য তিনটে মাত্র লোক, আর কেউ আসেননি। অথচ উনি সবাইকে হাসিয়েছেন, সবাইকে আনন্দ দিয়েছেন, এটাই হয়তো বাস্তব। জহর রায় বরাবরই রসিক মানুষ ছিলেন। সত্যজিৎ রায় একবার শুটিংয়ে জহর রায়ের জন্মের সাল শুনে বলেছিলেন, এ কি জহরবাবু, তাহলে তো আপনি আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমাকে মানিকদা বলে ডাকেন কেন? জহর রায়ের চটপট উত্তর, এতটাই উইটি এবং সেন্স অফ হিউমার এতটাই স্ট্রং ছিল তার। তিনি সঙ্গে সঙ্গে তখন জবাব দিলেন সত্যজিৎ রায়কে, আমি আপনার থেকে এজে বড়, কিন্তু আপনি আমার থেকে ইমেজে বড়। সত্যি কথা, হার্ড কোর কমার্শিয়াল বা গ্যাদগ্যাদে ছবি কখনোই করেননি সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, সবাই তাকে তাদের ছবিতে অভিনয় করতে নিয়েছেন এবং তিনি চুটিয়ে অভিনয়ও করেছেন, কিন্তু তার শেষ জীবনটুকু অত্যন্ত দুঃখের। আমরা সেই শেষ জীবনের শেষ যাত্রার কথা যখনই ভাবি, সত্যি আমাদের ভীষণ খারাপ লাগে যে শেষ যাত্রার ইতিহাসের পাতায় তুলে রাখলে বড্ড অবহেলা পেয়েছিলেন তিনি। টালিগঞ্জ পাড়ার সব কলাকুশলীরা জাননি সেদিন, সে এক নীরব শেষ যাত্রা ছিল। কিন্তু একজনের কথা বলতেই হয়, যিনি ছুটে এসেছিলেন প্রাণীর বন্ধুর জন্য, কেউ ভাবতেও পারেনি তিনি ওভাবে আসবেন। তিনি আর কেউ নন, মহানায়িকা সুচিত্রা সেন, যিনি জহর রায়কে ভাইয়া বলে মানতেন। সেদিন সুচিত্রা সেন তার স্টারডম, তার সেলিব্রিটি স্ট্যাটাস সমস্ত ঝেড়ে ফেলে পথে নামেন বন্ধুর জন্য, এবং সুচিত্রা সেন জহর রায়কে চার্লি বলেই ডাকতেন। সেই 1975 থেকে নবরাগ দুই বন্ধু একসঙ্গে অনেক ছবি করেছেন, ভানু জহরের অবদানও তো কম নয় উত্তম সুচিত্রা জুটি তৈরি হওয়ার পিছনে। মেডিকেল কলেজ থেকে জহর রায়ের শেষ যাত্রা এগোচ্ছিল বিধান সরণি ধরে, বেথুন কলেজের সামনে এসে একটা গাড়ির মুখোমুখি থেমে গেল মিছিল। গাড়ি থেকে নামলেন সুচিত্রা সেন, ধীর পায়ে লরিতে উঠলেন, সেখানে তখনও নিথর হয়ে শুয়ে রয়েছেন জহর রায়। আর সেই রমা সেন ধীরে বললেন, তুমি চলে গেলে চার্লি, চলে গেলে? আর তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন জহর রায়ের কপালে। এমনটাই ছিল জহর রায়ের শেষ যাত্রা, যেখানে একমাত্র ওই তিনজনের মধ্যে একজন ছিলেন যিনি সত্যি অভিনেত্রী হিসেবে তখন স্বনামধন্য বটেই, কিন্তু তিনি তার সেলিব্রিটি স্ট্যাটাস একেবারে ঝেড়ে ফেলে দিয়ে, তার সমস্ত অহংকার সব কিছু ঝেড়ে ফেলে, হিউমিলিটি বজায় রেখে তিনি তার বন্ধুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা পরের গানটিতে চলে যাব, তারপর এসে আপনাদের মেসেজ পড়ব। অনেকেই অনেক মেসেজ করছেন আমি জানি, আমাদের পড়ার সময়ও অবশ্যই আছে, আমরা পড়ব। এই মুহূর্তে স্টুডিও ক্লকে 9:24:55 আশা ভোসলের এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। এই গানটি রাজকুমারী।

100.1 এফএম গোল্ড কলকাতায় ফিরে এলাম। আশা ভোসলেকে শুনছিলাম আমরা, রাজকুমারী ছবির গান। আরও একটা গান ব্যাকগ্রাউন্ডে বাজছে, যে গানটি নিশি পদ্ম ছবির, গাইছেন মান্না দে। আমরা এবার একটু সময় করে মেসেজগুলো দেখি, দেখি কারা কারা আছেন আমাদের সঙ্গে, শুনছেন অনুষ্ঠান। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, আগমনী সুর বাজছে দেখো রোদ্দুরের ওই গায়ে, শিউলি আজ ঝরছে তাই আগমনীর পায়ে, প্রভাত বিনায় বাজে তাই আগমনীর গান, ছন্দে গানে ভরিয়ে দিলে আমাদের মন প্রাণ। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় বাংলা সিনেমার দুই দিকপাল কমেডিয়ান বলা যায়, আমাদের ঘরের লরেল হারি। সমসাময়িক হওয়া সত্ত্বেও সত্যজিৎ জহরকে নিয়ে ছবি করেন, ভানুকে নিয়ে নয়। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই চার্লি চ্যাপলিন, মহানায়িকা জহরকে চার্লি বলেই ডাকতেন। হোমওয়ার্ক খুব ভালো হয়েছে, ও থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা আছি আজ 10টা পর্যন্ত, এখন স্টুডিও ক্লকে 9:29 হয়ে 32 সেকেন্ড। এবারে একটু, এতক্ষণ আমরা মেসেজে ছিলাম, হোয়াটসঅ্যাপে যাব, তবে তার আগে আর কোনো মেসেজ আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা না, হোয়াটসঅ্যাপে নিশাকর ধর লিখছেন আমতা জগদ্ধাত্রী তলা থেকে, শুভ সকাল অম্বিকা, আজকে আপনি জহর রায় সম্বন্ধে যে অজানা তথ্যগুলো আমাদের জানাচ্ছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তথ্যগুলো শুনে কিছু ক্ষেত্রে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, গান খুব সুন্দর হচ্ছে, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পবিত্র সাহা মেসেজ করেছেন জহর রায়ের সম্পর্কে। আচ্ছা, কোনো মেসেজ সেই অর্থে নেই, জহর রায়ের একটি ছবি আছে, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। আচ্ছা, নন্দা রায় পোরেল, বেলগাছিয়া, হাওড়া। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকে। প্রথমেই বরেণ্য দুই শিল্পী সুচিত্রা মিত্র এবং জহর রায়ের জন্মদিনে শতকোটি প্রণাম জানিয়ে বলি, আজকের প্রভাত বিনা কথায় গানে অনবদ্য অনুষ্ঠান হয়েছে। শিল্পীর ব্যক্তি জীবনের অনেক অজানা তথ্য দিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। মুগ্ধতায় মন ভরে গেছে সকালটা। রবীন্দ্রভারতীতে পড়াকালীন ওনার মতো প্রথিতযশার সংস্পর্শে এসে ধন্য হয়েছি আমি। আপাত দৃষ্টিতে রাশভারী মনে হলেও খুব স্নেহশীল, সংবেদনশীল ছিলেন। আর প্রসঙ্গে আসি, কৌতুক অভিনেতা জহর রায়ের সম্বন্ধে কিছুই জানি না। তার ছবি দেখতে ভীষণ ভালো লাগে, আজ জানতে পারছি। গুপি গাইন বাঘা বাইনের হল্লার রাজার যুদ্ধবাজ মন্ত্রীর চরিত্র আর জমালয়ে জীবন্ত মানুষ চিত্রগুপ্তের সহকারী বিচিত্রগুপ্তের সংলাপগুলো মনে পড়লেই এত হাসি পায়। ওই সংলাপ শুনলে রামগরুর শুধু নয়, মরা মানুষও জীবিত হয়ে হাসতে শুরু করবে। এমন কৌতুক শিল্পী আর আসবে না। আপনি যখন বললেনই গুপি গাইন বাঘা বাইনের কথার হল্লার রাজার কথা, আমাদের পরের গানটা আমরা দেখি হল্লার রাজার ওই গানটা শোনাতে পারি কি না। অবশ্যই আমাদের প্লেলিস্টে আগে থেকেই সাজানো ছিল, আর ঠিক সেই কারণেই আমরা কিন্তু এই মাত্র আরেকটা মেসেজ পড়েই শুনে নেব। সত্যিই তো, সত্যজিৎ রায়ের অভিনীত পরিচালিত ছবিতে তার যে চরিত্র এবং সেখানে হল্লার রাজা, তাকে একবার আজকে জানতেই হবে, আরও একবার রিভিজিট করতেই হবে। থ্যাংক ইউ নন্দা রায় পোরেল। হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ লিখছেন, মিষ্টি মধুর সকালের সুমিষ্ট ভালোবাসা রইল তোমার প্রতি, থ্যাংক ইউ। আজকে আবার অসাধারণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, প্রভাত বিনায় সুচিত্রা মিত্রের বিষয়ে অনেক তথ্য পেলাম। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম। বিখ্যাত কৌতিক শিল্পী জহর রায়ের শুভ জন্মদিনে তাকেও সহস্র কোটি প্রণাম, তার বিষয়ে অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ। খুব সুন্দর গান শুনছি, থ্যাংক ইউ পূর্ণা ঘোষকে। উৎপল মুখার্জি লিখছেন পুনে থেকে, শুভ সকাল মিষ্টি কণ্ঠে অম্বিকা দিদি ভাই, শুভ সকাল আপনাকেও, গুড মর্নিং। মনের মেলোডিতে কান পেতে মন ভালো করছি, প্রভাত বিনা অনুষ্ঠান শুনে প্রিয় শিল্পী সুচিত্রা মিত্র সম্বন্ধে অনেক তথ্য অম্বিকার থেকে পেলাম, জানতে পেরে ভালো লাগছে। আজ তাকে এবং শিল্পী জহর রায়কে শতকোটি প্রণাম জানাই। অম্বিকা, তুমি অনেক হোমওয়ার্ক করে অনুষ্ঠানে অনেক অজানা তথ্য জানাও, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। আপনাদের অবশ্যই মতামত জানাতে থাকবেন, কেমন লাগছে, আমরা কিভাবে নিজেদেরকে আরও আরও ভালো করতে পারি। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল। আজ মনের মেলোডি অনুষ্ঠানে বিখ্যাত কৌতুক অভিনেতা জহর রায়ের জীবনের অনেক না জানা তথ্য জানতে পেরে ভালো লাগছে। জহর আর ভানু, এই দুটি মানুষ মিলে যে জুটি তৈরি করেছিল, সেটাই বাঙালি দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একদম তাই, আমরা আরও একটা গান রেখেছি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ওখান থেকেও আমরা গান শুনব। তবে এক্ষুনি যে গানটির কথা বলছিলাম সেটা শুনে তারপর ফিরে আসছি আবারও। হাল্লা চলেছে যুদ্ধে, দেখা যাক কেমন লাগে।

0: তারো নাহি কাহার সটকে
1: তারো নাহি খামার সটকে
0: হাল্লা চলেছে জোরে।

মনের মেলোডি নমস্কার, জোহর জামশেদপুর থেকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বহু কিছু অজানা দুই শিল্পীর বিষয়ে জানানোর জন্য অজস্র ধন্যবাদ আপনাকে অম্বিকা। কেমন আছো? কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো। অল রাইট, থ্যাংক ইউ চিন্ময়, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, এভাবেই সঙ্গে থাকবেন। আর থ্যাংক ইউ আপনি আমার তথ্য সম্পর্কে বললেন যে জেনে আপনার ভালো লাগছে। আমরা অনুষ্ঠান সত্যিই আপনাদের জন্য ভালো করে সাজানোর চেষ্টা করি, আপনাদের ভালো লাগলে সেটা আমাদের বিরাট প্রাপ্তি। আর এই মুহূর্তে আরও বেশ কিছু মেসেজ জমা পড়েছে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার থেকে বলছেন, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, সুপ্রভাত আর জে অম্বিকা। সুপ্রভাত, প্রভাতী শুভেচ্ছা, নমস্কার। বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রভাত প্রতিম কৌতুক অভিনেতা জহর রায় কেবল সস্তা ভাড়ামো করে মানুষকে হাসাননি, বরং তার অনন্য অভিনয় শৈলী, শারীরিক অঙ্গভঙ্গি, অসামান্য রসবোধের মাধ্যমে কমেডিকে এক অত্যন্ত উঁচু স্তরে নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু হাসাতেনই না, পর্দায় যে কোনো চরিত্রকে জীবন্ত করে তুলতেন। জন্মদিনে তার কথায় তার অভিনীত চলচ্চিত্রের সঙ্গীতগুলো শুনছি, চোখের সামনে সেই দৃশ্যপট পুরো ভেসে আসছে। অসাধারণ উপস্থাপনা, আপনাকে ভীষণ ধন্যবাদ, ওনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। থ্যাংক ইউ যাদবেন্দ্র পাণ্ডা। এমন কিছু কিছু শ্রোতা বন্ধুদের মেসেজ আমরা প্রতি মুহূর্তে পেতে থাকি, তারা আমাদের নিয়মিত শোনেন, এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। তাই জন্যে আলাদা করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপরের মেসেজটি বেশ লম্বা চওড়া, লিখছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, আজ প্রভাত প্রতিম অভিনেতা জহর রায়ের জন্মদিন। বাংলা চলচ্চিত্রের হাস্যরসাত্মক অভিনয় ধারায় তার অবদান অনস্বীকার্য। তার অভিনয় ছিল সহজাত কৌতুকবোধ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, সংলাপ প্রক্ষেপণের এক অনন্য ভঙ্গিমা যা নিছক হাসির উদ্রেক করত না, বরং বাঙালি মধ্যবিত্ত জীবনের অসংখ্য চেনা চরিত্র সামাজিক বৈপরীত্যকে মূর্ত করে তুলত। পর্দায় তাঁর ক্ষণিকের উপস্থিতিও অনেক সময় হয়ে উঠত স্মরণীয়। অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, সংলাপের সূক্ষ্ম মেলবন্ধন পার্শ্ব চরিত্রকে যেন স্বতন্ত্র প্রাণসত্তা দান করত। সময়ের প্রবাহে বহু অভিনয় বিস্তৃত হলেও জহর রায়ের শিল্পসত্তা আজও বাঙালির স্মৃতি অম্লান হয়ে রয়েছে, কারণ প্রকৃত শিল্পীদের প্রয়াণ তো ঘটে না, তাদের সৃষ্টি করা চরিত্রগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষকে জীবন্ত করে রেখে দিয়ে যায়। জন্মদিনে এই কিংবদন্তি শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। সত্যি কথা বলতে কি, আজকের এই তারিখে আমরা যখন ছ্যাবলামি, অনেক শব্দ ব্যবহার করি, ছ্যাবলামি, চ্যাংরামি এগুলো বলে থাকি, অনেক সময় অনেকে যখন মজা করে আর কি করে, তার স্ট্রিম অফ হিউমার, তার যে নেচার অফ হিউমার, জনর অফ হিউমার ছিল, সেটা কেউ কোনোদিনও বলতে পারবে না যে সেখানে কোনো মানুষকে আঘাত করে বা হিউমিলিয়েট করে ফাজলামি করে করা হয়েছে। তার রসিকতা বোধটাই বা যেভাবে প্রত্যেকটা সিন লেখা হতো, যেভাবে গল্পগুলো তৈরি করা হতো, স্ক্রিপ্ট লেখা হতো, সেখানে ওই ধরনের রসবোধ না থাকলে হয়তো সেই ইন্টেলিজেন্ট জোকসগুলো আমরা কেউই কোনোদিনও বুঝতে পারতাম না। এখন সেই স্কুল অফ হিউমারটা একটু বদলে গেছে, আমরা অল্পতেই বড্ড জাজমেন্টাল হয়ে গিয়ে অন্য মানুষকে ছোট করে আরেকটি মানুষকে হাসানোর চেষ্টা করি, সেটা আদৌ একটা স্ট্রিম অফ হিউমার হতে পারে না। আজ আমরা তখনই জানতে পারি সেটা, সেই তফাতটা বুঝতে পারি জহর রায় এবং এই ধরনের যারা অভিনয় করে প্রমাণ করেছেন তাদের অভিনয় শৈলী, একমাত্র তারাই সেইটার দৃষ্টান্ত রেখে গেছেন। সোমেন সরকার লিখছেন যাদবপুর থেকে, আমরা অবশ্যই সেই মেসেজটি পড়ব, তবে তার আগে ওই যে বলেছিলাম ভানু আর জহর একসঙ্গে হলেই একজন অ্যাসিস্ট্যান্ট আর একজন গোয়েন্দা, সেই সিনেমা থেকে এবার পরের গানটি শুনি।

সুপ্রভাত অম্বিকা দিদিভাই, আজ 19 সেপ্টেম্বর এই একই দিনে জন্মেছিলেন দুই কিংবদন্তী, সুচিত্রা মিত্র, জহর রায়। আর জহর রায় জন্মেছিলেন বাংলাদেশের বরিশালে। কিছু কথা বলতে বসলে মনে হয় কত কিছু বলার আছে, স্বল্প পরিসরে সবটা হয়তো শেষ করা যাবে না। বাংলা সিনেমার কমেডি মানে তখন এই দুটো নামই আসতো, ভানু জহর, বাংলার চার্লি চ্যাপলিন। নিজে বলতেন, পাগলের মতো চার্লি চ্যাপলিনের ছবি দেখতাম, এক একটা ছবি 8-10 বার করে। তার অভিনয়ের প্রতিটি ভঙ্গি গুলে গুলে খেতাম। তার প্রথম সিনেমা পূর্বরাগ, এই সুযোগও পেয়েছিলেন চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটরের অভিনয় করে অডিশন দিয়ে। মাধবী মুখোপাধ্যায় তাকে গুরু বলে ডাকতেন। পৌনে 300 ছবির মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই পরশ পাথর, বাড়ি থেকে পালিয়ে 75, ধনী ধনী মেয়ে। আমরা এখন যেই সিনেমা থেকে গানটাই যে ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটা কিন্তু অবশ্যই ধনী মেয়ে ছবি থেকে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে। থ্যাংক ইউ সোমেন, যাদবপুর থেকে লিখছেন। তিনি একটি প্রশ্ন করে গেছেন মেসেজের শেষে, আজ তার জন্মদিনে একটাই কথা মনে হয়, তিনি সবাইকে হাসিয়ে গেছেন, কিন্তু নিজে কি হাসতে পেরেছিলেন? আমরা জানি সেই উত্তরটা। শেষ যাত্রার সেই সময়টা সত্যি খুব দুঃখের ছিল।

বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রবাদ প্রতিম কৌতুক অভিনেতা চরিত্রশিল্পী জহর রায় কেবল হাসাতেন না, অভিনয়ের গভীরে লুকিয়ে থাকত মানুষের জীবনের আসল সত্যি বেদনা। জহর রায়ের হাসির চরিত্রগুলোর পেছনে থাকত অদ্ভুত এক মায়া, নিঃসঙ্গতা। ওই যে আমরা একদম অনুষ্ঠানের শুরুতে শুনছিলাম, এ মায়া প্রপঞ্চময়, আসলে ভীষণ বিভ্রম থাকে এই মায়ার মধ্যে, যে মায়া যাওয়ার নয় কিন্তু বড্ড বিভ্রান্তিকর, মায়া ভালো মায়া খুব খারাপ। তিনি বিশ্বাস করতেন মানুষকে কাঁদানো সহজ, কিন্তু চোখের জলকে হাসিতে বদলে আবার তার ভেতর দিয়ে জীবনের কষ্ট ফুটিয়ে তোলা হয়তো খুব কঠিন। মন ছুঁয়ে যাওয়া গান দিয়ে শুরু হলো আজকের মনের মেলোডি অনুষ্ঠান। খুব ভালো থাকবেন আপনি সবসময়, থ্যাংক ইউ সীমা দাসকে বলছি, আপনিও খুব ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এর পরের মেসেজটি লিখছেন তপন রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে। জহর রায়ের আজ জন্মদিন, তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। তার অভিনয় এমন প্রতিভাশালী অভিনয় যা আমাদের কাছে এখনও স্মৃতির ঝাঁপি খুলে বসার মতো, আলোচনা করার মতো বিরাট পরিসর সত্যি হয়তো নেই, তবে ওনার মতো এমন অভিনেতাও আর আসবে না। অনেক ধন্যবাদ তপন কুমার রায়চৌধুরীকে। রমা রায়ের দাসনগর হাওড়া 5 থেকে বলছেন, আজ জহর রায় সুচিত্রা মিত্রের শুভ জন্মদিনে জানাই আন্তরিক প্রণাম শ্রদ্ধা, অনুষ্ঠান শুনছি, নমস্কার, সুপ্রভাত, খুব ভালো লাগছে অম্বিকা, অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ। আমার প্রিয় সিনেমা জমালয় জীবন্ত মানুষ জহর রায়ের কথা বলতে গেলেই ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেই হয়, দুই দিকপাল অভিনেতা চিরকাল মানুষের হৃদয়ে থেকে যাবে। ভালো থাকবেন আপনি সবসময়, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। 9903050592 আমাদের সকলের জন্য খোলা রইল 10টা পর্যন্ত। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত, অনুষ্ঠান খুব ভালো লাগছে, প্রভাত বিনাও খুব ভালো লেগেছে, আজকে গুছিয়ে লিখতে পারলাম না তার জন্য সরি, ভালো থাকবেন আপনি সবসময়, শুনছি আপনার অনুষ্ঠান, অনেক ধন্যবাদ সুমিতা রায়কে। এখনও বহু মানুষ টাইপিং করে যাচ্ছেন, আমি একটু অপেক্ষা করি তাদের জন্য, তারা লিখুন, আমি আপাতত পরের গানটি চালিয়ে দিই। এই পরের গানটি ছদ্মবেশী ছবি থেকে গাইছেন আশা ভোসলে, আরও এক দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত ছবি, সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে পরের গান আপনাদের জন্য।

ফিরে এলাম শুনতে শুনতে। আমরা হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুনছিলাম ধন্নি মেয়ে ছবি থেকে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে। আমরা এর পরের মেসেজটি যেটা সেটা সীমা দাসের পড়ব, দমদম ক্যান্টনমেন্ট থেকে উনি লিখছেন। শুভ সকাল অম্বিকা, শুভ সকাল।

পরের গানটি অলরেডি শুরু করে দিয়েছি, কারণ প্লে লিস্টের গান শেষ হওয়ার কথা নয়। এত গান রয়েছে যেখানে জহর রায় অভিনয় করেছেন, সেরকম সিনেমার গান একটা এপিসোডে শেষ করতে পারবো না। তবে এই গানটি মর্জিনা আবদুল্লাহ ছবি থেকে, মান্নাদের কণ্ঠে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকুক, ততক্ষণ আমি পরের মেসেজটা একটু পড়ে নিই, কারণ সময় তো দ্রুত বেগে এগোচ্ছে। শিপ্রা কারার মল্লিকপাড়া লেন থেকে বলছেন, প্লিজ SMSটা পড়বেন, আগের দিন আপনি পড়েননি, আমি বুঝতে পারছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, অনেক সময় অনেক মেসেজই মিস হয়ে যায় আমাদের। খুব ভালো হচ্ছে প্রোগ্রাম, দুই শিল্পীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ওনার সম্বন্ধে বলার কোনো ভাষা বা জ্ঞান আমার নেই, ওনাদের অভিনয় চাইল্ডহুড সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, শৈশবকাল সময় থেকে, যেন মনে হতো আমাদের ফ্যামিলির কেউ একজন। এত হাসাতে পারতেন অথচ নিজের জীবনে হাসিটুকু থাকলো না, মন কেমন করতো সিনেমা দেখে বাড়ি আসার পর। অবুঝ মন জানতো না ওনারা অভিনেতা, মনে হতো সত্যিকারের জীবনের কিছু করছেন। অথচ জহর রায়ের জীবনে শুনে ভাবছি আজ আপনার মুখে, আমরা কত সেলফিশ, নিজেদের কষ্ট ছাড়া তার বাইরে মানুষদের কথা কোথায় ভাবি, তাদের খবর রাখি কতটুকু। সত্যি তো, তাই জন্যই হয়তো তার শেষ যাত্রার সময়ও তিনটি মাত্র মানুষ ছিলেন, তাদের মধ্যে অন্যতম সুচিত্রা সেন, আর কাউকে আমরা পাইনি। কিন্তু তিনি বহু মানুষকে, প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। হয়তো এটাই রিয়ালিটি, হয়তো এটাই বাস্তব যেটা আমাদের মেনে নিতে হচ্ছে, ভীষণ কষ্ট হলেও মেনে নিতে হবে। আর একটা জিনিস, আমরা শিল্পী মানুষরা ভীষণ ইমোশনাল হই, কিন্তু সেই ইমোশনের দাম দেওয়ার জন্যে আমরা মানুষ খুব কম পাই এই পৃথিবীতে। অসাধারণ উপস্থাপনা, দারুণ সব গান উপহার দিচ্ছেন, খুব ভালো থাকবেন। শুভলক্ষ্মী সিনহা রয় মুর্শিদাবাদ থেকে লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকবেন সবসময়, মনের মেলোডি জুড়ে থাকুন। চিন্ময় মাহাতো কদমা জামশেদপুর থেকে, আচ্ছা ওনার কোনো ডায়লগ শুনতে চাই, সরি এটা পারছি না, অলরেডি গান চলছে, আমরা মনে হচ্ছে না আর মেসেজ সেই অর্থে নিতে পারবো বলে। তবে সত্যি যে কোনো শিল্পীর ক্ষেত্রেই এটা সত্যি যে তাদের যেন জীবনের শেষ অধ্যায়টুকু এতখানি নির্মম পরিহাসের মতো না হয়, সেটা খুব কষ্ট হয়। তার কারণ যেই মানুষগুলি আমাদের এত আনন্দ দিয়ে গেছেন, এত মনোরঞ্জন করে গেছেন, তাদের শেষ যাত্রার সময়টা এতটা কষ্টের যেখানে তিনি মানুষের সাপোর্ট পাচ্ছেন না, এমনটা যেন কারণ না হয়। যেই কারণে তিনি মদে আসক্ত হলেন, তিনি পান্তুয়ার সঙ্গে মদ খেলেন এবং লিভারে জন্ডিস তিনবার বাঁধালেন, এমন নির্মম পরিহাস, ভাগ্যের পরিহাস বলতে পারি না, কিছুটা নিজের কর্মের জন্যও হয়তো, কিন্তু তিনি বোধহয় নিজে অভিমান করে নিজের জীবনটাকে শেষ করলেন, এমনটা আমরা কেউ হোক, কোনো শিল্পীর হোক আমরা চাই না। আমরা কোনো এক শিল্পীকে চাইব সারা জীবন তিনি আমাদের সেই সৃষ্টির মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করতে থাকুন। জহর রায় এমন একজন কিংবদন্তি শিল্পী, তাকে নিয়ে বলা শেষ হবে না, গান শেষ হতে চলেছে, একেবারে সরাসরি পরের গানটিতেই চলে যাব। এই গানটি ঋত্বিক ঘটকের ছবি যুক্তি তক্কর গপ্প থেকে। এই গানের ঠিক ওপারেই দেবব্রত বিশ্বাস গাইছেন পরের গানটি, এই দুটো গানের ওপারে দেখা যাক ফিরে আসতে পারি কিনা। 100.1 FM গোল্ড কলকাতা, ততক্ষণ শুনতে থাকুন, সঙ্গে রাখুন।

আসলে কিছু কিছু গান আছে, এই যে মাঝখানে একটা হঠাৎ সাইলেন্স হলো, কিছু কিছু গান আমাদের নীরব করে রাখে, কিছু কিছু গল্প আমাদেরকে নীরব করে রাখে। জহর রায়ের জীবন সম্পর্কে প্রথমে যখন শুরু করেছিলাম চার্লি চ্যাপলিনের ইন্সপিরেশন থেকে অনেক কিছু জানলাম, পরে গিয়ে যখন তার শেষ জীবনের অধ্যায়ের কথা জানতে পারলাম, পড়তে পড়তে আপনাদের বলতে বলতে নিজেরও মন কিছুটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, এবং তার মাঝে সেই গান থেমে গিয়ে আমাদের এই অধ্যায়ও যে থেমে যাওয়ার একটা সময় এসেছে সেটা কিন্তু মনে করিয়ে দিল। সময় এখন 9:58, আমাদের হাতে আর বিশেষ সময় নেই, এই গান দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। অবশ্যই সুচিত্রা মিত্র, বিশ্ববরেণ্য শিল্পী এবং জহর রায়কে 100.1 FM গোল্ডের পক্ষ থেকে অন্তরে শ্রদ্ধার্ঘ্য আমি নিবেদন করছি, আর এই গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সামনের সপ্তাহে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বগড়ের অর্ধেকেরও কম। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর ভবনের উদ্যোগে এই মেলায় নিয়োগপত্র দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000 বেশি যুবক যুবতীর প্রশিক্ষণের কাজ শুরু করবে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এদিকে ইইউ প্রতিনিধিদের সেদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বেলা 2:30 শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বগড়ের অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়েছে।
1: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যায়, জবকি ঐতিহাসিক সচ্চাই ইয়ে হ্যায়, আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে 6 গুণা জ্যাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রাহা হ্যায়।
0: তিনি বলেন, G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
1: হামারা বড়া ফোকাস রিনিউয়েবল এনার্জি পর রাহা হ্যায় অর ইসনে পর্যাবরণ সুরক্ষা মে বড়ি ভূমিকা নিভাই। ভারত G20 মে ইকলোতা এসা দেশ হ্যায় জিসনে প্যারিস মে COP21 সমিট মে জো ভি কমিটমেন্টস কিয়ে থে উন সারে কমিটমেন্টস কো সময় সে পহলে পুরা করকে দিখায়া হ্যায়। নন ফসিল ফিউয়েল সোলার এনার্জি ক্যাপাসিটি কার্বন এমিশন পর রোকথাম হর প্যারামিটার পর ভারত কি পারফরমেন্স দুনিয়া মে আজ সকারাত্মক রূপ সে চর্চা কা বিষয় হ্যায়।
0: আন্তর্জাতিক সৌর জোট, বিশ্ব জৈব জ্বালানি জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং মিশন লাইফের মতো উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সঙ্গে একযোগে পরিবেশ সুরক্ষায় নতুন মাপকাঠি তৈরি করেছে বলে শ্রী মোদী জানান। পুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি স্বচ্ছ পরিবহন ও গ্রিন হাইড্রোজেনের মতো ক্ষেত্রেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশে বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা 3 গুণ বেড়েছে, পাশাপাশি পরমাণু শক্তি উৎপাদনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের নবনিযুক্তেরা কাজে যোগ দেবেন। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000 বেশি গ্রামীণ যুবক যুবতীকে প্রশিক্ষণের কাজ শুরু করবে। প্রথম পর্যায়ে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু সহ 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ পর্ব শুরুর প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।
2: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
3: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পর মুর্শিদাবাদের রেজিনগরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনবারের প্রাক্তন বিধায়ক রবিউল জানিয়েছেন, মমতা ব্যানার্জিকে অবহিত করেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি দাবি করেন, নতুন প্রতীক, এত কম সময়ের মধ্যে কর্মী ও সমর্থকদের চেনাতেও সমস্যা হবে, দলীয় কর্মীদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে গতকালই তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় 3টি এবং খেজুরি থানায় 1টি অভিযোগ দায়ের হয়েছে। 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গা, বেআইনি সমাবেশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। আগামী 6ই অক্টোবর ওই 2 কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। একাধিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুরুলিয়া

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।

0: গড়ি বলছি 1:11 হয়ে 37 সেকেন্ড, আর আজকের তোমায় গান শোনাবো নিয়ে চলে এলাম আপনাদের বন্ধু কোয়েল
1: অনুপূর্বা।
0: আর আজকে আপনাদেরই পছন্দের গানে গানে, পছন্দের শিল্পীর গানে গানে সেজে উঠবে অনুষ্ঠান, ঠিক প্রত্যেক দিনের মতন।
1: দেখো কোয়েল, এই শনিবারের দুপুরটা একটু অন্যরকম হয়, সপ্তাহের শেষের একটা দিন,
0: একদম
1: কেউ হয়তো ব্যস্ত, কারোর স্কুল কলেজ ছুটি, অফিস ছুটি, কারোর বা অর্ধেক দিন ছুটি, এরই মাঝে কিন্তু প্রতিদিনের একটা রুটিন থাকে এই নিজের পছন্দের গান শোনার জন্য রেডিও সেটটা টিউন করা।
0: একদম তাই, একদম তাই।
1: আজকে পছন্দের গানের প্রথম শিল্পী
0: মাধুরী চট্টোপাধ্যায়। মাধুরী চট্টোপাধ্যায়ের গান আমরা শুনবো। অনুরোধ করেছেন কারা? অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। তাই তো,
1: অনেক পুরনো দিনের গান। এই গান দিয়ে শুরু হোক তাহলে, তোমার গান শোনাবো।
0: বেশ, শুনে নিই।

0: খুব সুন্দর একটা গান শুনলাম, অনেক পুরনো গান দেখো কোয়েল, কিন্তু এই গানের আবেদন কখনো শেষ হয় না।
1: একদমই তাই, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গানটা শুনছিলাম এবং এই গানের কথা সরু সলিল চৌধুরীর। সলিল চৌধুরীর যা
0: কম্পোজিশন
1: শুনলেই বোঝা যায়, কিন্তু এটা তুলনামূলক ভাবে একটু অন্যরকম।
0: তাই আরেকটা জিনিস, এই শ্রোতা বন্ধুরা শুধুমাত্র এই পুরনো গানের রিকোয়েস্ট গুলো করেছেন বলেই তাদের জন্য আকাশবাণী একটা বড় জায়গা রয়েছে এই পুরনো গানের এই ভান্ডারকে বাঁচিয়ে রাখার, তাই না? কারণ এগুলো তো প্রায় হারিয়েই যাচ্ছে।
1: ঠিক তাই, ঠিক তাই। আমরা এরপরে অনুপ্রবাদী শ্যামল মিত্রর গানে চলে যাই।
0: হ্যাঁ, কাল তাহলে এই সময় আসবো এখানে। অশেষ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ করেছেন এই গান শোনার জন্য নিউ ব্যারাকপুর থেকে। শোনাই তাহলে।
1: বেশ।

0: শ্যামল মিত্রের গান শোনাচ্ছিলাম।
1: হ্যাঁ, শ্যামল মিত্রের এই গান আমরা শুনছিলাম কাল তাহলে,
0: কথা এবং সুরকার,
1: কথা এবং সুর সুধীন দাশগুপ্ত। এর আগেরটা সলিল চৌধুরী শুনলাম, এবার দুটোই সুধীন দাশগুপ্ত।
0: আসলে কি শুধু শিল্পীর মুন্সিয়ানাতে যে গান তা তো নয়, গীতিকার এবং সুরকার তাদের দক্ষতাতেও একটা গান জনপ্রিয় হয়। সেখানে যদি তাদের নাম না বলি খুব অবিচার করা হয়।
1: একদমই তাই, একদমই তাই। আমরা যে কারণে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করি যে গান আমরা শুনছি সেই গানের গীতিকার সুরকার সম্পর্কে জেনে নেওয়ার, কারণ এটা জানাটা খুব জরুরি। হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেনও না, তো সেক্ষেত্রে তাদের জানানোটাও তো আমাদের দায়।
0: ঠিকই,
1: তাই না? আমরা কি এরপরে সুচিত্রা মিত্রের গান শুনবো?
0: আজকে তার জন্মদিন সুচিত্রা মিত্রের। তবে যে গানের অনুরোধ করেছেন শ্রোতা বন্ধু নীহারিকা পাল মহেশ হুগলি থেকে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই গানটি কিন্তু একদম নির্দিষ্ট, এই গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে আমরা শোনাতে পারছি না, কিন্তু সুচিত্রা মিত্রের কণ্ঠে অন্য গান শোনাবো।
1: একদমই, সুচিত্রা মিত্রের জন্মদিন, তিনি গান শুনতে চেয়েছেন, তাই শিল্পীর কণ্ঠটাকেই আমরা বেছে নিলাম।
0: অবশ্যই।
1: বেশ, তাহলে শুনি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শোনাচ্ছিলাম।
1: একদমই, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনছিলাম চতুরঙ্গ ছবি থেকে, জানো। এবং আমরা ভাবছিলাম প্রথমে যে অন্য কোনো শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছেন কিনা, কে যাই হোক, এই গানটি শোনার অনুরোধ করেছিলেন যিনি করেছিলেন। তো আমরা একটু দেখে নেব যে
0: অনেকে মিলে অনুরোধ করেছেন, অভিজিৎ পাল, পিপাসা পাল,
1: একদমই
0: অনুরাধা পাল, অঞ্জলি পাল, তেঁতুলতলা,
1: ডোমজুর, হাওড়া,
0: হাওড়া থেকে।
1: একদম, আমরা শুনলাম তাদের অনুরোধে এই গান। আমরা চলে যাব পরের গানে। পরের গান কি পুজো আসছে, পুজো আসছে গন্ধ শুনবো, নাকি না আমরা অন্য একটা গানে যাই?
0: হ্যাঁ, পুজোর গন্ধ আমরা গানের মধ্য দিয়ে মাখবো। শ্রোতা বন্ধুরা যখন অনুরোধ করেছেন, আমরা কষ্ট দেব না তাকে। তবে তার আগে মোহাম্মদ রফির একটা গান আছে।
1: বেশ, মোহাম্মদ রফির কণ্ঠে গান শুনবো, তাপস মাইতি, দক্ষিণ চব্বিশ পরগনা চকমানিক থেকে অনুরোধ করেছেন। এবারে শুনে নেব মোহাম্মদ রফির কণ্ঠে গান
0: তোমার নীল দোপাটি চোখ, এই গানের জন্য অনুরোধ।

0: শুনছিলাম আমরা মোহাম্মদ রফির কণ্ঠে গান। এরপরে চলে যাব আমরা ওই যেরকম বলছিলাম যে পূজোর গন্ধ আসছে, পূজোর গন্ধ আমরা এখন থেকেই পাচ্ছি। তো সেই
1: সত্যি কথা বলতে পূজো তো শুরুও হয়ে গেছে, গণেশ পুজো হয়ে গেল, বিশ্বকর্মা পুজো হলো,
0: মানে একদমই তাই। তো সেই কথা মাথায় রেখেই হয়তো বন্ধু অনুরোধ করেছেন, সেই আমাদের ছোটবেলার গান কদমা জামশেদপুর থেকে, চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শিবাংশ মন্ডল, কুমার সৌরভ মাহাতো।
1: বাহ, হ্যাঁ, জায়গাটার নামও কিন্তু খুব সুন্দর, মানে পূজোর প্রসাদে যেটা না হলেই নয়, কদমা, বিশেষত সরস্বতী পূজোয় বলো।
0: একদমই একদমই। অন্তরা চৌধুরীর কণ্ঠে আমরা সেই ছোট্টবেলার গান শুনবো, নস্টালজিক গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে গান, এই গান আনন্দ আশ্রম ছবি থেকে, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন জয়শ্রী দত্ত অশোকনগর থেকে। এর পরবর্তীতে আমরা শুনব সুমন কল্যাণপুর, তাই তো?
1: সুমন কল্যাণপুরের গাওয়া আধুনিক গান
2: কে রিকোয়েস্ট করেছেন?
0: হ্যাঁ, সুমন কল্যাণপুরের গানের জন্য অনুরোধ করেছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমা ধর, আমতা জগদ্ধাত্রী তলা, হাওড়া থেকে।
2: গানের কথা লিখেছেন মুকুল দত্ত, সুরকার সুমিত্রা লাহিড়ী। তাহলে শোনাই সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গানটি।

0: আমরা শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গান, এরপরে চলে যাব যে গানে, সেটা হৈমন্তী শুক্লা, তাই তো? হৈমন্তী শুক্লার কণ্ঠে
1: আমাদের ফোনের বন্ধুরা রিকোয়েস্ট করে পাঠিয়েছেন,
0: হ্যাঁ এসএমএস করেছেন, এই এই হৈমন্তী শুক্লার কণ্ঠে আমরা এরপরে গান শুনব।
1: বহুশ্রুত গান ও বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। হৈমন্তী শুক্লার এই গান শুনতে চেয়েছেন বাবলু মুদি, ধুলাগড়ি হাওড়া থেকে।
0: শুনে নিই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

আমরা স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গান শুনছিলাম, প্রচলিত একটি গান। এবং এরপরে আমাদের ঘড়ি বলছে আমাদের হাতে সময় একেবারেই নেই, আরতি মুখার্জির কণ্ঠে গান শুনবো আমরা। এই গানের জন্য অনুরোধ করেছেন গৌতম ভট্টাচার্য দমদম পার্ক থেকে। ফিরে আসবো এই গানের ওপারে শেষ গান নিয়ে।

আজকের অনুষ্ঠানের শেষ কলার মানে শ্রোতা যিনি চেয়েছেন শুনতেন সুজাতা দাশগুপ্ত বালিগঞ্জ স্টেশন রোড কলকাতা 19 থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এই গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব তোমায় গান শোনাবো এই অনুষ্ঠান থেকে। আবার ফিরে আসব দুপুর 2:30 কোয়েলার অনুপ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

শুনছেন ফিল্মি গানে সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ 80 থেকে 90, 80

0: সুরেলা সফর 80 থেকে 90। দুপুরবেলা না ঘুমানো চোখে রেডিও সেটটা টিউন করেছেন, আর আপনাদের সাথে কিন্তু আমরা রয়েছি, কোয়েল আর অনুপূর্বা, আর আছে 80 এবং 90-এর দশকের সিনেমার কথা, সিনেমার গান। কিন্তু কোয়েল, আজকে তো আমরা কথা বলবো 80 থেকে 90-এর দশক। প্রত্যেক শনিবারই আমরা এই দশকেই আটকে থাকি, আটকে যাই, কিন্তু কাদের নিয়ে কথা বলবো
1: আজকে? কাদের নিয়ে কথা বলবো তার আগে একটু বলা দরকার যে আমরা এই এই যে যে সপ্তাহটা ফেলে এলাম, সে সপ্তাহের শেষ দিন বা এই সপ্তাহের শুরুর দিন, এই দুটো দিনের মধ্যে আমরা এমন একজন অভিনেতার জন্মদিন পেয়েছিলাম, যদিও আজকে সেই জন্মদিনের কথা বলে খুব একটা লাভ নেই, তাও যিনি কিনা নেগেটিভ রোল, মানে ভিলেন, খল চরিত্রে আমাদের সিনেমা জগৎকে সমৃদ্ধ করে রেখেছিলেন এই 80-90 গোটা দশকটা। মানে বলা যায় 70-এর দশক থেকেই শুরু হয়েছিল তার যাত্রাটা, কিন্তু 80-এর দশকে গিয়ে তার অনেক বেশি কাজ আমরা পেয়েছি।

0: আমরা রঞ্জিত জির কথা বলছি অবশ্যই, তো তার জন্মদিন আমরা ফেলে এসেছি, কিন্তু আজকে 80 থেকে 90 করতে বসার আগে আমাদের মনে হলো যে তাহলে এই 80-90 দশকের যে সমস্ত অভিনেতারা খল চরিত্রে অভিনয় করেছেন, ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, তাদেরকে নিয়ে কথা বললে কেমন হয়?
1: সত্যি তো তাই,
0: কারণ সে কাজ বড় সোজা নয়,
1: সে কাজ বড় সোজা নয়। অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু সবসময় লাইমলাইটে আসেন, কিন্তু ভিলেনের চরিত্র সেটা পোর্ট্রে করা সহজ নয়। আবার এমনও হয়েছে কোয়েল, যে যিনি ভিলেন হয়েছেন কোনো একটা ছবিতে, তিনি অন্য সময় কিন্তু অন্য ছবিতে হয়তো অ্যাক্টরের ভূমিকা পালন করেছেন, একেবারেই সাধারণ, বা নায়ক হয়েছেন, এরকম অনেক আছেন। মানে টিপিক্যাল তারা ভিলেনের রোলই প্লে করেন, এরকমও যেমন আছেন, অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও কি করছেন, তারা ভিলেন অথবা ভ্যাম্পের রোল প্লে করছেন বিশেষভাবে অন্য কোনো ছবিতে,
0: মানে সেরকম অভিনেতাও আমরা পাবো এখানে।
1: যেমন ধরো অনুপম খেরের কথা যদি আমরা বলি, তিনি এত পটেনশিয়াল একজন অ্যাক্টর, তিনিও কিন্তু কয়েকটা ছবিতে ভিলেনের রোল প্লে করেছেন।
0: ঠিক, কিন্তু এই মুহূর্তে আমরা এমন একজনকে দিয়ে শুরু করি,
1: মানে টিপিক্যাল ভিলেন তিনি ছিলেন সব সময়ই,
0: এবং এখনো আমরা সেই সোজা বাচ্চে গব্বর সিং আ জায়গা যেরকম ভয় পাই, সেরকম আমরা সোজা বাচ্চে অমরীশ পুরি আ জায়গা সেরকম ভাবেই ভয় পাই। তো চলে যাই সেই বিখ্যাত গানে, কবিতা কৃষ্ণমূর্তি,
1: বিখ্যাত ছবি, দুর্দান্ত হিট গান, এবং যারা রয়েছেন সিকোয়েন্সে অসাধারণ সেই নাচ,
0: ঠিক তাই,
1: এবং যিনি ভিলেন তিনিও কিন্তু অসাধারণ, গানটা শুনে নিন।

0: রহস্য ভেদ করতে গেছিলেন মিস হওয়া হওয়াই, মানে সীমা আর কি, শ্রীদেবীকে আমরা যে ভূমিকায় দেখেছি মিস্টার ইন্ডিয়াতে। তো এই যে মুগাম্বো খুশুয়া,
1: মুগাম্বো খুশুয়া,
0: এটা একটা মানে আইকন হয়ে গেল,
1: হ্যাঁ
0: তাই না?
1: এবং এই আইকনিক ডায়লগ দিয়ে পরে কিন্তু তিনি যতগুলো লাইভ শোতে গেছেন, মানে ঢুকেই মানে ওই ডায়লগটা দেখেই দর্শকেরাও বলছে মুগাম্বো খুশুয়া, কিংবা আমাদের চলতি কথাতেও কিন্তু এটা এসে গেছে পথে ঘাটে ইয়ারকিতে, কি মুগাম্বো খুশুয়া,
0: একদমই তাই। মানে লোকে মজা করেও এখন
1: মজা করে বলছে
0: বিখ্যাত ডায়লগ
1: ইন্ডিয়ার সেই অসাধারণ অমরেশপুরি,
0: মানে এখনো বলে আর কি, সেই 80-এর দশকের ছবি আর এখনো বলে। তো যাই হোক, মিস্টার ইন্ডিয়া ছবির সাথে সাথে আমরা ঢুকে পড়লাম ভিলেনদের কথায় এবং অমরেশপুরির কথায়। সব থেকে বড় তুমি যেটা একটু আগে অনুপ্রবাদী বলছিলে যে এমন কিছু অভিনেতার নাম আমরা করবো যারা ক্যারেক্টার রোলে অভিনয় করেছেন, নায়কের ভূমিকা অভিনয় করেছেন, কিন্তু তার পাশাপাশি নেগেটিভ ক্যারেক্টারও করেছেন, সেরকম অমরেশপুরীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। প্রথম দিকে ধরো 80-90-এর দশকে আমরা, 80-এর দশকে বিশেষ করে বেশিরভাগ ছবিতেই আমরা তাকে পিওর ভিলেন হিসেবে দেখেছি। 90-এর দশকে বা মিলেনিয়ামে 2000-এর পরে গিয়ে কিন্তু বেশ কিছু ছবিতে আমরা তাকে ক্যারেক্টার রোলেও পেয়েছি, তাই না? সেখানে আবার তিনি একেবারে মাটির মানুষ,
1: মাটির মানুষ, এবং মানে গোটা ছবিটাকে টেনে নিয়ে যাচ্ছেন। রেখার বিপরীতে একটা ছবির কথা মনে পড়ছে, সেখানে মনেই হচ্ছে না যে সারা জীবন ভিলেন হয়ে এত অ্যাক্টরের ক্ষতি করেছে, মারপিট করা, কিন্তু
0: এবং সানি দেওয়ালের কাছে সাথে বেশ কিছু ছবি আছে, ঘায়েল বলে একটি ছবি আছে, মীনাক্ষী সাদ্রী নায়িকা ছিলেন মনে আছে, সেখানেও অমরেশপুরী ক্যারেক্টার রোলে ছিলেন সানি দেওয়ালের বাবার চরিত্রে। তো এই রকম অমরেশপুরীকেও আমরা কিন্তু বিভিন্ন চরিত্র দেখেছি, তা সত্ত্বেও অমরেশপুরী বললেই একটা কিরম ভয় ভয়
1: ভয় ভয়।
0: এরপরে অমরেশপুরীতে যখন আছি এখনো পর্যন্ত, তাহলে আমরা একটু কোয়েলায় যাই,
1: কোয়েলাতে,
0: একদম একটু কোয়েলায় যাই। কোয়েলার সেই গানটা, গানটা অসাধারণ সুন্দর, এটাও আমরা কবিতা

0: গলাতেই শুনবো কবিতা কৃষ্ণমূর্তি। এবং এই গানের দৃশ্যটা তোমার যদি মনে থাকে, হয়তো মনে আছে, অমরেশপুরের চাউনিটা, চোখটা।
1: অমরেশপুরি তো তার ভিলেন যে হয়েছেন, মানে কোন কোন সিনেমাতে আমরা এক একটা ভিলেনকে এক এক রকম, কারোর হয়তো চুলের কায়দা, কারোর অমরেশপুরি চোখ দিয়েই যেন একদম ছিন্ন ভিন্ন করে দেবেন সবকিছু।
0: একদমই।

0: কোয়েলা এই ছবিতেও কিন্তু অমরেশ পুরীর ওই টিপিক্যাল সাদা লম্বা চুলটা,
1: ডান্স ডান্সও তাই ছিল মিঠুন, হ্যাঁ মিঠুনের বিপরীতে,
0: একদম তাই,
1: ডান্স ডান্সও তো আমরা ভিলেন হিসেবে পেয়েছি
0: একদম। এবং এই গানটাতে মাধুরী দীক্ষিত নাচছেন এবং ওই ইয়েটা বাজাচ্ছেন, নাকারাটা বাজাচ্ছেন শাহরুখ খান, এবং তার সাথে মাধুরী দীক্ষিতের নাচ, এবং অমরেশ পুরী বুঝতে পারছেন যে ওদের দুজনের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, সেটা যে কতখানি রাগ ওনার ভেতরে সেটা উনি চোখ দিয়ে প্রকাশ করছেন। আমরা একটু গানটা শুনে আসি।
1: ঠিক আছে।

0: এই দৃশ্যটা সত্যি বলতে আমি একটু আগে বলছিলামই, এবং কোয়েলা পুরো ছবিটাই, শুধু কোয়েলা নয়, মানে তুমি বলো কোয়েলা তো তাও একটু 90 দশকের ছবি হয়ে যাচ্ছে, 80 দশকে তুমি যে ছবিগুলোর কথা বলছিলে,
1: 80 দশকে প্রচুর ছবি একধার দিয়ে আমরা যদি হাম্পাঞ্ছে দেখি 1980তে, দুর্যোধনের চরিত্রে আমরা পেয়েছি ভিলেনের, তারপরে বিধাতাতে পাচ্ছি 82তে,
0: একেবারে একেবারে
1: জগভার চৌধুরী,
0: হ্যাঁ
1: ওই বছরেই বোধহয় শক্তি,
0: এবং
1: বৈরোনাথের ছবিতে মানে চরিত্রে আমরা অমরীশ পুরীকে পাচ্ছি,
0: একেবারে
1: মানে ওই 80s থেকে 90s এর মিড পর্যন্ত অমরীশ পুরী ভিলেন ছাড়া আর কোনো চরিত্রে অভিনয় করেননি, স্পেশালি 80s এ।
0: একদমই একদমই তাই, এবং অমরীশ পুরী একটা সময় মানে ওই একটা ট্যাবু হয়ে যায় না, মানে যে অমরীশ পুরী মানেই একটা সাংঘাতিক নেগেটিভ
1: ক্যারেক্টার,
0: এবং সে মানে মার কাটারি ভিলেন যাকে বলে,
1: ত্রিদেবের কথা বলে
0: ত্রিদেব
1: সেখানে ওই মানে পাগলাট এবং সাংঘাতিক রকমের আন্ডারওয়ার্ল্ডের ভুজাং
0: হিরো
1: চরিত্রটা আমার মনে হয় পাশা, ওর নাম ছিল পাশা,
0: ঠিক অসম্ভব মানে অসংখ্য ছবি,
1: অসংখ্য ছবি
0: যে ছবিগুলো মানে আমরা হয়তো সবগুলো নাম বলতেও পারছি না,
1: 80s এ সবচেয়ে বেশি,
0: 80s এ সবচেয়ে বেশি,
1: 90s এ কিন্তু সাব ক্যারেক্টার করেছেন অমরীশ পুরী,
0: না 90s এও ভিলেন হয়েছে, মানে আমরা নায়ক ছবিগুলো যদি দেখি শেষের দিকে, মানে অনিল কাপুরের সাথে যে ছবিটা, সেগুলো 90s এর শেষের দিকের ছবি, সেখানে কিন্তু ভিলেন হয়েছেন, আবার আমরা যদি বিরাসতটা দেখি সেটাও অনিল কাপুরের সাথে, সেটাও 90s এর ছবি,
1: সেখানে নায়ক কি 90s এর, আমার মনে হচ্ছে 2001 এর
0: ছবি,
1: মানে
0: তখনও উনি ভিলেন হচ্ছেন, এবং তোমার আনন্দ বক্সি আডি বর্মন ওই জুটিটার কথাও মনে পড়ে গেল আর কি, আর ওদিকে আরেকটা জুটি লতাজি অ্যান্ড কিশোর কুমার,
1: ঠিক
0: শুনে নিই।

0: স্মিতা পাতিল এবং অমিতাভ বচ্চনকে দেখেছিলাম আমরা এই দৃশ্যটাতে। অদ্ভুত সুন্দর স্মিতা পাতিলকে দেখতে লেগেছে, একটা লাল টি শার্ট, রেড কালারের টি শার্টের সাথে চুলের রিবনটাও রেড কালার, অসম্ভব সুন্দর। স্মিতা পাতিলকে ওরম দেখা যায় না। যাই হোক,
1: দিলীপ কুমারও ছিলেন এই ছবিতে।
0: একদম একদম একদম। আমাদের ঘড়ি বলছে আমাদের অনুপ্রবাদে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে।
1: সংবাদের বিরতির পর আমরা আবার ফিরে আসবো
0: 3:10, সঙ্গে থাকবেন কিন্তু সবাই। আর আমরা ঠিক সময়ে 3:10 আবারও আসছি আপনাদের সঙ্গে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: একটা দুর্দান্ত গান শুনতে শুনতে আমরা আবার ফেরত চলে এলাম আমাদের অনুষ্ঠানে। লাওয়ারিস ছবি থেকে এই গানটা আমরা শুনছিলাম এবং এই গানে কল্যাণজি আনন্দজির সুর আমরা জানি, প্রকাশ মেহরার লিরিক্সে। অসম্ভব একটা জমজমাট ছবি,
1: 1981-এর ছবি লাওয়ারিস। এই ছবিতে আমরা ভিলেন হিসেবে পাচ্ছি রঞ্জিত বেদিকে,
0: একদমই, যার কথা আমরা একদম শুরুতেই বলছিলাম, যার জন্মদিন আমরা পেরিয়ে এসেছি। তো রঞ্জিত বেদিকে আমরা কিন্তু অন্যান্য অনেক ছবিতে, 70s-এরও অনেক ছবিতে,
1: 70s-এ প্রচুর ছবি, আমার আকবর অ্যান্টনিতে আছে, মুকদ্দর কা সিকন্দরে আছে,
0: বহু ছবিতে পেয়েছি তাকে ভিলেন,
1: 77-78 পরপর দুটো ছবিতেই। এই যে ভিলেন, যদি আমরা বলি ভিলেন মানেই কিন্তু হচ্ছে একটা ভীষণ বাজে বদমাইশ লোক, নায়ক নায়িকার জীবনকে একেবারে সেলুলয়েডের পর্দায় শেষ করে দিচ্ছে। তো এই প্রভাবটা, এটা কিন্তু পুরোটা চলে তার ব্যক্তিগত জীবনের, মানে লোকের কাছে তার অ্যাপিয়ারেন্স অনুযায়ী।
0: একদম একদম।
1: এই যে রঞ্জিত, যতই সে সেলুলয়েডের ভিলেনের পার্টকে পোর্ট্রে করুক না কেন, ব্যক্তিগত জীবনে খুব ঠান্ডা শান্ত নরম প্রকৃতির মানুষ,
0: একদমই,
1: আর খুব পারিবারিক বন্ধু,
0: একদম।
1: আমাদের বাংলাতেও কিন্তু, আমরা যেহেতু আজকে হিন্দি ছবি নিয়েই কথা বলছি বা ফোকাস করে এগোচ্ছি, বাংলাতেও এরকম ছিল একটা সময়, জানো, বিকাশ রায় অনেক ছবিতে ভিলেন ঠিক নয়, মানে এরকম একটা অ্যান্টাগনিস্টের পার্টে অভিনয় করতে। তো একটা সময় ছিল যখন খুব বন্যা হয়েছিল, তখন এই আর্টিস্টরা পথে নেমেছিলেন, মানে বন্যা ত্রাণের মানুষদের সাহায্য করার জন্য।
0: ঠিক ঠিক।
1: বিকাশ রায় নেমেছেন, অনিল চট্টোপাধ্যায় নেমেছেন, শুভেন্দু চট্টোপাধ্যায় নেমেছেন, বিকাশ রায় তাদের থেকে আরেকটু সিনিয়র ছিলেন। মানে তারা যখন উত্তর কলকাতার একটা জায়গায় ওরকম কৌটো নিয়ে এ করছেন, লোকের কাছে যাচ্ছেন যে বন্যা সাহায্য, সবাই বিকাশ রায়কে বলছেন আপনাকে সাহায্য করব না, আপনি উত্তম সুচিত্রার জীবন অতিষ্ঠ করে দিয়েছেন, বুঝেছ? মানে তখনকার পত্রিকায় এবং ফিল্মের যে ম্যাগাজিনগুলো বেরোতো, এটা নিয়ে সমালোচনা হয়েছিল
0: একদম।
1: এবং দেখো তারা কি অসাধারণ অভিনয়, হয়তো তারা ভিলেন হিসেবেই,
0: মানে এখানেই কিন্তু অভিনয়ের সার্থকতা,
1: কারণ মানুষ ওই জায়গাতে মিশিয়ে দিয়েছে, এত পাওয়ারফুল তাদের অ্যাক্টিং,
0: বিশেষ করে 42 ছবির পরে লোকে জুতো
1: ছুঁড়েও মেরেছে বিকাশ রায়কে, সেই মঞ্জুদের অসাধারণ অভিনয় 42-এর ছবির পর। আজকে আমরা মূলত ফোকাস করেছি হিন্দি ছবির ভিলেন, রঞ্জিত বেদির কথা বলতে গিয়ে মনে হলো প্রাণও কিন্তু তাই ছিলেন,
0: ঠিক,
1: তিনি ওই রকম ভিলেন, মানে সেলুলয়েডের পর্দায় হলে কি হবে, ব্যক্তিগত জীবনে মানুষটা যে কি পরোপকারী ছিলেন,
0: মাটির মানুষ। অমৃশপুরীও কিন্তু অনেকটা তাই। তো যদিও প্রাণকে আমরা, অমৃশপুরী বা রঞ্জিত বা এদেরকে আমরা 80-90-তে অনেকটা পেয়েছি, প্রাণকে আমরা 80-90-তে অনেকটা পাইনি, 70-60-70 এই সময়।
1: প্রাণকে আমরা মূলত 70s-এ পেয়েছি বলি আমরা আজকে তাকে ধরতে পারলাম না, কিন্তু হিন্দি ছায়াছবির কোনো অনুষ্ঠান ভিলেন নিয়ে যদি হয় প্রাণকে বাদ দিয়ে হয় না,
0: একদমই। কিন্তু প্রাণকে আমরা একেবারেই যে পাইনি সেটাও নয়,
1: মানে ব্যতিক্রম ছবি আছে যেখানে সব ভিলেন আছে,
0: যেখানে সব ভিলেন আছে,
1: সেই ছবির জন্য আমরা ওয়েট করে আছি, 1981-এর ছবি নাসিব। সেখানে কাকে কাকে পাচ্ছি কোয়েল একবার বলো,
0: সেখানে আমরা
1: প্রাণকে পাচ্ছি,
0: প্রাণ আছে, অমৃশপুরি আছে, আমজাদ খান আছে,
1: রঞ্জিতও আছে,
0: রঞ্জিত আছেন, এবং কাদের খান আছেন। তো
1: প্রেম চোপড়ার
0: কথাটা আমরা ভুলেই যাচ্ছিলাম বলতে পারছি,
1: প্রেম চোপড়ার নামই ছিল ওই ছবিতে প্রেম, মানে রঘুর বড় ছেলে হিসেবে।
0: একদম। তো সেই যে বিখ্যাত গানটা যেখানে আমরা ওই, অ্যাকচুয়ালি নাসিব মাল্টিস্টারার্ড, প্রচুর আর্টিস্ট সেখানে, তো আমরা সেই বিখ্যাত গানটা শুনি যেখানে আমরা এই সমস্ত ভিলেনকে,
1: ভিলেনদের একসাথে
0: একসাথে পাচ্ছি।
1: দেখো ভিলেনের উপর পিকচারাইজ কোনো সেরকম কিন্তু হয় না,
0: না
1: তাই না, কিন্তু
0: সবসময় হয় না,
1: ওই সিকোয়েন্সে সবাইকে পাচ্ছি,
0: ঠিক।

0: প্রচণ্ড জমজমাট একটা দৃশ্য, এবং সেই রকমই কস্টিউম ছিল, তোমার হয়তো মনে আছে, সে প্রত্যেকে শত্রুঘ্ন সিনহা থেকে অমিতাভ বচ্চন থেকে ঋষি কাপুর, মানে সে
1: একদম
0: ফাটাফাটি একটা ছবি আর কি, এবং ব্লকবাস্টার হিটও। যাই হোক, আমরা
1: এবং সেই সময় দেখো ইটিস এর সবকটা গান কত লং ট্র্যাকে, ডিউরেশন কত বড় থাকতো,
0: একদম একদম, তো অনেকগুলো বিশাল বড় বড় গান, তার প্রিলিউড ইন্টারলিউড সব মিলিয়ে বিশাল বড় বড় গান। তো আমরা রংজামাকে জায়ঙ্গের পরে আমরা রঞ্জিতের কথায় ছিলাম, এইবারে যার কথায় আসবো অনুপূর্বাদি, তুমি যেটা বলছিলে যেমন অনুপম খের, তুমি একটা উদাহরণ দিয়েছো, অনুপম খের এমন একটা একজন অভিনেতা যিনি ক্যারেক্টার রোলেও অভিনয় করেছেন, ভালো মানুষের চরিত্র অভিনয় করেছেন, আবার খারাপ মানুষের চরিত্র অভিনয় করেছেন, সেরকম একজন আছেন যিনি সারা জীবন ক্যারেক্টার রোলেই অভিনয় করে গেছেন,
1: কুলভূষণ খারবান্দার কথা বলছো?
0: একদম একদম, মানে একটি সিনেমা যে সিনেমাতে তাকে আমরা নেগেটিভ ক্যারেক্টারে পেলাম,
1: ঠিক,
0: এবং সেই নেগেটিভ ক্যারেক্টারকে তিনি এমন একটা রূপ দিলেন, সাকাল, তোমার মনে আছে হয়তো, তো
1: মাস্টারমাইন্ড, শান ছবি,
0: শান ছবি,
1: যেমনি গান তেমনি অভিনয়,
0: এবং ওই যে একটা বল হেডেড লুকস তার, কুলভূষণ খারবান্দার, ওই ভিলেন চোখের চাউনি, মানে সে যখন কুমিরের সঙ্গে অমিতাভ বচ্চনের লড়াই হচ্ছে, তোমার সেই দৃশ্যটা হয়তো মনে আছে, সে ভয়ঙ্কর, মানে ভাবা যায় না ওই ভিলেন, কিন্তু অথচ বাকি সব ছবিতে কুলভূষণ খারবান্দা কি অদ্ভুত, তাই না?
1: বাংলা ছবিও করেছেন দেবশ্রী রায়ের বিপরীতে। দেখো আমরা না কবির বেদীকে
0: একটা ছবিতে,
1: কবির বেদী টিপিক্যাল ভিলেন, তিনি সেইটাতে হয়তো প্লে করেননি, রেখার এগেনস্টে যে খুনভারি মাং,
0: খুনভারি মাং, হ্যাঁ একদম,
1: সেখানেও নায়ক হিসেবেই আমরা তাকে পাচ্ছি,
0: কিন্তু তিনি নেগেটিভ
1: ক্যারেক্টারের নায়ক হিসেবে পোর্ট্রে করছেন। এরকম ছবি কিন্তু প্রচুর আছে যে টিপিক্যাল ভিলেন নয় কিন্তু ওই নেগেটিভ ক্যারেক্টার করছেন,
0: ঠিক তাই,
1: আবার অ্যাক্টর কিন্তু সে ভিলেনের, কুলভূষণ খারবান্দার কথাই যেটা হচ্ছে,
0: যেটা এক্ষুনি আমরা
1: বলছি, আমরা শানের গান শোনাই,
0: হ্যাঁ একদম, মোহাম্মদ রফি আর ডি বর্মা,
1: একদম সেই বিখ্যাত গান,
0: বিখ্যাত গান শুনে নিই।

0: এটাও আরো একটা মানে মারাত্মক জমজমাট গান। অ্যারেঞ্জমেন্ট কি অদ্ভুত না আদি বর্মনের!
1: আদি বর্মন মানেই তার একটা আলাদা সিগনেচার আছে না,
0: একদমই তাই,
1: মানতেই হবে,
0: একদমই তাই।
1: সলিল চৌধুরী গান সুর শুনলেই বোঝা যায়,
0: শুনলেই বোঝা যায়, ঠিক সেরকমই এটাও তাই। তো আমরা এরপরে মানে আমরা কুলভূষণ খারবান্দায় ছিলাম, তো এরপরে আমরা কোন ভিলেনের দিকে যেতে পারি একটু বলো?
1: ভিলেন বলতে আমরা 90s-এ যাকে পাচ্ছি, 80s-এও আমরা পেয়েছি, কিন্তু 90s-এ যাকে পেয়েছি মানে বলিউডের পর্দায় সে একেবারে ব্যাডম্যান বলে পরিচিত, কিন্তু সাধারণ স্টাইলিশ। প্রত্যেক ভিলেনের একটা নিজস্ব স্টাইল থাকে। অমরীশ পুরীকে আমরা দেখছি, দেখো সেই মোগাম্বোতে যে চুলের কায়দা, সামনের দিকে ওই চাইনিজ কাটের মতো করে ব্লিচ করা চুল তখনকার সময়,
0: ঠিক ঠিক।
1: আমরা গুলশান গ্রোভারকে

0: কিন্তু পাচ্ছি, দারুণ সুটেড বুটেড, একদম খুব স্টাইলিশ রামলাখানে পাচ্ছি, 89-এ।
1: মানে আরো অনেক ছবি আছে
0: ওখানে, কিন্তু ছবির নামই হচ্ছে, মানে ওর ক্যারেক্টারের নামই হচ্ছে ব্যাডম্যান।
1: ব্যাডম্যান আমরা যদি একটা খুব সাধারণ একটা ছবি, ইয়েস বস, তোমার মনে আছে, শাহরুখ খান, জুহি চাওলা, সেখানেও গুলশান গ্রোভারকে আমরা বলি আদিত্য পাঞ্চোলি এবং গুলশান
0: গ্রোভার
1: দুজনকে আমরা একটা অদ্ভুত ভিলেনিয়াস ক্যারেক্টারে পেয়েছি আর কি। মানে টিপিক্যাল ওই মার্কাটারি ভিলেন নয়, কিন্তু একটা অদ্ভুত পলিটিক্স করা ভিলেনের চরিত্রে,
0: ভিলেনের চরিত্রে 400 ছবিতে অভিনয় করেছে, ভাবা যায় 400 বেশি ছবিতে
1: গুলশান গ্রোভার তো ভিলেনই, মানে আমরা তাকে ভিলেন বলেই জানি। পরবর্তীকালে তোমার শেষের দিকে, মানে 2000-এর পরের দিকে বেশ কিছু ছবিতে মানে আতঙ্কবাদীর রোলেও তিনি অভিনয় করেছেন,
0: গ্যাংস্টারই তো পেয়েছি এরকম,
1: একদম
0: 2006-এর ছবি গ্যাংস্টার।
1: তো গুলশান গ্রোভার বললে আমার ওই দৃশ্যটা মনে পড়ে যায় যেখানে দিব্যা ভারতী নাচছেন।
0: হ্যাঁ, দিব্যা ভারতী, সেই বিখ্যাত গান,
1: সেই বিখ্যাত গান সাধনা সারগমের বিশ্বাত্মা।
0: এখনো জানো পুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু পুরনো গান যখন চালানো হয় চিপে, তখন কিন্তু এইসব গান বাজে,
1: একদম একদম একদম। আমরা শুনে আসি গানটা,
0: শুনি।

0: একটার পর একটা হিট গান, মানে 80-90-এর দশকের একটার পর একটা হিট গান শুনবো আজকে, এটাই ঠিক করে রেখেছি
1: একদম তাই।
0: এবং যেটা তুমি একটু আগে বলছিলে অনুপ্রবাদী, যে পুজো প্যান্ডেল, সামনে পুজো আসছে এবং পুজো প্যান্ডেল মানেই এই গানগুলো বাজবে না, এটা হতেই পারে না, এই গানগুলো বাজবেই, এছাড়া অন্য কিছু নাও বাজতে পারে আর কি।
1: আসলে কিছু গান আছে যেগুলো মানে বাঙালি হোক অবাঙালি হোক এটা থেকে বেরোতে চায় না,
0: একদম
1: সময়ের সাথে তারা পিছিয়ে যায়, এই গানগুলোই এরকম।
0: ঠিক তাই। আমরা আরেকজনের কথা বলি,
1: প্রচুর সুপারহিট ছবির গান কিন্তু আমরা ভিলেন যাদের ধরছি তাদের বাজাতে পারলাম না সময়ের অভাবে, যেমন মোহরা বাজাতে পারলাম,
0: মোহরা বাজাতে পারলাম না, সময় নেই আমাদের কাছে, আর এত বড় বড় গান, যে গানগুলো এই সময়ের মধ্যে সবকটা বাজিয়ে ওঠাও মুশকিল। তো আমরা এবারে গুলশান গ্রোভারকে ছেড়ে একটু
1: ড্যানি ড্যাংজোপা,
0: ড্যানি ড্যাংজোপার দিকে চলে যাই,
1: চীনা,
0: কাঞ্চা চীনা, মানে কাঞ্চা চীনা, যারা নতুন প্রজন্ম তারা তো ঋতিক রোশনের অগ্নিপথকেই জানে সত্যি বলতে, সেখানে সঞ্জয় দত্তকে তারা জানে, কিন্তু কাঞ্চা চীনার ভূমিকায় ড্যানি কি অসাধারণ। 1990-এর ছবি, তাই তো?
1: 1990-এর ছবি,
0: হ্যাঁ,
1: অগ্নিপথ,
0: অগ্নিপথ, তো সেই বিখ্যাত অগ্নিপথ,
1: অমিতাভ বচ্চনের দুর্ধর্ষ,
0: অমিতাভ বচ্চনের দুর্ধর্ষ অভিনয়, এবং শুধু অগ্নিপথ নয়, তুমি দেখো ড্যানি, কাঞ্চা চীনা বললাম, আমরা সব থেকে বেশি চিনি ড্যানিকে, এছাড়াও ধরো আরো বহু ছবি, হ্যাঁ, ভগবান দাদা, বার্নিং ট্রেন, ঘাতক, হাম, হামে ভিলেন ড্যানি, এছাড়া
1: ক্রান্তিবীরে
0: ভিলেন ড্যানিকে
1: পাচ্ছি,
0: 2000-এও প্রচুর
1: ছবিতে বোধহয় পেয়েছি, না ঢুন্ডে অনেকটা আগের ছবি,
0: অনেকটা আগের ছবি। তো এই এতগুলো ছবি, এছাড়াও আরো অজস্র ছবি আছে, আমরা তো কয়েকটা নাম বললাম, হ্যাঁ, আর্মি বলে একটা ছবি হয়েছিল, মারাত্মক ভিলেন সেখানে ড্যানি, আমার মনে আছে শ্রীদেবী এবং তার সঙ্গে 5টা নতুন ছেলে ছিল, হ্যাঁ, তো এরকম শাহরুখ খান একটা গেস্ট আর্টিস্ট হিসেবে ছিল ওই ছবিতে, আর্মি ছবিতে।
1: ঘাতক ছবির জন্য প্রাইজ পেয়েছিল ড্যানি ড্যাংজোপা,
0: একদম একদম
1: অসাধারণ অভিনয়, ভাবাই যায় না
0: ঘাতকে, মানে আর ড্যানি সব থেকে, ড্যানিরও ঠিক অমরীশ পুরীর মতন ওই চোখ তাকানোটা,
1: এবং অগ্নিপথে ওই যে একটা বড় লাল টিকা দেওয়া চোখ ওরকম তাকাচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। আমরা একটু ঘাতকের গানে চলে

0: ঘাতকের গান।
1: এবং ঘাতকের এই গানটা শুনলেই আমি গানটা,
0: ঘাতকের কাস্টিং এ মীনাক্ষী শেষাদ্রি আর সানি দেওয়াল,
1: সানি দেওয়াল ছিলেন, কিন্তু এই গানটাতে আমরা মমতা কুলকার্ণীকে পেয়েছি, একটা আইটেম সং ছিল। এবং এখানে আমরা গণেশান আচারিয়াকে পেয়েছিলাম কোরিওগ্রাফার হিসেবে। তখন গণেশান আচারিয়া কি সুন্দর চেহারা, যাদের গানের দৃশ্যটা মনে আছে তাদের কিন্তু মনে পড়বে ঠিক। আমরা শুনে নিই গানটা।
0: হ্যাঁ, আমরা অমরীশ পুরীকেও ঘাতককে পেয়েছি জানো তো।
1: হ্যাঁ, অমরীশ পুরী ছিলেন সানি দেওয়ালের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।
0: তাই দেখো এরকম কতগুলো ছবিতে একসাথে
1: এখানে আবার ক্যারেক্টার রোল,
0: ক্যারেক্টার রোল ভাবাই যায় না, মানে দুটো ভিলেন, তারা একজন ক্যারেক্টার রোল করছে আরেকজন তো ভিলেনের,
1: আরেকজন ভিলেনের ভূমিকাতেই রয়েছে। তো শুনে নি গানটা।

0: সময় আমাদের একদম শেষ হয়ে এসেছে।
1: এবং এই গান শুনতে শুনতে যদিও পার্সপেক্টিভ বা বিষয়টা একটু অন্য হয়ে যাবে, মনে পড়ছিল যে আলকা ইয়াগনিক কি অসাধারণ একজন শিল্পী ছিলেন। তিনি কিন্তু এখন মানে অসুস্থতার জন্য কানের সমস্যায় গান ওইভাবে তিনি এখন আর করতে পারছেন না। যাই হোক, আমরা ভিলেনের ক্যারেক্টারে নানা রকমের কথা বলে প্রেম চোপড়াকে কিন্তু আমরা সেইভাবে এখনো ধরিনি।
0: একদমই একদমই, আমাদের এই মুহূর্তে দোস্তানা ছবিটার কথা মনে পড়ছে।
1: আমরা ছবি দোস্তানা, ক্যারেক্টারের নাম ছিল দাগা।
0: হ্যাঁ, এছাড়াও ক্রান্তিতেও বোধহয় ছিল,
1: শম্ভু সিং হয়েছিল,
0: শম্ভু সিং। হ্যাঁ,
1: শম্ভু সিং। ওই 1981 এই কিন্তু ওই নসীব, যেটা প্রচুর ভিলেন,
0: প্রচুর ভিলেন, তার মধ্যে প্রেম চোপড়াও ছিল।
1: 83 তে আবার সতেন কে পাচ্ছি, সতেন ঠিক ছিল, সম্পত লাল ক্যারেক্টার
0: প্লে করেছিলেন, প্লে করেছিলেন। তো আজকে আমরা চেষ্টা করলাম 80s 90s এর বেশ কিছু ভিলেনকে নিয়ে কথা বলবার।
1: অন্তত 5-6টা ভিলেন যারা ওই সময় একেবারে রাজত্ব করেছেন,
0: একদম
1: সেলুলয়েডের পর্দায়, তাতে সবাইকেই আমরা ছুঁয়ে গেছি।
0: একদম, তো আমরা শেষ করব আজকে দোস্তানার
1: গান দিয়ে। 80s এর ছবি দাগার চরিত্রে অভিনয় করা প্রেম চোপড়া ভিলেন, তার গান দিয়ে কিন্তু আমরা শেষ করব 80s এবং 90s এর আজকের অনুষ্ঠান।
0: সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। কিশোর কুমার আশা ভোসলে রেখে গেলাম আপনাদের জন্য,
1: আপনাদের সাথে আমরাও ছিলাম কোয়েল, আর আমি অনু।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকেও সহায়তা করা হচ্ছে। প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে।
1: ভারত নে বিতে কুছ বর্ষো মে করিব 40 দেশো কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভি কিয়ে হ্যায়। ইয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্টস FTA হামারে যুবাওঁ কে লিয়ে সম্ভাবনাওঁ কে নয়ে দ্বার বনা রহে হ্যায়। ইস তরহ কে ট্রেড এগ্রিমেন্ট সে হামারে এন্টারপ্রেনার্স কে লিয়ে নয়ি পার্টনারশিপস কে রাস্তে খুলতে হ্যায় আর হামারে যুবাওঁ কে লিয়ে করিয়ার মে নয়ি পসিবিলিটিজ বনতি হ্যায়।
0: গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে 25 জন নবনিযুক্তর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত 12,75,000 যুবক যুবতী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তরে নিয়োগপত্র পেয়েছেন।
2: Abhi tak 12.75 lakhs appointment letters have been distributed till now. Aur itni sachchata ke saath, itni imandari ke saath ye recruitment hue hai ki abhi tak ek bhi kuch sangeen aarop is recruitment ko lekar, in recruitment ko lekar abhi tak nahi aaya hai.
0: হাওড়ার শরৎ সদনে আয়োজিত অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে রেজিনগরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে আজ উত্তেজনা তৈরি হয়, যদিও পরে নিজের সিদ্ধান্ত বদল করেন তিনি। মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর প্রার্থীপদ ছাড়ার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেন। উল্লেখ্য, নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্জিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। এদিকে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় 3টি এবং খেজুরি থানায় 1টি অভিযোগ দায়ের হয়েছে। 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়কার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। দার্জিলিংয়ের শিটংয়ে হোমস্টেতে বার্বিকিউয়ের আগুনে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা গৃহবধূ নিকিতা সাহার দগ্ধ হওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত হোমস্টের মালিক নেহাল আজরান, আরও এক অংশীদার পবন কুমার আগরওয়াল, কর্মী দীপেন লামা এবং নাসিরুদ্দিনকে আজ কার্শিয়াং মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। নিকিতার স্বামী সৌভিক দাসের অভিযোগ, ঘটনার পর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হোমস্টে কর্তৃপক্ষের তরফে কোনো সহযোগিতা মেলেনি। বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিকিতা। তার মুখমণ্ডল ও উপরের অংশ মিলিয়ে শরীরের 60% বেশি পুড়ে গেছে। বার্বিকিউয়ের সময় আগুনের তাপ বাড়াতে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। পাহাড় ও ডুয়ার্সের উন্নয়নমূলক কাজ, পঞ্চায়েতের পরিস্থিতি, জিটিএ এর কার্যক্রম এবং কর্মী ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে সাংবাদিকদের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিডিওদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ কিছু পঞ্চায়েতে বিশেষ অডিট করা হচ্ছে বলে তিনি জানান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মশিউর রহমান সর্দার আজ জানিয়েছেন, মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টো থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। রাধাষ্টমী উপলক্ষে নদিয়ার মায়াপুরের ইস্কনে পুণ্যার্থীদের ঢল নেমেছে। চলছে বিশেষ পুজো।

পাঠ ও নাম সংকীর্তন। হুগলির চাঁপদানির নিমাইতীর্থ গৌরীয় মঠে চলছে বিশেষ পূজার্চনা। মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামের সুপার সিক্সের ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর কেন্দ্রীয় সরকার সর্বদা গুরুত্ব দিয়েছে। 20তম রোজগার মেলায় আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে মোট 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 এবং রেজিনগরে 15 জন থাকলেন। নির্বাচন কমিশন আসন্ন উপনির্বাচনে আইএসএফকে আলমারি এবং আম জনতা উন্নয়ন পার্টিকে টেবিল প্রতীক দিয়েছে। শিলিগুড়ির উত্তরকন্যায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে।
1: ভারত নে বিতে কুছ বর্ষো মে করি

0: 40 देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट भी किए हैं। ये फ्री ट्रेड एग्रीमेंट्स FTA हमारे युवाओं के लिए संभावनाओं के नए द्वार बना रहे हैं।
1: দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়া শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেখানো পথে দেশ সঠিক পথে এগিয়ে চলছে।
2: মাননীয় প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য 2047-এ বিকশিত ভারত, সমগ্র দিক থেকে ভাবতে গেলে এটাকে আমাদের বুঝতে হবে যে আমরা সঠিক পথে চলছি এবং যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছে সেটা ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ জল বলে আমি মনে করি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধিত্ব জনসেবা পর্বকে সামনে রেখে গত 17 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সংকল্প অভিযান 2026, চলবে 10ই অক্টোবর পর্যন্ত। আজ নিউ টাউনে IIT খড়গপুর রিসার্চ পার্কে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, সরকারি পরিষেবাকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির উন্নয়নে এবং যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে প্রযুক্তিগত উদ্ভাবন প্রয়োজন।
3: West Bengal has a rich intellectual and scientific tradition and most importantly a large pool of talented young people. আমাদের সামনে সবচেয়ে বড় সুযোগ হলো এই সমস্ত শক্তিকে একত্রিত করা।
1: অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবন আরও মসৃণ করতে প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আজ যে পোর্টালের উদ্বোধন হল তার মাধ্যমে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী কাজ, গবেষণা ও নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও OTPর মাধ্যমে নথিভুক্তিকরণের পর এই পোর্টালে তাদের উদ্ভাবনী প্রজেক্ট জমা দিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী, বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য প্রমুখ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এরপর নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন 9 জন এবং রেজিনগরে ভোটের ময়দানে 15 জন রইলেন। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে রেজিনগরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে আজ উত্তেজনা তৈরি হয়। যদিও পরে মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর তিনি প্রার্থীপদ প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন। এদিকে গতকাল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা ব্যানার্জীপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন এবং এরপর মমতা ব্যানার্জী কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ার পরই ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় 3টি এবং খেজুরি থানায় 1টি অভিযোগ দায়ের হয়েছে। 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত পাঠিয়েছেন বিচারক। এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মিতা চক্রবর্তীর নেতৃত্বে আজ বালিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। উপনির্বাচনে প্রার্থীদের নাম প্রত্যাহার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
4: বিজেপির কিসের সুবিধে হয়, এটাই তৃণমূলের মূল বিবেচনার বিষয়। নন্দীগ্রামে যদি তৃণমূলের প্রার্থী না থাকে তাহলে বিজেপির কোনো অসুবিধে নেই, অতএব থাকবে না, তাকে উইথড্র। কিন্তু রেজিনগরে যদি তৃণমূলের প্রার্থী থাকে তাহলে বিজেপির একটু আখেরে সুবিধে হয়, ভোট ভাগাভাগি।
1: ISF সভাপতি নওশাদ সিদ্দিকী বলেন, মনোনয়ন পেশের পর প্রার্থীদের নাম প্রত্যাহার গণতন্ত্রের জন্য ভালো নয়।
5: আমরা তৃণমূল কংগ্রেসের চরম বিরোধী ছিলাম, এখনো আছি। যে অন্যায় কাজগুলো বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সম্প্রীতি, সবটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন প্রার্থী প্রত্যাহার করছে? একাধিক কারণ থাকতে পারে, দলের অন্তর্কলহ থাকতে পারে, সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, সর্বোপরি শাসক দলের একটা চাপ থাকতে পারে।
1: অন্যদিকে বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নির্মূল হয়ে গেছে, রাজ্যের মানুষ এই দল নিয়ে আর ভাবতে চায় না।
6: तृणमूल कांग्रेस निर्मूल हो, पश्चिम बंगाल की जनता का दूर दूर तक कोई इस पर चर्चा करने का इच्छा नहीं है। वो रेजीनगर हो या नंदीग्राम, तृणमूल क्या
7: नंदीग्राम में मानुष परिवर्तन चाहिए, कांग्रेस की कोई अस्तित्व नहीं तारावत तृणमूल।
1: আসন্ন উপনির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF কে আলমারি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। খাম প্রতীক নিয়ে ভাঙড় থেকে 2বার বিধানসভা ভোটে জিতেছিলেন নওশাদ।

0: সিদ্দিকী রাজ্যে দুই আসনে উপনির্বাচনের আগে সেই প্রতীকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়েছে কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়েছিল হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি, উপনির্বাচনে সেই দল পেয়েছে টেবিল প্রতীক। এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের কথায় চলছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। পাহাড় ও ডুয়ার্সে উন্নয়নমূলক কাজ, পঞ্চায়েতের পরিস্থিতি, জিটিএ এর কার্যক্রম এবং কর্মী ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিডিওদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ কিছু পঞ্চায়েতে অডিট করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার আজ জানিয়েছেন, মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620, এবার ছাত্রীদের সংখ্যা সামান্য বেশি। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে, তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টো থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। পশ্চিম মেদিনীপুরে শালবনী জমি দুর্নীতি মামলায় ধৃত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় সহ আরও 4 জনকে আজ মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা তদন্তে সুমিত রায় ছাড়াও সিআইডি অমিত ঘোষ, নিত্যানন্দ রায় ও লক্ষ্মীকান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে। দার্জিলিংয়ের সিটংয়ে হোমস্টেতে বারবিকিউর আগুনে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা গৃহবধূ নিকিতা সাহার দগ্ধ হওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত হোমস্টের মালিক নেহাল আজরান, আরও এক অংশীদার পবন কুমার আগরওয়াল, কর্মী দীপেন লামা এবং নাসিরউদ্দিনকে আজ কার্শিয়াং মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি ঘূর্ণাবর্ত আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী 23 তারিখ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর পৌঁছবে এটি। এর ফলে আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করেছে। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল 7-0 গোলে কোল ইন্ডিয়াকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গল 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, মোহামেডান স্পোর্টিং তৃতীয় এবং ভবানীপুর ক্লাব চতুর্থ স্থানে লিগ শেষ করেছে। আজ রাধা অষ্টমী, এই উপলক্ষে আজ রাঢ় বাংলার বিভিন্ন স্থানে গোয়াল পুজো, গোবর্ধন পুজোর অনুষ্ঠিত হচ্ছে। হুগলি জেলাতেও নিয়ম মেনে পালিত হচ্ছে শ্রী রাধিকার জন্ম মহোৎসব। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে আজ রাধাষ্টমী উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর কেন্দ্রীয় সরকার সর্বদা গুরুত্ব দিয়েছে। 20তম রোজগার মেলায় আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে মোট 51,000 নবনিযুক্ত।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सरकार निजी क्षेत्र में भी रोजगार के अवसर तेजी से बढ़ाने के लिए काम कर रही है। उन्होंने कहा कि इसके लिए करीब 1,00,000 करोड़ रुपए की प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना शुरू की गई है। श्री मोदी ने आज 20वें रोजगार मेले में विभिन्न सरकारी संगठनों में 51,000 से अधिक नवनियुक्त युवाओं को नियुक्ति पत्र सौंपे। प्रधानमंत्री ने कहा कि कई देशों के साथ मुक्त व्यापार समझौते से युवाओं के लिए नए अवसर सृजित हुए हैं।
2: भारत ने बीते कुछ वर्षों में करीब 40 देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट भी किए हैं। ये फ्री ट्रेड एग्रीमेंट FTA हमारे युवाओं के लिए संभावनाओं के नए द्वार बना रहे हैं। इस तरह के ट्रेड एग्रीमेंट से हमारे एंटरप्रेन्योर्स के लिए नई पार्टनरशिप्स के रास्ते खुलते हैं और हमारे युवाओं के लिए करियर में नई पॉसिबिलिटीज बनती है।
1: इससे पहले नई दिल्ली में पर्यावरण और जलवायु गतिशीलता के भविष्य पर एक सम्मेलन में प्रधानमंत्री ने कहा कि प्रति व्यक्ति कार्बन उत्सर्जन में भारत का हिस्सा वैश्विक औसत के आधे से भी कम है। श्री मोदी ने कहा कि पिछले 12 वर्षों में भारत ने पर्यावरण

0: আরও যদি কেউ লিখতে চান লিখতে পারেন, আমরা সেই সব পড়বো এবং অন্যদের কাছে পৌঁছে দেব।
1: কিন্তু তার আগে তো জানতে হবে যে আমরা আজকে কি নিয়ে আপনার কথা শুনতে চাইছি,
0: একদম
1: তাই তো বিশ্বজিৎ? আজকে আমরা তো ভেবেইছি যে যেহেতু পূজোর মরশুম, বিশ্বকর্মা পুজো পেরিয়ে গেছে, দুর্গাপুজো আসছে, এই মরশুমে পূজাবার্ষিকী নিয়ে যদি কথা বলি,
0: অর্থাৎ পূজাবার্ষিকী পড়ার লোক দিন দিন কমছে জান তো, আর এটাই আমরা রেখেছি বিষয় যে পূজাবার্ষিকী পড়ার লোক কমছে। সরাসরি দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছিলাম।
0: বলুন,
2: আপনাদের দুজনকে নমস্কার জানাই। পূজাবার্ষিকী পড়ার প্রবণতা এখন আগের থেকে বলবো হ্যাঁ অনেকটাই কমেই গেছে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে যাবতীয় কিছু সকলেই মোটামুটি তার মাধ্যমে সব জেনে যাচ্ছে, তার মধ্যে বল। তবে হ্যাঁ, বিশেষ কিছু গল্প টল্প যারা আগ্রহী আছে, গল্প বলে হয়তো কেউ পূজাবার্ষিকী একজন কিনলো, আমার যদি পছন্দ থাকে আমি বল ভাই একটু পূজাবার্ষিকীটা দিস, কিন্তু সেইভাবে সে আমিও যে আমার তাগিদে কিনবো বা প্রত্যেক দিন সেই পড়তে বিষয়টা অনেকটাই মলিন হয়ে গেছে। এটুকু বললাম, নমস্কার নেবেন, আরো শ্রোতারা বলবেন, শুনবো কি বলেন তারা।
1: সুমিতা
0: রায় ঢাকুরিয়া থেকে তিনি বলছেন যে পুজোয় পূজাবার্ষিকী পড়া কমছে মোটেই না, বরং বেড়েছে। যারা পুজোয় কোথাও যায় না বা যেতে চায় না, অনেকে ভিড়ে যেতে চায় না, তারা কি করবে? পূজাবার্ষিকী কিনছে সময় মতো পড়ার জন্যে। আমার তো ভিড়ে মোটেই যেতে ইচ্ছে করে না, ওই বাড়িতেই পূজাবার্ষিকী কিনে পড়ি। তেমনি আমার মতো অনেকেই, তাই ওদের বাড়িতেই লোকজন আসে, আমার বাড়িতেও লোকজন আসে, তাদের নিয়েই কেটে যায়। তারা চলে গেলে পূজাবার্ষিকী নিয়ে পড়তে থাকি, ভালোই তো লাগে বই পড়তে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।
1: এবার কি দেখবো টেলিফোনে কে আছেন দেখি, সরাসরি দেখে নি।
0: হ্যালো,
1: হ্যাঁ কে আছেন?
0: হ্যাঁ বলুন।
3: আমি হরিণঘাটের বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি।
1: হ্যাঁ
3: দেখুন, এখন এই মিডিয়ার যুগে এসে এখন আর পূজাবার্ষিকী কেউ আর মানে সময় নষ্ট করে পড়ে না, কারণ এখন প্রত্যেকেই তো কর্মব্যস্ত, যার জন্য মানুষ এখন এই কাজে কর্মের মধ্যে দিয়ে যা কিছু সময় কাটাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে সময় কাটাচ্ছে, ওখান থেকেই সব এনজয় করছে, ওখান থেকে পুজো বার্ষিকী বলুন যা কিছু বলুন সবকিছু চোখ বুলিয়ে নিচ্ছে ওই মোবাইলে, যার জন্য এখন পুজো বার্ষিকী আগের মতন আর কেউ চলেও না আর দেখতেও চায় না। হয়তো কিছু কিছু পুরনো লোকজন আছে, তারা হয়তো দোকানে গিয়ে খুঁজে হয়তো একটু বের করে, কিন্তু এখন আর পুজো বার্ষিকী চলে বলে আমার মনে হয় না, এখন সব মোবাইলের যুগ, মোবাইল নিয়েই সব ব্যস্ত।
0: ধন্যবাদ। বিরোধী মত পেলাম যে পূজাবার্ষিকী পড়ার লোক সত্যিই কমছে, এখন সবাই পূজাবার্ষিকী পড়ে না বা পড়ার সুযোগ থাকে না।
1: আমাদের যারা হোয়াটসঅ্যাপ করছেন তাদের মধ্যে যেমন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, পূজাবার্ষিকী হাতে পাওয়ার সেই অনির্বচনীয় উচ্ছ্বাস এখন তা গেছে কমে, একে নিতান্তই সত্যি নিতান্তই হতাশ। তবে পরে অনেকেই একমনে অনলাইনে, কেউ কেউ হন অখুশি রাশি রাশি বিজ্ঞাপনে, কেউ কেউ লেখার মানে বেশ খানিকটা বিরক্ত, পত্রিকার মূল্য নির্ধারণে অনেকেই অসন্তুষ্ট। মোদ্দা কথা, পাঠক সংখ্যা যথেষ্ট কমতির দিকে, তবুও সাহিত্যের আকর্ষণে তেমন পাঠক রয়েছে টিকে, বেশ তাও একটা ছড়ার মোডে পাওয়া গেল মতামত।
0: এবারে যাব শুভা দত্ত, দত্তপুকুর থেকে লিখছেন শুভ দত্ত। আজকের বিষয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। একসময় পুজো আসছে মানেই নতুন পূজাবার্ষিকী কেনার একটা আলাদা আনন্দ ছিল, কিন্তু আজকাল সবাই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে এতটাই ব্যস্ত যে বই পড়ার অভ্যেসটাই যেন হারিয়ে যাচ্ছে। নতুন ছাপা বইয়ের সেই গন্ধ আর পূজাবার্ষিকী নিয়ে কাড়াকাড়ি করার সেই দিনগুলো সত্যি আজকাল আর দেখা যায় না, তাই পূজাবার্ষিকী পড়ার লোকও অনেক কমে গেছে।
1: টেলিফোনে দেখি 2248-8085 কে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি।
4: হ্যালো, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
4: আমি শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে বলছিলাম।
0: বলুন,
4: আজকে আপনার কথা অনুষ্ঠানের যে টপিকটা একেবারে মনের মনির কথায় কোথায় আঘাত করলো আমার। আজকে সত্যি পূজাবার্ষিকী পড়ার লোক কমছে, আর এটার বড় কারণ হলো আমাদের অভ্যাসের বদল।

0: এখন চারিদিকে রিলস, ওটিটি আর সোশ্যাল মিডিয়ার রমরমা। নতুন প্রজন্মের হাতে এখন আর মোটা পুজো বার্ষিকীর গন্ধমাখা পাতাগুলো থাকে না, থাকে চকচকে স্মার্টফোনের স্ক্রিন। আমরা এতটাই ব্যস্ত আর অধৈর্য হয়ে পড়েছি যে একটা আস্ত উপন্যাস বা গল্প পড়ার মতো সময় আর মানসিকতা হারিয়ে ফেলছি। কিন্তু আমার মনে হয় পুজো বার্ষিকী শুধু একটা বই নয়, এটা আমাদের বাঙালির একটা আবেগ এবং পুজোর চিরন্তন ঐতিহ্য। নতুন জামা কাপড়ের মতোই পুজো বার্ষিকী কেনা আর পড়ার একটা আলাদা আনন্দ আছে। তাই মাধ্যম বদলাতেই পারে, কেউ হয়তো কাগজের বইয়ের বদলে ই বুকে বা অডিও স্টোরিতে শুনছেন, কিন্তু পুজো সাহিত্যের যে মূল স্বাদ সেটাকে আমাদের টিকিয়ে রাখতেই হবে। বিশেষ করে বাড়ির ছোটদের হাতে যদি আমরা এই পুজো বার্ষিকী গুলো তুলে না দিই, তবে আগামী দিনে এই সুন্দর ঐতিহ্যটা পুরোপুরি হারিয়ে যাবে। দুজনের উপস্থাপনা এত সুন্দর, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ,
2: ধন্যবাদ। এবারে আমি চলে যাব যে পরে তমাল কবিতা ঘোষাল লিখছেন, আমি তো প্রতিবারের মতো তিনটে কিনেছি, বা কাজী আবু জাফর পুজো বার্ষিকী পড়ার লোক কমছে এই প্রসঙ্গে লিখছেন, হাতের কাছে যা পাই পড়তে ভালো লাগে, পড়া লেখা আমার কাছে প্রিয় সবার আগে, শারদ অর্ঘ্য নামটা মনে আছে কিন্তু এটা কিনতে কোথাও পাই না ধারে কাছে, পুজোর গান পুজোর লেখা অনেক দিন তোমার সাথে হয়নি দেখা, বাংলাদেশ আত্রাই থেকে লিখছেন।
1: খুব ভালো লিখেছেন, যদিও যিনি লিখছেন যে কিনেছি তিনটে, তার কাছে একটাই প্রশ্ন পড়লেন কটা। আচ্ছা, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, আজকাল যে ফোন আর কাজের সময় বেড়ে যাওয়ায় অনেকটা সময় নিয়ে নিয়েছে, তাই কিছুটা কমেছে পড়ার লোক, তবে আজও অনেকে পছন্দ করেন পুজো সংখ্যা পড়তে। বাঙালির কাছে দুর্গাপুজো আর পুজোর সঙ্গে জুড়ে থাকা সব কিছুর এক ভালো লাগার অনুভূতি তো বটেই। আগে যেভাবে পুজো বার্ষিকীর অপেক্ষায় সবাই থাকতো, এখন কিন্তু তার দিকটা থেকে আমরা অনেকেই সরে এসেছি। যেমন সুভাষ চক্রবর্তী, তিনি লিখছেন যে পুজো সংখ্যা পড়ার যে ট্রেন্ড, শারদ উৎসবের অন্যতম যে আকর্ষণ, এই আকর্ষণের তীব্রতা এতটাই প্রগাঢ় ছিল যে পুজো বার্ষিকী হাতে না আসা পর্যন্ত পুজোর আনন্দের আবহ ঠিকঠাক আমাদের হাতে ধরা দিত না। অবশেষে পুজো সংখ্যা হাতে পেয়ে মনটা আনন্দে নেচে উঠত, তবে আজকাল বিনোদনের বহর এতটাই বেড়ে গেছে যে পুজো বার্ষিকী না পেলেও পুজোর দিনগুলো হেসে খেলে চলে যায়। খোঁজ নিয়ে জানতে পারি আমার মতো অনেকেই পুজো বার্ষিকী ছাড়া তাদের পুজো কেটে যায়, তাই বলতেই হয় এখনকার দিনে পুজো বার্ষিকী পড়ায় ভাঁটা পড়েছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন,
2: মোবাইলে রিলস দেখার যুগেও আমি প্রতি বছর এই সময় 6-7খানা করে পুজো বার্ষিকী কিনে রাখি। পুজোর বাজেটের মধ্যে আলাদা করেই এই টাকাটা ধরা থাকে। ঘুমানোর আগে দুপাতা হলেও পড়তেই হবে। পুজোর শাড়ি জামা না কিনলেও পুজো বার্ষিকী কেনা চাই চাই, বিরাটি থেকে দেবারতী। এই দেবারতী কিন্তু অন্যান্য দিন আপনাদের সঙ্গে এখানে বসে কথা বলে, দেবারতী তরফদার রয় লিখছেন আমাদের অনুষ্ঠানে। দেবারতী, তোমারটাও আমরা আজকে আপনার কথায় শুনিয়ে দিলাম, এবং এই তোমার যে অভ্যেস 6-7খানা কিনে রাখা, মাঝে মাঝে তোমার কাছ থেকে নিয়ে আমরাও পড়ব।
1: একদম। দেখি টেলিফোনে কে রয়েছেন।
2: হ্যালো,
1: 4880-85 এ। হ্যাঁ
2: বলুন।
3: হ্যালো
1: বলুন।
3: হ্যাঁ দিদি দাদা দুজনকে নমস্কার জানাই।
1: নমস্কার।
3: বেলগড়িয়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। আগে আগে পুজো বার্ষিকী বই হচ্ছে ওলে পরে মানে আমরা কখন হাতে পাবো, আমাদের একটা আগ্রহ ছিল আলাদা। এখন এখন সেইটা নেই, এখন সবাই ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। ওই আপনার হচ্ছে এখন এখন তো মোবাইলেই এখন সব দেখা যায়, ওই জন্য আগের থেকে ইটা কমে গেছে। হ্যাঁ, এর থেকে বললাম আপনারা আপনারা প্রত্যেকদিন এত সুন্দর প্রোগ্রাম নিয়ে আসেন, মানে
1: ধন্যবাদ আপনাকে।
2: আপনারা শোনেন বলেই আমরা এইসব অনুষ্ঠান নিয়ে আসি, আপনারা এত ভালো ভালো শ্রোতা আছেন আমাদের, সেই জন্য আমাদেরকে নিয়ে আসতে হয়।
1: যাদবেন্দ্র পান্ডার কথা একটু বলি, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে
2: আমাদের অন্যতম একজন শ্রোতা, প্রতিদিনই শোনেন এবং লেখেন।
1: আগে পুজোর ছুটির একমাত্র বিনোদন ছিল সাহিত্য, বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনের নানান বিকল্প, এখন হাতের মুঠোয় সেই সমস্ত বিকল্পই। পুজো বার্ষিকীতে সাধারণত বড় উপন্যাস বা গল্প থাকে, বর্তমান কর্মব্যস্ততার জীবনে দীর্ঘ সময় ধরে একটানা মনোযোগ ধরে রাখা পাঠকদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাছাড়া পুজো সংখ্যার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, কাগজের বই বিক্রি কমলেও অনেকে এখন ডিজিটাল মাধ্যমে পুজো বার্ষিকী পড়ছেন। আমি কিন্তু ছাপানো পুজো বার্ষিকী পড়া শুরু করে দিয়েছি। বই পড়া আমার নেশা, কাজেই সেই অর্থে আমার কাছে পূজোবার্ষিকী ছিল আছে থাকবে।
2: পূজোবার্ষিকী পড়ার লোক হয়তো কমছে, কিন্তু মননশীল পাঠকরা এখনও পূজোবার্ষিকী এনজয় করেন এবং করার জন্যে মুখিয়ে থাকেন, পড়ার জন্যে মুখিয়ে থাকেন। আমি অলরেডি দুটো কিনে ফেলেছি, এখনও দু তিনটে কিনব। ফ্রম দীপায়ন সৎপতি, টাপুবাদ, জিরাবাদ, বাঁকুড়া।
1: কিশোর, কিশোর হাওড়া ব্যালি থেকে লিখছেন। কিশোর লিখছেন, হোয়াটসঅ্যাপ করেছেন যে এখন তো মোবাইল এসে সারা বিশ্ব মানুষ হাতের মুঠোয় দেখতে পাচ্ছে, পুজো পরিক্রমা আর বই কেনার দরকার পড়ছে না। তবে এখনও অনেক মানুষ কিনছে, কিনছে না তা নয়, যারা বই পড়তে ভালোবাসে তারা কিনবেই। আর এটা তো ঠিক যে এখন আর পুজো সংখ্যা নিয়ে মানুষ মাথা ঘামায় না। একটা সময় ছিল, আমিও পুজো সংখ্যার বই কিনতাম, তখন এত অপশন ছিল না, তাই হয়তো কিনতাম। কিশোর বালি থেকে, খুব ভালো লাগলো বহুদিন পরে কিশোরের মেসেজ পড়ে। দেখবো টেলিফোনে কে রয়েছেন। না এখনো অবধি তো কেউ টেলিফোনে কেউ নেই, যারা আসবেন তারা 2248
2: চলে এসছেন। হ্যাঁ
1: হ্যালো,
4: হ্যালো দাদাভাই নমস্কার, দিদি ভাইকেও নমস্কার।
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
4: আমি নাচনকোনা সাবরাকন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদাভাই।
2: বলুন
4: দাদাভাই। হ্যাঁ দাদাভাই, আমাদের ওই রামকৃষ্ণ মঠের উদ্বোধনী একটা পত্রিকা বেরোয়, ওটা নিয়ে তার একটা বাৎসরিক একটা বেরোয় পুজো সংখ্যা, ওই একটা। তারপরে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয়, তার একটা বাৎসরিক মানে পুজো সংখ্যা। এবং আরো
2: আচ্ছা, আমার আমার যেটা জানার যে এই এতগুলো আপনি যে কেনেন, এই সবগুলোর ভিতরে কি ধরনের লেখা আপনি পছন্দ করেন?
4: দেখুন দাদাভাই, আমি খালি ওই যে মানে সম্পাদকীয় কলমটা আগে ভালো করে পড়ি দাদাভাই, ওই সম্পাদকীয় কলমটাতে মানে পুরো বইটার ডিটেলসটা ওর মধ্যে দেয়া থাকে। তারপরে আর কি ওই ছোট ছোট বিবেকানন্দর কিছু কথা লেখা থাকে, ঠাকুর মানে রামকৃষ্ণদেব বিবেকানন্দ তাদের গুলো আমি পড়ি আর কি দাদাভাই। এবং অন্য গল্প ওই মানে যেটা ডিটেকটিভ গল্পের মতন কিছু দু একটা থাকে, সেইগুলো ফলো করি।
2: প্রভাতি
1: ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, পড়বো বিশ্বজিৎ
2: একদম।
1: আচ্ছা লিখছেন, মুঠো ফোনের এই বিশেষ দিনে যতই আসুক ব্যস্ততা, বাঙালিয়ানায় গর্ব আজও পূজোবার্ষিকী নামটা। মানুষজন রিলস, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া বোঝে, বর্তমান প্রজন্ম পূজাবার্ষিকী অনলাইনেই খোঁজে। বইয়ের পাতা উল্টোতে তাদের এখন অনীহা, অডিও বুকে এসব শুনে আনন্দ পায় মহা। রূপের বদল ঘটেছে আজ, পাঠকের সংখ্যা নয়, পূজোবার্ষিকী পড়ার মানুষ কমছে না ইহা সুনিশ্চয়। বেশ একটা অন্যরকম মতামত পেলাম যে পূজাবার্ষিকী সবাই এখন পড়ছে, যদিও আমাদের যদি কেউ বলতে বলে, বিশ্বজিৎকে আর আমাকে যদি কেউ বলতে বলে, তাহলে এটা নিয়ে একটা ফাটাফাটি তর্ক হয়ে যাবে, সেটা আমরা চাইছি না।
2: এবং সেখানে তো কে জিতবে বলা যায় না, কারণ সব দুপক্ষেই যুক্তি আছে
1: একদম। তার থেকে আপনাদের কথাই শুনি।
2: হ্যালো
1: কে রয়েছেন?
5: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
2: হ্যাঁ সায়ন বলুন।
5: শ্যামলী দিদিকে অনেকদিন পর পেলাম, খুব ভালো লাগছে।
2: আমিও, আমরাও।
5: হ্যাঁ, আর আসলে আমি যে সময়তে বড় হয়েছি, 2000 সাল থেকে, মানে 2005 থেকে যখন শিশু মন তৈরি হয় 500 বয়স, সেই সময় থেকে বলছি, দেখতাম একটা ধাউজ বই মা দুর্গার ছবি দেওয়া, ওইভাবেই আমার পুজো মানে বার্ষিকীর সাথে পরিচয়। তার সাথে মনে থাকবে নিশ্চয়ই একটা করে কেসেট দেওয়া হতো, আর ওটাই আমার পরিচয়। কিন্তু এখন মানে পূজাবার্ষিকীর ফরম্যাটটা কিন্তু আমার কাছে পাল্টে গেছে, কারণ আমি কিন্তু সারা বছরেই অনেক অডিও স্টোরি শুনি। যেমন গত বছরেই একটা অভিজ্ঞ দত্তের উপন্যাস বেরিয়েছিল, উপন্যাসটার নাম ছিল অন্য কোনোখানে পুজোতে, সেটা কিন্তু আমি পুজোর পরে গিয়ে শুনেছি। আসলে পুজো বার্ষিকী আছে যে ফরম্যাটটা বদলে গেছে, পরিবর্তন, মানুষ পরিবর্তন, নতুন নতুন ফরম্যাটে কিন্তু আগে আমরা পড়তাম, এখন আমরা শুনছি, তাই না? এটা আমার আমার মনে হয় আর কি, আমি ভুল ত্রুটি হলে আমার মাঝে আছে।
1: আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কে রয়েছেন এই মুহূর্তে দেখবো, তার আগে একটা

0: হোয়াটসঅ্যাপ মেসেজ পড়েনি। হ্যাঁ, এখন অতিরিক্ত কাগজের দাম আর প্রকাশনার অত্যধিক খরচা, মানুষের ব্যস্ততার কারণে পূজাবার্ষিকীটি কিন্তু প্রকাশিত কাগজের বইয়ের পাঠক কমলেও স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপের উপস্থিতি, এছাড়া ইবুক, পিডিএফ এবং শ্রুতিগ্রন্থর মাধ্যমে আমরা পূজাবার্ষিকী অনেক বেশি পাঠ করি। আসলে পূজাবার্ষিকী পড়া উন্নত প্রযুক্তির আগমনে আগের চেয়ে বেড়ে গেছে। আমার মনে হয় পূজাবার্ষিকী এখন মানুষ বেশি পড়ছেই অনলাইনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, একটা অন্যরকম দিক পেলাম। এটা অবশ্য অনেকেই বলছেন,
1: অনেকে বলছেন একদম।
0: দেখবো টেলিফোনে কে রয়েছেন। 2488085 এ
1: হ্যালো।
2: হ্যাঁ নমস্কার, আমি পবিত্র কুমার ঘোষ বলছি ব্যাঙ্গালোর থেকে।
1: নমস্কার।
2: আজ আপনাদের যে আজ বিষয়টা পূজাবার্ষিকী পাঠক সংখ্যা কমে গেছে, এটা ভীষণই সত্যি কথা। পাঠক সংখ্যা কমে গেছে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি বিগত 15 বছরে কিনতে পারিনি। এর পিছনে একটা কারণ হচ্ছে, আমি বলতে পারি যে মানুষ বিনোদন খুঁজে, এখন সে বিনোদনটা সে ডিজিটাল মাধ্যমে পাচ্ছে। এবং আর একটা জিনিস, এখন মানুষ ভীষণ দাস প্রথায় বিশ্বাস করছে। মানুষের জীবনে এখন সে অর্থের দাস, বা সে বলে যে সে কর্মের দাস, কিন্তু আমার মনে হয় না সে কর্মের দাস, সে অর্থ এবং ভোগবাদের দাস। এবং পূজাবার্ষিকী পড়া বা না পড়ার থেকেও যেটা সব থেকে সাংঘাতিক ব্যাপার যেটা চোখে পড়ছে, আমরা বলি যে মানুষ এত অসহিষ্ণু কেন হয়ে পড়ছে, বা সমাজের এই একটা ভয়ঙ্কর পরিবর্তন কেন আসছে। আমার মনে হয় এর পিছনে এইটা একটা কিন্তু পরোক্ষ গৌণ পরিমাপ আমরা বলতে পারি, যে দেখতে পাচ্ছি মানুষের সহিষ্ণুতা বদলে যাচ্ছে অন্যদিক থেকে। তাদের বই পড়ার সহিষ্ণুতাটুকু এখন নেই, তারা সবসময় একটা ডিজিটাল মাধ্যমে করছে, এবং সেটা একটা আনরিফাইন্ড মাধ্যম, সেখানে কিন্তু সবাই মতামত দিচ্ছে। কিন্তু পূজাবার্ষিকীতে গল্প বা মতামতটা সিলেক্টিভ হয় এবং সম্পাদক মহাশয় সেটা নির্বাচন করেই দেন। সো সেটার মধ্যে একটা রুচির একটা সামঞ্জস্য থাকে, এটুকুই আমার মতামত।
0: অনেক ধন্যবাদ আপনাকে, একটা অন্যরকম অ্যাঙ্গেল পেলাম ঠিকই, কিন্তু আপনাদের শুধু মতামতই শুনবো, আমরা তো কোনো মতামত দেবো না, তাই না?
1: একদম।
0: সঙ্গমিত্রা ঘোষ যেমন কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন যে পুজো সংখ্যার পাঠক কমেনি, হয়তো তুলনামূলকভাবে বাড়েওনি, কারণ পুরোনো দিনের মানুষের ছাপানো বই ছাড়া এখন আর কোনো শখ, তখন আর কোনো পথ ছিল না। কিন্তু এখন কিছুটা হলেও এআই সেই অভাব দূর করতে সক্ষম হয়েছে। এআই পুজো সংখ্যা তৈরি করেছে কোনো?
1: এখনো আমার কাছে খবর নেই, হয়তো পুজো সংখ্যার কোনো অংশ তৈরি করেছে কিনা সে খবরও নেই, হতে পারে, কিন্তু সেরকম খবর নেই। কিন্তু এআই এর যুগে পুজো সংখ্যা কিন্তু পড়ছে, কম বেশির হিসাবটা নয় পড়ে হবে। এই মুহূর্তে আরো একজন এসেছেন আমাদের সঙ্গে, 2488085। হ্যালো,
0: কে রয়েছেন?
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন। মৌলি
3: বলছি ঠাকুরিয়া থেকে।
1: মৌলি বলো।
3: দেখো, পুজো সংখ্যা কিন্তু একটা পুজোরই মতন আনন্দ। দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর সময় সব পুজোর সংখ্যা বেরোবে। এইবার ছোটবেলা থেকে কিন্তু এই আনন্দ উপভোগ করছি। আর আমাদের বাড়িতে আমার ভাই মানে বলতেও হয় না, এত বইয়ের পোকা যে পুজো সংখ্যা যে কত আসে তার ঠিক নেই। এখানে রয়েছে, ওখানে ছড়ানো ছেটানো, আমরা যখন যেটা পাচ্ছি নিয়ে নিয়ে পড়ছি। আমাদের পুজো সংখ্যা হলো দুর্গাপুজোর মতন আনন্দের। সব পুজোর সংখ্যা আমাদের বাড়িতে বেশিরভাগ গুলোই আসে, মানে কি বলবো, দাম করে করে প্রত্যেকটা বলতে গেলে কেনা হয় আমাদের। এটা একটা ভীষণ আনন্দ, দুর্গাপুজোর সঙ্গে পুজোর সংখ্যা, কি আনন্দ, কোনোদিন আর যাবে না এটুকুনি বলতে পারি। আমরা ভালো
1: ভালো থেকো মহুলি, পুজো সংখ্যা পড়ো, এটাই থাক। এবারে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন 9903052992 এই নাম্বারে। একসময় পুজোর গন্ধের সঙ্গে অবিচ্ছেদ্য ছিল পূজাবার্ষিকী, নতুন জামাকাপড়, কাশফুল, ঢাকের বাদ্যি, আর হাতে নতুন বইয়ের মাদকতা। পুজোর ছুটিতে মোটা পূজাবার্ষিকী হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প, উপন্যাস, কবিতা পড়ার সেই অভ্যেস আজ ক্রমশ ফিকে হয়ে আসছে। মুঠোফোনের পর্দা, সামাজিক মাধ্যম, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও আর দ্রুত বিনোদনের অভ্যেস আমাদের দীর্ঘ সময় ধরে বই পড়ার ধৈর্যটুকুও যেন কেড়ে নিয়েছে। ফলে পূজাবার্ষিকীর প্রকাশনা এখনও সমৃদ্ধ হলেও তার নিবেদিত পাঠকের সংখ্যা আগের মতো নেই। অথচ পূজাবার্ষিকী শুধু কয়েকটি গল্প উপন্যাসের সংকলন নয়, এটি বাঙালির শারদ ঐতিহ্য, কল্পনা শক্তি ও সাহিত্যরসের এক প্রজন্মান্তরের সেতুবন্ধন। প্রযুক্তি আসুক, নতুন বিনোদনও থাকুক, তবু উৎসবের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসাবে

0: অন্তত একটি পুজো বার্ষিকীর পাতা উল্টে দেখার অভ্যেসটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে হয়তো হারিয়ে যেতে বসা সেই পাঠ উৎসব আবার ঘরে ঘরে ফিরে আসবে আশা করি। সৌভিক লিখছেন,
1: আমরা দেখব টেলিফোনে কে রয়েছেন। 2248-8085-এ পুজো সংখ্যা পড়ার লোক কি কমছে? কি মনে হয় কে রয়েছেন ফোনে?
2: নমস্কার, বিশ্বজিৎদা শ্যামলি দি।
1: নমস্কার,
2: আমি মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ ঢাকায় লাউড়া থেকে।
1: বলুন,
2: আজকে আমাদের বিশেষ প্রাপ্তি শ্যামলি দি।
1: আমারও বিশেষ প্রাপ্তি আপনারা। বলুন, অনেকদিন পর কথা হচ্ছে।
2: দেখুন, যারা জানতে চায়, যারা প্রকৃত পাঠক, যারা যে কোনো সংখ্যার প্রকৃত অনুরাগী, যতই ডিজিটাল যুগ আসুক না কেন, পুজো বার্ষিকী চলছে, চলবে। কারণ এই পুজো বার্ষিকী শুধু একটা পুজো বার্ষিকী নয় বা বই হিসেবে নয়, এতে পুজোর একটা প্রভাব থাকে। নমস্কার।
0: আমাদের কাছে অনেকেই আসছেন, লিখছেন তাদের কথা। এবারে আসব যার কাছে, তিনি হচ্ছেন হাওড়া দাসনগর থেকে রমা রায়। লিখছেন, একদম ঠিক কথা, এখন পুজো বার্ষিকী পড়ার মানুষ কোথায়? খবরের কাগজগুলো পড়ে থাকে এক কোণে, শুধু হেডলাইন পড়া হয়, আর পুজো বার্ষিকী তো অনেক দূরের কথা, মানুষের সময় কোথায়? সোশ্যাল মিডিয়া, নিত্য নতুন শপিং মলে যাওয়া, আর এখন তো মানুষ ভ্রমণ পিপাসু হয়ে উঠেছে, সারা বছরই মানুষ বেড়াতে যাচ্ছে। আগে পুজো বার্ষিকীর আনন্দই ছিল আলাদা, সে কি উন্মাদনা! ক্রেতা বিক্রেতা সকলের মনে ছিল খুশির জোয়ার, সেদিন আর আসবে না। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায়,
1: দেখেনি টেলিফোনে কে রয়েছেন পুজো সংখ্যা পড়া নিয়ে তার কি মতামত? হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবল হাটুগুলি থেকে শেখ তাহির আলী বলছি।
0: বলুন।
3: তো শ্যামলি দিকে আজকে পেয়ে সত্যি মনটা খুব ভালো লাগছে, কারণ পত্রলেখা শুনে মানে সেই দিনটা এখনো ভুলতে পারবো না। যাকো কথা, এখন পুজো বার্ষিকী নিয়ে যে কথা বলছেন, কিন্তু পুজো বার্ষিকী যাদের পড়াশোনা বা পুজো বার্ষিকী নিয়ে যাদের একটা মাথা ঘামার ব্যাপার আছে, তারা কিন্তু ঠিক তারা যেমন করে হোক সঞ্চয় করবেই করবে। কিন্তু যাদের ওইরকম অভ্যাস যে অনলাইনে দেখে জিনিসটা সেরে নেবো, তাদের কিন্তু অনলাইনে মন পুরা আছে। কিন্তু আমরা বিশেষ করে বলি যে আমাদের যখন কোন রকম বইমেলা বা কোন রকম কিছু হয় বা পুস্তকের বইয়ের দোকানে, সেই দোকানে যেয়ে কিন্তু আমরা পুজো বার্ষিকী বইটা দেখে অন্তত চোখ বুড়িয়ে নেওয়ারও আমাদের কিন্তু যেহেতু পড়ার আমাদের একটা আগ্রহ রয়েছে, তো সেটা আমরা চোখ বুড়িয়ে নিই এটা। নমস্কার,
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: এবারে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। বাঙালির সংস্কৃতিতে পুজো বার্ষিকী বা শারদীয় পত্রিকার একটা ঐতিহ্যবাহী স্থান রয়েছে, তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ডিজিটাল মাধ্যমের প্রভাবে এর পাঠক সংখ্যা কমছে। পরিশেষে বলা যায়, যুগের পরিবর্তনে পুজো বার্ষিকীর পাঠক কমলেও এর আবেগ এবং সাংস্কৃতিক গুরুত্ব কখনো ফুরিয়ে যাবে না। পুজো বার্ষিকীগুলো যদি কাগজের পাতার পাশাপাশি ই বুক বা ডিজিটাল সংস্করণে আকর্ষণীয়ভাবে পাঠকদের সামনে আনা যায়, তবে নতুন প্রজন্মকে আবার এই অভ্যাসে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
1: আমরা দেখে নেব 2248-8085-এ কেউ আছেন কি না, যারা অন্তত বলবেন যে পুজো সংখ্যা বা পুজো বার্ষিকী পড়ার লোক কমছে না বাড়ছে, মানে সত্যিই কি পাঠক বাড়ছে না পাঠক কমছে? এত পুজো সংখ্যা বাজারে আসছে, নানান রকম বিজ্ঞাপন দেখছি, আমরা সমাজ মাধ্যমেও বিজ্ঞাপন দেখছি যে প্রচুর পুজো বার্ষিকী প্রতিদিনই প্রায় একটা কোথাও উদ্বোধন হচ্ছে। এই তো বইমেলা চলছে নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে, বিভিন্ন বুক স্টলে রয়েছে পুজো বার্ষিকী। তা এই এত পুজো বার্ষিকী যে প্রকাশিত হচ্ছে, সেগুলি পড়ার লোক কি কমছে না বাড়ছে, সেটা আজকে আপনাদের কাছ থেকেই শোনার ইচ্ছে।
0: আপনারা তবে এই মুহূর্তে যারা হোয়াটসঅ্যাপ করছে তাদের কথাগুলো আমরা পৌঁছে দেবো।
1: অবশ্যই
0: আপনারা চলে আসবেন আমাদের কাছে 2248-8085 এই নাম্বারে আপনার মতামত জানাতে। এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপে আছে 9903052 এই নাম্বারে, বারাসাত থেকে বাবাই সিংহ, পুজো বার্ষিকী পড়ার লোক কমছে, কথাটা একদম সত্যি, কিন্তু এর পেছনে আমার মনে হয় দুটো কারণ আছে। প্রথমত, মানুষ এখন ডিজিটাল মাধ্যম বা মোবাইলে পড়তে বেশি অভ্যস্ত হয়ে গেছে, এর ফলে কাগজের বই কেনার আগ্রহ কমছে। দ্বিতীয়ত, আজকাল পুজো বার্ষিকীর দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে সবসময় কিনে পড়া সম্ভব হয় না, তাই ইচ্ছে থাকলেও অনেকেই আর আগের মতো পুজো বার্ষিকী কেনেন না।
1: টেলিফোনের শ্রোতা অপেক্ষা করছেন, তার না, তিনি কেটেও দিয়েছেন।

0: করেছেন, তিনি লাইনটা বিচ্ছিন্ন করে দিয়েছেন। আমরা দেখছি যে এই লাইনে যদি আপনারা কেউ আসেন 2248-8085-এ, যেখানে আপনারা জানাবেন পুজো সংখ্যা পড়ার লোক সত্যি কমছে না বাড়ছে। আসলে সামগ্রিকভাবে পাঠক কমছে কি না এটাই আপনাদের কাছ থেকে জানার, আপনারা কথা বলবেন, আপনারা যেভাবে ফোন করছেন সেভাবেই করবেন। কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
2: অভন মুখোপাধ্যায়
1: বলুন।
2: আপনাদের মানে মুভ যে বিষয় হয়েছে একদম ঠিক, আপনার সঙ্গে সহমত। মানুষ মানে দু ধরনের তো পত্রিকা রয়েছে, একটা ছোট শিশু কিশোরদের আর একটা বড়দের। তো সবার কাছে সময় এখন এত কমে গেছে যে টেক্সট কিছু পড়া, বই পত্র পড়া, এই সময়টা খুব কমে গেছে। দৈনিক আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি যে প্রিন্টেড মেটেরিয়াল পড়া, এমনকি দৈনিক সংবাদপত্র, আমাদের বাঁকুড়া শহরে দৈনিক সংবাদপত্র যত আসত, লিডিং নিউজ পেপার একটারই বলি, যত আসত এখন তার 10% বড় জোর আসছে, অতগুলো কপি আসছে। তো এই থেকে একটা বোঝা যায় যে প্রিন্টেড মেটেরিয়ালস পড়ার সময় লোকের আগ্রহ অনেক কমে গেছে। পত্রপত্রিকার ব্যাপার মানে অন্যান্য ম্যাগাজিনেও তাই। আর কি বলবো, এটা মানে সমাজের পক্ষে তো নিশ্চয়ই ভালো নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি এটাই।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। এরকমভাবে মতামত আপনারা দেবেন, 2248-8085-এ আসবেন, নয়তো আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন।
1: এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন 9903-05-992 এই নাম্বারে, পুজোবার্ষিকী পড়া লোক কমছে, এই কথাটা আজ সত্যি ভাবার মতো। একসময় দুর্গাপুজোর আগে নতুন জামা কাপড়ের পাশাপাশি বাড়িতে আসতো শারদীয়া পত্রিকা এবং পুজোবার্ষিকী। পুজোর ছুটিতে গল্প, উপন্যাস, কবিতা কিংবা রহস্যের পাতায় ডুবে থাকার আনন্দ ছিল আলাদা। কিন্তু ডিজিটাল যুগে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও ও অনলাইন বিনোদন সেই অভ্যেসে অনেকটা পরিবর্তন এনেছে। তবে পুজোবার্ষিকী পড়ার পাঠক কমছে মানেই বইয়ের প্রতি মানুষের ভালোবাসা শেষ হয়ে গেছে, এ কথা বলা ঠিক নয়। আসলে বদলেছে পড়ার মাধ্যম এবং অভ্যেস। কয়েক ঘন্টা মোবাইল স্ক্রল করার সময় আমরা দিই, অথচ একটি গল্প পড়ার জন্য ধৈর্য হারিয়ে ফেলি। এখানেই নতুন করে ভাবার প্রয়োজন। পুজোবার্ষিকী শুধু একটি পত্রিকা নয়, এটি বাঙালির শারদ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ভালো গল্প যেমন আনন্দ দেয়, তেমনই ভাষা কল্পনা শক্তি এবং চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। তাই নতুন প্রজন্মকে জোর করে বই পড়াতে বা বইয়ের আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। বাড়িতে বাবা মা যদি নিজেরাই পড়েন, শিশুদের হাতে পছন্দের বই তুলে দেন, তাহলে আগ্রহ তৈরি হবে। হয়তো সময় বদলেছে কিন্তু গল্পের আবেদন বদলায়নি। তাই মুদ্রিত পুজোবার্ষিকীর পাশাপাশি ডিজিটাল সংস্করণ, অডিও বুক এবং আকর্ষণীয় বিষয়বস্তুর মাধ্যমে নতুন পাঠক তৈরি করার উদ্যোগই পারে বাঙালির পুজোবার্ষিকীর ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে। প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান।
0: টেলিফোনে এখন অবধি আমরা কাউকে পাচ্ছি না, আর আমরা দেখছি হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে যদি কেউ মেসেজ করে থাকেন। কিন্তু আমাদের আজকের যে বক্তব্য এবং যে বিষয় সেটা আপনাদের কাছ থেকে শোনার, সেটা হচ্ছে সত্যি এই পুজোর আগে যে পুজো সংখ্যা, এতগুলি পুজো সংখ্যা বেরোয়, মানে আমি হিসেব করছিলাম বিশ্বজিৎ যে মোটামুটি প্রায় এখনও পর্যন্ত 31টি পুজো সংখ্যা বাজারে প্রকাশিত, এবং আমি সেটা ছোট হাউস বা বড় হাউস ধরেই বলছি, আরও বেশ কিছু আসছে যেগুলো প্রকাশিত হবে। তো এই এত পূজাবার্ষিকী প্রকাশিত হয়, অথচ আমরা এখনও অবধি নিশ্চিত নই যে তাহলে তার পাঠক বাড়ছে না কমছে, নাকি পাঠক একই আছে, পুজো বার্ষিকীর সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখি টেলিফোনে যিনি রয়েছেন তার মতামত, তিনি লাইনটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। 2248-8085 এই নম্বরে আপনারা জানাতে পারেন আপনাদের কথা।
1: এই মুহূর্তে কয়েকজন মেসেজ করেছেন, আমি পুজো বার্ষিকী পড়ি, গল্প, কবিতা, পৌরাণিক কাহিনী, কমিক্স, বিজ্ঞাপন আমার ভালো লাগে। পুজোর 10-12 দিন আগে কলকাতা থেকে আসার সময় নিয়ে আসি। আপনি না যে লিখেছেন তারকবাবু, আপনি নিয়ে আসিটাকে আসি লিখেছেন, 80, এইভাবে লিখলে আমাদের পড়তে অনেকটা অসুবিধা হয়। হ্যাঁ, সুতরাং আপনারা যখন লিখবেন তখন এটা মাথায় রাখবেন।
0: টেলিফোনে কে রয়েছেন একটু দেখি।
1: হ্যালো,
0: হ্যালো,
2: নমস্কার, আমি বাউরিয়া থেকে বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
2: বলছিলাম
1: শান্তনু ঘোষ তো? শান্তনু ঘোষ
2: না, গৌরচন্দ্র কোলে।
1: আচ্ছা বলুন।
2: আমার কাছে তো অনেকই রয়েছে, তা তখনকার দিনে দাম ছিল 5 টাকা, এখনকার দিনে দামের জন্য কিছুটা এগিয়ে মানুষ পিছিয়ে যাচ্ছে। আবার তোমার এআই এসে গিয়ে তো অনেক কিছু জানিয়ে দিচ্ছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। পূজোবার্ষিকী আমরা আজকে আর ফোন বা আমাদের কাছে মেসেজ নেই, কিন্তু আমরা একটা পুজোর কথা হচ্ছে যখন পুজোর গান শুনতে শুনতে এই পর্ব থেকে আমরা ছুটি নেব, কিন্তু আমরা 9:30 আসব, তারও অনুষঙ্গে পুজো থাকবে, পুজোর সাজ থাকবে, তাই তো?
0: একদম তাই। বিশ্বজিৎ শ্যামলী আপনাদের সঙ্গে ছিলাম, আপনার কথা নিয়ে ফিরে আসবো বাংলা ক্যানভাস নিয়ে।

0: 101.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিতা শ্যামলী রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক রাত 12টা পর্যন্ত।
1: আজ বাংলার ক্যানভাসে আমরা তুলে আনব বাংলার এক অন্যতম লোকশিল্প শোলা, শোলা শিল্পের কথায়। শোলা শিল্প এবং শোলা শিল্পী, এই নিয়ে আজ বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ শ্যামলী।

0: আমরা আজ অনুষ্ঠানে শোলার কথা বলছিলাম, আর যে সাজার প্রসঙ্গ, পরপর দুটো সাজের অনুষঙ্গ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এক বিয়ের সাজ, অন্য প্রতিমার সাজ বা ডাকের সাজ।
1: ঠিক, আসলে এই শোলা শিল্প নিয়ে কথা বলতে বসে আমরা দেখছিলাম যে বাংলার অত্যন্ত গর্বের অত্যন্ত প্রাচীন হস্তশিল্প শুধু অর্থনৈতিক জীবন নয়, একটা সময় বাঙালির সমাজ সংস্কৃতির গভীরে ছড়িয়ে পড়েছিল এই লোকশিল্পের প্রভাব। যেরকম বিশ্বজিৎ বলল অলঙ্করণের কথা, তেমন প্যাকেজিংয়েও, মানে শোলার যে বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সেটি যদি খুব ভালো করে ভাবি তাহলে তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে বিশেষত অলঙ্করণের যে সামগ্রী অর্থাৎ সাজের যে সামগ্রী, তাতে বাংলার শোলা শিল্পীদের দক্ষতা একেবারে কিংবদন্তির পর্যায়ে পড়ে। স্থানকালের সীমা পেরিয়ে শোলার সূক্ষ্ম কাজ এখনও মুগ্ধ করে। গোটা বিশ্বের কাছে শোলার একটা আলাদা আবেদন এবং শোলার কাজের, হাতের কাজের নান্দনিকতা মুগ্ধ করার মতো।
0: আমরা শোলার এই সাজ এবং তার নান্দনিকতা নিয়ে আলোচনা করব আজ বাংলার ক্যানভাসে। গানের বিরতির পর ফিরছি আপনাদের।

0: একেবারে শোলার কথা যখন বলছি, প্রতিমার রূপ যখন আমাদের সামনে উঠে আসছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। অথচ একদম ছোটোবেলায় যখন গ্রামে কাটিয়েছি, এই শোলা নিয়ে নানান ধরনের ফ্যান্টাসি ছিল। পাড়ার যে বিল, যে পুকুর, সেগুলোতে গ্রাম বাংলায় শোলা গাছ থাকত এবং একটা সময় ভাবতাম এটা মনে হয় শুধুমাত্র আমাদের গ্রামেই তৈরি হয়, এবং এই শোলা থেকে কি করে ডাকের সাজ বা প্রতিমার মূর্তির যে সাজ সেটা তৈরি হবে বা টোপর তৈরি হবে। দেখতাম যে সেগুলো তুলে এনে সব রোদ্দুরে শোকানো হতো, তখন ভাবতাম এটা মনে হয় বাংলারই। কিন্তু বাংলার বাইরে বিভিন্ন জায়গায় শোলা পাওয়া যায়, শোলার চাষ পাওয়া হয়।
1: ঠিক, এই যে শোলা তুলে নিয়ে এসে কখনো ছুরি দিয়ে, কখনো চাকু দিয়ে, কখনো আঠা লাগিয়ে বিভিন্ন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কাজ করছেন বা করে চলেছেন বাংলার লোকশিল্পীরা, এটা ভাবতেও অবাক লাগে যে কি অবিশ্বাস্য মেধা, দক্ষতা আর পরিশ্রমের পেছনে রয়েছে। গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ একসময় শোলা শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল, এবং মনে রাখতে হবে আমরা লক্ষ্য

0: ও করলাম যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কিছু রাজ্যে কিন্তু সোলার চাষ এবং এই শিল্পের বিকাশ হয়েছে।
1: তামিলনাড়ু, পুদুচেরি, ওড়িশা, আসাম এবং বাংলাদেশের কিছু অংশে সোলার যে শিল্প বা সোলার যে চাষ তার বিকাশ ঘটেছিল। তবে ঠিক কতদিন আগে থেকে সোলার শিল্পের বিকাশ হয় সেটা নিয়ে পরিষ্কার করে কিছু বলা যায় না, কারণ সোলার উৎপত্তি নিয়েই নানান লোকগাথা রয়েছে।
0: ঠিক, কিন্তু এটা তো ঠিক যে বাংলার খাল বিল সর্বত্র প্রচুর চাষ হয়েছে সোলার। আমরা ক্রমশ, মানে বাংলার ক্যানভাস যখন আমরা সোলার শিল্প নিয়ে কথা বলছি, তার চাষ, তার ক্রমবিকাশ, তার শিল্প, তার দক্ষতা, তার সমস্ত দিক নিয়েই যখন কথা বলছি, তখন নিশ্চিতভাবে শ্রোতারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদের সঙ্গে থেকে উপভোগ করবেন, অনুভব করবেন, ফিরে দেখবেন সোলার শিল্পকে,
1: সেই তার উৎপত্তির যে লোকগাথাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক এই গান শুনতে শুনতে, বরং এই দুটি গান শুনতে শুনতে আমরা যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পর ফিরে আসব আপনাদের কাছে এর লোকগাথা নিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধি করতে সরকার প্রায় 1,00,000,000,000 টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করেছে। তিনি আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। উত্তর পূর্ব রেলের লখনৌ বিভাগের 600 কিলোমিটারেরও বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভারত ও নেপাল উভয় দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন নেপালের অর্থমন্ত্রী ডক্টর শর্নিম ওয়াগলে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 এবং রেজিনগরে 15 জন থাকলেন। রেজিনগরের নির্দল প্রার্থী এজেইউপি নেতা সেইফুল ইসলাম মণ্ডল একটি পুরনো মামলায় গ্রেপ্তার। নির্বাচন কমিশন আসন্ন উপনির্বাচনে ISF কে আলমারি এবং আম জনতা উন্নয়ন পার্টিকে টেবিল প্রতীক দিয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাপানের নাগোয়ায় 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন মনু ভাকের ও পবন শেহরাওয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000,000,000 টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বড় স্টার্টআপ পরিমণ্ডল হয়ে উঠেছে। ভারতের নতুন অর্থনীতিতে গ্রামের এবং ছোট শহরগুলির যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এরাজ্যের কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত মেলায় 227 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়ার শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের রোজগার মেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাশোয়ান। পশ্চিমবঙ্গ, বিহার, অসম, উত্তরপ্রদেশের মোট 85 জনের হাতে তিনি নিয়োগপত্র তুলে দেন। উত্তর পূর্ব রেলের লখনৌ বিভাগের 600 কিলোমিটারেরও বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক 250 কোটি টাকা। রেলমন্ত্রক জানিয়েছে, এই অনুমোদিত প্রকল্পটি বিভাগের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ ব্যবস্থা সম্প্রসারিত করবে। উল্লেখ্য, কবচ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যা রেল পরিচালনায় নিরাপত্তা বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। এটি সিগন্যাল অমান্য করা প্রতিরোধ করতে সাহায্য করে, প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে এবং নিরাপদে ট্রেন পরিচালনায় সহায়তা করে। প্রধানমন্ত্রী বলেছেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়ের অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন,
1: ভারত G20 মে ইকলোতা এসা দেশ হ্যাঁ জিসনে প্যারিস মে COP21 সমিট মে জো ভি কমিটমেন্টস কিয়ে থে উন সারে কমিটমেন্টস কো সময় সে পহলে পুরা করকে দিখায়া হ্যায়। নন ফসিল ফুয়েল, সোলার এনার্জি ক্যাপাসিটি, কার্বন এমিশন পর রোকথাম, হর প্যারামিটার পর ভারত কি পারফরমেন্স দুনিয়া মে আজ সকারাত্মক রূপ সে চর্চা কা বিষয় হ্যায়।
0: অনুষ্ঠানের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পরিবেশ সংরক্ষণের ভাবনা দেশে পরিবেশ আদালত ও ট্রাইব্যুনাল ব্যবস্থা চালুর বহু আগে থেকেই কার্যকর ছিল। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 54% বেশি অজীবাশ্ম জৈব জ্বালানি থেকে আসছে। ভারত আজ ওষুধপত্র, তাবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমান। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, নেপালের দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। এদিকে নেপালের অর্থমন্ত্রী ডক্টর শর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সুসম্পর্ক সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে। নেপালের অর্থমন্ত্রী ভারতীয় বিনিয়োগে পরিচালিত জ্বালানি এবং আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্যের বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এরপর নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন 9 জন এবং রেজিনগরে ভোটের ময়দানে 15 জন রইলেন। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে রেজিনগরের নির্দল প্রার্থী এজেইউপি নেতা সাইফুল ইসলাম মণ্ডলকে আজ নওদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গত বিধানসভা নির্বাচনের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র, জালনোট সহ আজ আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবালকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। আগেই জানানো হয়েছে, রেজিনগরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে আজ উত্তেজনা তৈরি হয়। যদিও পরে মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর তিনি প্রার্থীপদ প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন। গতকাল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। উপনির্বাচনের প্রার্থীদের নাম প্রত্যাহার নিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিজেপির কিসে সুবিধা হয় সেটাই তৃণমূলের মূল আলোচনার বিষয়। আইএসএফের নওশাদ সিদ্দিকী বলেছেন, প্রার্থী প্রত্যাহার করা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। অন্যদিকে বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নির্মূল হয়ে গেছে, রাজ্যের মানুষ এই দল নিয়ে আর ভাবতে চায় না।
2: তৃণমূল কংগ্রেস নির্মূল, পশ্চিম বঙ্গাল কি জনতা কা দূর দূর তক কোই ইস পে চর্চা করনে কা ইচ্ছা নেই হ্যায়। ও রেজিনগর হো ইয়া নন্দীগ্রাম, তৃণমূল ক্যা নন্দীগ্রামের মানুষ শুধু পরিবর্তন চাই, কংগ্রেসেরই কোনো অস্তিত্ব নেই তারা তৃণমূল।
0: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের প্রতীক বদলে দিল নির্বাচন কমিশন। এতদিন খাম প্রতীক নিয়ে ভোটে লড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে এবার তুলে দেওয়া হয়েছে আলমারির প্রতীক। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়া হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিকে দেওয়া হয়েছে টেবিল প্রতীক। আইএসএফ বিধায়ক নওশান সিদ্দিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত খাম প্রতীক তাদের দল থেকে কেড়ে নিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে তার দাবি। প্রতীক দলের ফলে প্রতীক বদলের ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। নওশাদ জানিয়েছেন, কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন।
3: প্রথমে দেখলাম কি ভোটার দিকের মানুষের কেড়ে রাখা হলো, তারপরে দল বিভাজন করা হলো, তারপরে সিম্বল ফিস করা হলো, তারপরে সিম্বল অলরেডি 10ই মার্চ 2026 সালে এই বিধানসভা নির্বাচনের জন্য আইএসএফ এর জন্য অ্যালটমেন্ট যেটা হয়েছিল সেটা অন্য একটা দলকে দিয়ে দিল, সে রাতারাতি রিকগনাইজ দল হয়ে গেল। যে দায়িত্ব শাসক পেয়েছে সেটা কি সম্পূর্ণ করতে পারছে না। আমাদের সিম্বল আমরা অবজেকশন দিয়ে দিয়েছি সিআই কে, আমাদের পেপার শেডি হচ্ছে, সোমবারে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি।
0: কলকাতার তারাতলা গোডাউন বিপর্যয় মামলায় লালবাজারে বিশেষ তদন্তকারী দল আজ আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ, গোডাউন মালিক সহ 7 জনের নাম চার্জশিটে রয়েছে। এদের বিরুদ্ধে বেআইনি নকশার অনুমোদন, সঠিক সুরক্ষা নিয়ম না মানা এবং কাঠামোগত গাফিলতির প্রমাণ মিলেছে বলে সিট জানিয়েছে। এই ঘটনায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়, আমিনুর শেখ সহ বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত 24 জুন তারাতলায় নির্মাণ গোডাউন ভেঙে 16 জনের মৃত্যু হয়েছিল। জাপানের আইচিনাগোয়ায় মিজু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এবং কাবাডি খেলোয়াড় পাবন শেহরওয়াত ভারতের 501 সদস্য দলের নেতৃত্ব দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধি করতেই সরকার প্রায় 1,00,000,00,000 টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করেছে। উত্তর পূর্ব রেলের লখনৌ বিভাগের 600 কিলোমিটারেরও বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, 100.1 FM Gold-এ।
5: বাংলার ক্যানভাস 110.1 MHz AIR FM গোল্ড প্রচার তরঙ্গে। আজ বাংলার ক্যানভাসে আপনাদের সঙ্গে কথা বলছি বিশ্বজিৎ শ্যামলী। আমরা কথা বলছি বাংলার লোকশিল্প, শোলা শিল্প নিয়ে।

0: সাজার অনুষঙ্গ আসছে, সে চিন্ময়ী প্রতিমা হোক বা মৃন্ময়ী প্রতিমা। আর সেই প্রসঙ্গে আসছে শোলার কথা। আমরা সংবাদ বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম শোলাকে নিয়ে রয়েছে নানান লোকগাথা, কোথা থেকে তৈরি হলো, অর্থাৎ শোলার জন্ম কথা।
1: আমাদের সবথেকে বড় যে বিষয়টা সামনে এসেছে সেটা হলো ঠিক কত পুরনো যে শিল্প, ইতিহাস থেকে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। শোলার যে কাজের উৎপত্তি তা নিয়ে তো প্রাচীন লোকগাথার শেষ নেই। একটি লোককাহিনী আমরা খুঁজে পেয়েছি যেখানে বলা হয়েছে শোলা উদ্ভিদটি নাকি ভগবান শিবের ইচ্ছা থেকে উদ্ভূত হয়েছিল, নিছকই লোকগাথা। আবার বেহুলা লখিন্দরের লৌহ বাসরের যে সম্ভাব্য প্রতীক করণ্ডি বা মনসা মেড়, মানে ওটা চিত্রিত শোলার এক অপূর্ব নিদর্শন। এর থেকে অনুমান করা হয়েছে যে অতি প্রাচীন যে মনসা পুজো বা সর্প পুজো, তার সঙ্গে শোলার চিত্রণের একটা নিবিড় সম্পর্ক ছিলই।
0: আর লোকায়ত প্রথা, যেমন আমাদের নানান আচার অনুষ্ঠান, মন্ত্র তন্ত্র, পূজা পার্বণ আর বিয়ের নিত্যদিনের যে শিল্প সামগ্রী রয়েছে, শোলা ছিল তার গুরুত্বপূর্ণ উপাদান এবং পুরো মধ্যযুগ জুড়েই শোলার গুরুত্ব ছিল। এবং শোলার কাজের মূল শিল্পী বাংলার শোলা শিল্পের বলা যায় তারাই স্থপতি, বা শোলা শিল্পকে তারা ধরে রেখেছে। অনেকে বলেন যে মালাকার সম্প্রদায় নাকি তাদের আদি বাসস্থান, এবং আধুনিক সময়ে যেটা উত্তরপ্রদেশের মথুরা থেকে বাংলায় এসেছিল সম্রাট জাহাঙ্গীরের সময়ে।
1: যেখান থেকেই তারা আসুন না কেন, মোটামুটি মধ্যযুগ থেকেই দেখা যাচ্ছে শোলার শিল্পের উদ্ভব এবং তার ক্রম বিকাশ।
0: আমরা শোলার কথায় থাকবো, তবে তার আগে পরপর দুটো গানের বিরতি, ফিরে আসছি বিশ্বজিতা শ্যামলী 100.1 FM গোল্ডে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: এই আগমনী গান শুনলেই মনে হয় পুজো তো এসে গেল আর কয়েকটা দিন,
1: একদম তাই, একদম তাই।
0: আর পুজোর অনুসঙ্গে আমরা কথা বলছি, মানে পুজো নিয়ে কথা বলছি না, কিন্তু যে সাজ ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে সেই সেই রকম শোলা শিল্পের কথা বলছি।
1: ঠিক, একসময় বাংলার খাল বিল পুকুর ডোবায় আপনাআপনি প্রচুর পরিমাণে শোলা গাছ জন্মাতো। শোলা গাছের যদি বৈজ্ঞানিক নাম খুঁজে বার করি তাহলে দেখব তার নাম এসকাইনোমিনি অ্যাসপেরা। এই শোলা গাছ কিন্তু শোলা শিল্পের মূল কাঁচামাল। এখন জলাজমিও নেই, এখন শোলাও ক্রমশ ওই এক্সটিঙ্কট স্পিসিস হয়ে চলেছে। বাংলা

0: ছাড়া শোলা গাছ কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অসমের জলাভূমি অঞ্চলেও জন্মাত। এইভাবে প্রকৃতিতে পাওয়া গেলেও পরবর্তীকালে কিন্তু চাষ শুরু হয় এবং সেটা প্রসারিত হয় বাংলার বেশ কিছু অঞ্চলে। আমরা সকলেই জানি যে শোলার কাজ, শোলার ভেতরের অংশটা একেবারে দুধের মতো সাদা, আর হাতির দাঁতের থেকে তৈরি যে সূক্ষ্ম শিল্পকর্ম, ঠিক সেই রকম সূক্ষ্ম শিল্পকর্মের মতো নানা রকমের শৌখিন জিনিস, সূক্ষ্ম জিনিস তৈরি করা সম্ভব শোলা থেকে। মানে শোলার ওপর চমৎকার ফুটে ওঠে সমস্ত ত্রিমাত্রিক ভাস্কর্য, তাই অনেকে একে বলেন হার্বাল আইভরি বা ভেষজ হস্তিদন্ত। একদম স্পঞ্জের মতো শোলাকে ইন্ডিয়ান কর্কও বলে বটে। একটা সময় নাকি হাতির দাঁত নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে মুর্শিদাবাদের যে সমস্ত দক্ষ শিল্পীরা, তারা হাতির দাঁতের বদলে শোলার কাজ শুরু করে।
1: বাংলার সনাতন শিল্পধারার শোলার দুটো রূপ দেখতে পাওয়া যায়। একটা হলো যে চিত্রিত রূপ, আর অন্যটা হলো মণ্ডিত রূপ। অর্থাৎ শোলার উপর রং খুব ভালো ধরে, তাই এর উপর রঙের কাজও হয় চমৎকার। আর অন্যদিকে নরম শোলাকে কেটে অসাধারণ নৈপুণ্যে নানা রকম কারুকার্য ফুটিয়ে তোলা হয়, বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। ব্যবহারের দিক থেকে শোলার নানান ভাগে কাজ হয়, যেমন চাঁদমালা, শোলার মালা, লক্ষ্মী ঝাড়া, কদম ফুল, বিভিন্ন ধর্মীয় কাজের সঙ্গে এগুলো যুক্ত। আবার বরের টোপর, কনের সিঁথি, মুকুট ইত্যাদি নানান জিনিস বিয়ের সঙ্গে সম্পর্কিত। তবে বিয়েতে পরম্পরাগতভাবে শোলার টোপরের ব্যবহার ছাড়াও একসময় রণক্ষেত্রেও শোলার টোপরের ব্যবহার বিষয়ে জানা যায় মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য থেকে। সেখানে শোলার টোপর শিরে ঘন সিংহনাথপুরে বাসে বান্ধে চামর নিশান।

0: একেবারে আমাদের যখন এইসব গান শুনি তখন মনে পড়ে যে আমরা যে অনুষঙ্গে একটু আগে বলছিলাম যে ঠাকুরের কথা, চিন্ময়ী মৃন্ময়ী প্রতিমার কথা, এবং এখন যেটা আমরা শুনলাম যে বিয়ের ক্ষেত্রে একটু আগে বলছিলাম সিদ্ধি মুকুর, এবং যখন গানের বিরতিতে গেলাম তখন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য থেকে বলছিলাম, কিন্তু অন্যদিকে ইংরেজ আমল এবং তারপরের সময়ে ব্যবহারিক ক্ষেত্রে সোলার প্যাকেজিং এবং টুপির উল্লেখ আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়েছি, আর ঘর সাজানোর জিনিস হিসাবে দেবদেবীর অলঙ্কার, সোলার মুখোশ, সোলার ফুল, সোলার খেলনা, পুতুল, এসবও আমরা দেখতে পাই।
1: ঠিক, এমনকি জন্ম এবং বিয়ে, বিয়ের কথা আমরা বারবার বলছি, জন্মের মুহূর্তে বা ধর্মীয় আচার অনুষ্ঠানে সোলার শীতল পট ব্যবহার হয়েছে এরকমও শোনা যায়। এটা মূলত অবশ্য রাজবংশী সম্প্রদায়ের মধ্যে, এবং মৃত্যু বা পারলৌকিক কাজের ক্ষেত্রে ফুলঘর, রথঘর এর ব্যবহার একসময় যথেষ্ট প্রচলিত ছিল। আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রায় সমস্ত পর্যায়ে কোনো না কোনোভাবে সোলার শিল্পজাত সামগ্রী জড়িয়ে ছিল একটা সময় অন্তত, কিন্তু সোলার শিল্পের সেই দিন আর নেই। কিন্তু এটা তো ঘটনা, বাংলায় একরকম বংশ পরম্পরায় এই অনন্য শিল্পধারাটি বয়ে চলেছে আজও।
0: যত সূক্ষ্ম কাজ তত তা সময় সাপেক্ষ, গোটা এক একটি পরিবার নিযুক্ত থাকে শিল্পের কাজে, সবাই যে যার মতো একটি অংশের কাজ করে, তবে প্রধান শিল্পই সবচেয়ে জটিল, মানে প্রধান শিল্পী সবচেয়ে জটিল কাজগুলো করে। আবার বয়স্ক শিল্পীদের সাহায্যের সময় তরুণ যারা আছে পরিবারে একেবারে নতুন প্রজন্মের, তারা প্রশিক্ষণ পায় এবং খুব সাধারণ যন্ত্রপাতি, দেশীয় মাল মশলা দিয়েই তৈরি হয় মোটিফ, নকশা বিভিন্ন। এবং পুজোর ক্ষেত্রে একটা সময় ছিল যে পুজো মণ্ডপ সাজানোর জন্যে এই সোলার ব্যবহার আমরা দেখেছি। নানান সম্প্রদায়ের মানুষ মিলে প্যান্ডেল সাজাত, বা শুধুমাত্র দুর্গাপুজো নয়, সব ধরনের পুজোতে সোলার বিভিন্ন, কখনো ঢাকি, কখনো ডাব, কখনো বিভিন্ন চাঁদমালা, এগুলো টান থাকতো,
1: তারা ফুল।
0: হ্যাঁ, এগুলো আমরা শুনবো, মানে একেবারে কি কি কাজে ব্যবহার করা হতো। তবে তার আগে গানের বিরতি নেব, তারপর ফিরে আসবো আপনাদের কাছে। আর এই যে গানের কথা বলছি, সোলার কথা, পুজোর কথা, পুজোর অনুষঙ্গেই গান, হয়তো গানে পুজো নেই কিন্তু যে দৃশ্যে এই গান আমরা শুনেছি বা দেখেছি সেখানে কিন্তু মানে পুরো দস্তুর পুজো আছে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

আমরা রয়েছি বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ এবং শ্যামলী, কথা বলছি বাংলার শোলা শিল্প নিয়ে। শোলা শিল্পের কথায় থাকব, তবে এই গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো 11:10।

0: 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ এবং শ্যামলী। বাংলার ক্যানভাস জুড়ে রয়েছে শোলা শিল্পের কথা, যে শোলা শিল্প থেকে নানান সামগ্রী তৈরি হতো বাংলার জীবনযাত্রায়, বাংলার উৎসবে, যেগুলোকে নানানভাবে কাজে লাগানো হতো।
1: এবং সবথেকে বড় কথা, আমরা যেহেতু বাংলার ক্যানভাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে যুক্ত করে নিই, কাজেই ধরো হাওড়ার যদি বিশ্বের সব থেকে বড় গুরুত্বপূর্ণ কোনো জায়গা হয়ে থাকে, তাহলে শোলা শিল্পে যে খ্যাতি হাওড়ার ভান্ডের কাছার, হাওড়ার বাণীবন, সেখানে শোলার মডেল এবং বিভিন্ন অলঙ্করণ সামগ্রী সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এই যে হাওড়া, হুগলি, এছাড়া বাংলার অন্যত্র কিছু বিশেষীকরণ থাকে, ধরো কোচবিহার, কোচবিহারের দিনহাটা, সেখানে যে বিশ্বহরী পট, মানে মনসা পুজোয় ব্যবহৃত যে সমস্ত উপকরণ, তার মধ্যে যে শোলার কাজ, সে অবাক করার মতো। ধরো দার্জিলিং, দার্জিলিংয়ের খড়িবাড়ির শীতল পট, নদিয়ার কৃষ্ণনগরের লক্ষ্মী মুখড়া, এটা লক্ষ্মী পুজোয় মূলত ব্যবহৃত হয়। মালদার ইংরেজ বাজারের মান্ডুস, এটা মনসা পুজোয় ব্যবহার হয়। তেমনি বর্ধমানের বনকাপাসি, বীরভূমের কীর্ণাহার, এখানে দেবদেবীর অলঙ্কার, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশপুর বা পুকুরিয়ায় সেখানে তৈরি হয় শোলার ফুল। এগুলো যদি আমরা একটু খোঁজ নিই, তাহলে দেখব বিভিন্ন মানুষ গবেষণা করেছেন এই সমস্ত শোলার কারুকাজ নিয়ে। এমনকি বাংলার বাইরেও উড়িষ্যায় জগন্নাথ দেবের সজ্জায়, রথযাত্রার সাজে, ওড়িশি নৃত্যের যে মুকুট, পরম্পরাগতভাবে ঝলমল করে শোলার কাজ। খুব স্বাভাবিকভাবে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা শোলার এই কাজের বিশেষীকরণ লক্ষ্য করা যায়।
0: তুমি বিভিন্ন জেলার কথা বলছিলে, অদ্ভুতভাবে দেখেছি কলকাতা শহরে প্রত্যেক রোববার এই বিভিন্ন জেলা থেকে শোলা নিয়ে আসে, নিয়ে এসে বিক্রি করে, উল্টোডাঙায় শোলার বাজার বসে, এবং প্রত্যেকটা জেলা থেকে এসে এখানকার যারা কারবারি, যারা শোলা থেকে ওই শিল্প তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করে, তারা রোববার সকালে গিয়ে উল্টোডাঙার ওই শোলার হাট থেকে শোলা কিনে নিয়ে যায়। অর্থাৎ সারা বাংলায় ভালো শোলা যে যে জেলাগুলোতে হয়, সেই শোলা বিক্রি করার জন্যে বা বিক্রি কিনির জন্যে উল্টোডাঙাতে বসে প্রত্যেক রোববার হাট।
1: সেখান থেকে মালাকাররা নিয়ে যান এবং সেখান থেকেই সেই

0: রোলার কারুকাজ করা যে সমস্ত উপকরণ সেগুলো বোধহয় অন্যান্য জেলায় চলে যায়,
1: একদম,
0: বা বিদেশেও চলে যায়।
1: এবং কুমারটুলিতে কোনো কোনো জায়গা আছে যেখানে এই সোলার কাজগুলো করা হয়, আবার কোনো কোনো কারখানা আছে সেখানে করা। এখন অবশ্য অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল বা সিনথেটিক সোলাও তৈরি করা হচ্ছে,
0: থার্মোকলের চাপে কিছুটা সোলা হয়তো ডাইং ইন্ডাস্ট্রি বলা যেতে পারে।
1: সোলার এই কথায় থাকবো আমরা, কথা না বলে কথা বলা ভালো। তবে গানের বিরতির পর ফিরে আসছি।

0: জননীর এই উদ্বোধনে মেতে ওঠে যখন ভুবন, আমরা যখন মৃন্ময়ী মায়ের সামনে গিয়ে দাঁড়াই, তখন কিন্তু সেই ডাকের সাজ বা শোলার কাজ করা প্রতিমা আমাদের মন্ত্রমুগ্ধের মতো দৃষ্টি ফেরাতে দেয় না। তাই আজ বাংলার ক্যানভাস জুড়েই শোলা দিয়ে তৈরি নানান কারুশিল্প এবং শোলাকে ব্যবহার করে শিল্পে কীভাবে এগিয়ে চলেছে আমাদের এই বাংলায় ভারতবর্ষ, সেটাই আলোচনা করছি বিশ্বজিৎ আর শ্যামলি।
1: একটি জেলার কথা বলি, মানে জেলা বলা ঠিক হবে না, গ্রামের কথা বলি। মঙ্গলকোটের বনকাপাসি পূর্ব বর্ধমানের এই গ্রামটি বাংলার শোলা শিল্পের অন্যতম ঠিকানা। বিশেষ করে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রতিমার যে সাজসজ্জা, তাতে বনকাপাসির তৈরি শোলার কাজের দীর্ঘদিনের চাহিদা রয়েছে। তবে এই শিল্পের শিকড় কতটা পুরনো তা নিয়ে স্থানীয় শিল্পীদের মধ্যে পারিবারিক ইতিহাস স্মৃতি তো রয়েছেই। যেমন একটি জায়গায় পড়ছিলাম যে গ্রামের শিল্পী অভিজিৎ সাহা তিনি বলছেন, 150 বছর আগে বনকাপাসিতে শোলার কাজের সূত্রপাত হয়েছিল।
0: সে সময় অবশ্য আজকের মতো বড় আকারের কারখানা বা বৈচিত্র্যময় কাজ ছিল না। কলকা, ঠাকুরের ডাকের সাজ আর অল্প কিছু সামগ্রী তৈরি করেই চলতো এই শিল্প। পরবর্তী সময়ে ধীরে ধীরে কাজের পরিধি অনেকটা বড় হয়। প্রায় 50 বছর আগে থেকে বনকাপাসিতে শোলার কাজ অনেক বেশি বিস্তৃত হতে থাকে এবং একটি পরিবার থেকে ক্রমশ আরও অনেক পরিবার এই পেশার সঙ্গে যুক্ত হয়। বলবো এই পেশার কথা, এই শিল্পের কথা গানের বিরতির পর।

0: শোলার কথা যখন বলি, শোলা শিল্পের কথা যখন বলি, তখন আমরা যে দুটো জায়গায় আটকে পড়ি, বারবার শোনাচ্ছিলাম সেই বিয়ের কথা এবং বিভিন্ন সময়ে বলছিলাম প্রতিমার কথা। শোলা দিয়ে আরও নানান জিনিসপত্র তৈরি হয়, ডাকের সাজের কথা তো বলেছি আপনাদের, আজ অনুষ্ঠান জুড়েই কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম, বাংলার এই শোলা শিল্পীদের কথা, অর্থাৎ যারা মালাকার তারা কিভাবে তৈরি করেন কি সেইগুলো, তাই তো?
1: ঠিক তাই।

0: সোলার সাজের কথা বলছিলাম, সোলার শিল্পের কথা বলছিলাম। এবার বলি একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ হারবার্ট হোপ রিসলি, তিনি মনে করতেন যে এই মালাকার বর্ণের মানুষরা আসলে নব সখাদের অন্তর্ভুক্ত, এবং এই মালাকারদের সঙ্গে মথুরার রাজা কংসের বংশের নাকি সরাসরি একটা যোগ রয়েছে। এই মালাকাররা অনেকেই দাবি করেন যে তারা আসলে জাহাঙ্গীরের আমলের মথুরা থেকে এসছেন। মালাকাররা একটা সময় পর্যন্ত বংশানুক্রমিকভাবে সোলা শিল্পের কাজ করতেন, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে, কারণ অনেকেই আছে যারা এ কাজ করেন না। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, কোচবিহার, হুগলির মতো জেলাগুলোতে সোলা শিল্পের ব্যাপক চর্চা লক্ষ্য করা যায়, আর ওপার বাংলায় তো আছেই। তবে সোলার কাজের জন্য প্রচুর যন্ত্রপাতির প্রয়োজন হয় না, মূলত সোলা, ছুরি, কাঠ বা পাথর, আঠা এবং রং ব্যবহার করে শিল্পীরা নানান রকম জিনিস তৈরি করেন। অবশ্য নানা রকম কারুকাজের জন্যে কখনো কখনো কাচের টুকরো, আবার কখনো কখনো চুমকি, পুঁথি, এগুলো দিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করেন। মুর্শিদাবাদের নবাবের আমলেও কিন্তু সোলা শিল্পের ব্যবহার ছিল।
1: সবথেকে বড় কথা, আমরা যখন এই কথাগুলো বলছি তখন মনে রাখতে হবে মুর্শিদাবাদে কিন্তু হাতির দাঁতের শিল্পকলা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প ছিল, কিন্তু সোলা শিল্প এই জায়গাটা নিয়ে নিয়েছিল। সোলা দিয়ে ময়ূর আকৃতির যে নৌকো নবাবী আমলে হাতির দাঁত দিয়ে তৈরি হতো, যে বজরার মতো শোপিস, তার মতোই তৈরি হতে শুরু করলো সোলার তৈরি পালকি, নৌকো, হাতি। আর ১৯ শতকে এলো সোলার টুপি। জেলে সম্প্রদায়ের মানুষও কিন্তু মূলত মাছ ধরবার বড়শির ফাতনা তৈরির জন্য সোলা ব্যবহার করতেন।
0: আর গৃহসজ্জার জন্য সোলার তৈরি নানা রকম জিনিসপত্র মানুষ সংগ্রহ করে। দেবদেবীর মূর্তির অঙ্গসজ্জার জন্য সোলার তৈরি সাজ, চালচিত্র, মুকুট, মালা, সোলার কদম ফুল, অনেক বলেছি কথা আপনাদের, কিন্তু বাড়িতেও সোলা দিয়ে এখন শোকেজ তৈরি হয়, অর্থাৎ ছোট ছোট বাক্সের মধ্যে মূর্তি তৈরি হয়, সোলার জিনিস তৈরি হয়, তারও প্রচলন রয়েছে এই বাংলায়। সোলা নিয়ে হয়তো আরও অনেক কথা বলা যেত, কিন্তু আজ ঘড়ির কাঁটা বলছে আর নয়, তাই আজকের বাংলার ক্যানভাস থেকে সোলার কথা এটুকুই রেখে বিদায় নেব। বিশ্বজিতা শ্যামলী
1: নমস্কার, শুভরাত্রি।

শুনছেন আধুনিক গান শিল্পী রূপঙ্কর বাগচি।

রাতটার যখন তখন টিভি থেকে টুকটুকি বলছি, আজ দুপুরে উত্তর কলকাতার একটি ফ্ল্যাট বাড়িতে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানাচ্ছেন যে ফ্ল্যাট বাড়িটির ছাদ ভেঙে এক টুকরো আকাশ ঢুকে পড়েছে ওই বাড়িতে।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, প্রথমে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান।

0: অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনছেন, পরের গানটি অধীর বাগচি এবং মান্নাদের কণ্ঠে।
1: কথা কো এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শুন হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুন হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়।

0: শালা দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা,
1: ওলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রি সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রি সাহেব।

আমার কৃষ্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই।

বাংলা ছায়াছবির গান শুনছেন অ্যান্টনি ফিরিঙ্গির পর। এবারে শুনুন দেয়া নেওয়া ছবির গান, শিল্পী শ্যামল মিত্র।

বাংলা ছায়াছবির গান শুনছেন। দেয়া নেওয়া ছবির পরে পরে শুনুন আপন আমার আপন ছবির গান। প্রথম গানটি শিল্পী অমিত কুমার।

0: আপন আমার আপন ছবির গান শুনছেন। পরের গানটি রাহুল দেব বর্মনের কণ্ঠে।
1: এই যা গোল, মন্ডল ভন্ডুল আর গন্ডগোল। শোনো শোনো, হায় হায় শোনো শোনো, শোনো শোনো গপ্প শোনো, ভীষণ যে মজার। এক যে ছিল মেইল গাড়ি, মেজাজ ভারী তার, খুশখুশিয়ে চলে যখন কাপের সংসার।

আসছে, দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো ওই আসছে। একদিন এক জংশনে সে কি কাণ্ড হলো, মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো, চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি জগ জগ জগ জগ জগ জগ হাস। একদিন এক জংশনে

আপন আমার আপন ছবির গান শুনছেন। পরের গানটি অমিত কুমার এবং রামানুজ দাশগুপ্তের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আপন আমার আপন ছবির গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

শিপ্রা বসুর কণ্ঠে। এতক্ষণ শুনলেন রাগ প্রধান গান, এখন শুনলেন লোকগীতি পরিবেশনায় মহুল লোকগানের দল।

গন্ধে মাতাল দুনিয়ায় উথাল পাথাল, ভাতে আর ভালোবাসায় লক্ষ্মীর সোনার চাতাল। ও মন গন্ধে মাতাল দুনিয়ায় উথাল পাথাল, ভাতে আর ভালোবাসায় লক্ষ্মীর সোনার চাতাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি, নানা রঙের গান অনুষ্ঠানে। এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

ভোর চারটে মানেই প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল রাগ জৌনপুরি, শিল্পী যুধাজিৎ রায়, তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ জৌনপুরি।

জৌনপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন জ্যোতাজিৎ রায়। তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী সৌম্য আঢ্য, রাগ পরমেশ্বরী, তবলায় প্রদ্যুৎ পাল।

അതക്കുൻ ശുല്ലൻ ഷെതാരെ രാഗ് പരമേശ്വരി ശില്പി ছিলেন സൗമ്യ ആഠ. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 20 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992। নাম্বারটা আরেকবার বলে দিই, 9903653992 এই নাম্বারে। আপনাদের বলেছিলাম যে আজকে একটা গল্প শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, কারণ যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আমরা পেরিয়ে এসেছি কিছুদিন আগে, সেপ্টেম্বরের 15 তারিখে, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শোনানোর যে অনুরোধ আপনারা করেছিলেন, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে সাজিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প দিয়ে।

চিরন্তনই, তারপর অবশ্যই কিছু কথা হবে সেই গল্প সম্বন্ধে বা বিভিন্ন রকম বিষয় সম্বন্ধে। যখন ভাবছিলাম কোন গল্পটা পড়বো, এত সুন্দর সুন্দর গল্প রয়েছে, তো ভাবতে ভাবতে মনে হলো আমাদের ছোটবেলায় আমাদের টেক্সট বুকে একটা গল্প ছিল শরৎচন্দ্রের, সেই পুরনো দিনের গল্পটাই ফিরিয়ে আনলাম। ছেলেবেলাকার স্মৃতি, স্কুলের মাস্টার মশাইদের স্মৃতি, এবং তার সঙ্গে অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনীর গানের পর্ব।

0: শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শরৎচন্দ্রের যে গল্পটি আপনাদেরকে শোনাব সে গল্পটি হলো আপনাদেরও খুব পরিচিত এবং জানা গল্প, একাদশী বৈরাগী। কালিদহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। ইহার গোপাল মুখুর্জের ছেলে অপূর্ব ছেলেবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর 5-6 কলকাতার মেসে থাকিয়া অনার্স সমেত বিএ পাস করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসাদ প্রতিপত্তির আর অবধি রহিল না। গ্রামের মধ্যে জীর্ণ শীর্ণ একটা হাই স্কুল ছিল। তাহার সমবয়সীরা ইতিমধ্যে ইহাতে পাঠ সাঙ্গ করিয়া সন্ধ্যান্নিক ছাড়িয়া দিয়া দশানা ছওয়ানা চুল ছাঁটিয়া বসিয়াছিল। কিন্তু কলিকাতা প্রত্যাগত এই গ্রাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সংস্থান দেখিয়া শুধু ছোকরা কেন, তাহাদের বাবাদের পর্যন্ত বিস্ময়ে তাক লাগিয়া গেল। শহরের সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানী লোকেদের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতনী হিন্দুদের অনেক নিগূঢ় রহস্যের মর্মোদ্ভেদ করিয়া দেশে গিয়াছিল। এখন সঙ্গীতের মধ্যে ইহাই মুক্ত কণ্ঠে প্রচার করিতে লাগিল যে এই হিন্দু ধর্মের মত এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত। ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যান্নিক একাদশী পূর্ণিমা গঙ্গা স্নানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, দেশোদ্ধার ইত্যাদির জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হই হই পড়িয়া গেল। বুড়োরা বলিতে লাগিল,
2: গোপাল মুখুজ্জের বরাত বটে, মা কমলারও যেমন সুদৃষ্টি সন্তান জন্মেছেও তেমনি, না হইলে আজকালকার কালে এতগুলো ইংরেজি ফাঁস পড়িয়াও এই বয়সে এমন ধর্মে মতিগতি কটা দেখা যায় বলো বলো।
1: সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই তিনটি সভার আস্ফালনে গ্রামের চাষাভুষার দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল। 5 কোড়ি তেওর তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল শুনিতে পাইয়া অপূর্ব সদল বলে উপস্থিত হইয়া 5 কোড়িকে এমন শাসন করিল, পরদিন 5 কোড়ির স্ত্রী স্বামীকে লইয়া বাপের বাড়ি পালাইয়া গেল। ভগাকাওয়ারা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল। অবিনাশের কানে যাওয়ায় সে তার নখ দিয়া রক্ত বাহির করিয়া তবে ছাড়িয়া দিল। দুর্গাডোমের 14-15 বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল, অপূর্ব দলের লোকেদের চোখে পড়ায় সে তাহার পিঠের ওপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ফসকা তুলিয়া দিল। এমনি করিয়া অপূর্বর হিন্দু ধর্ম প্রচারিণী, দুর্নীতি দলনী সভা ভানুমতির আমগাছের মতো সদ্য সদ্যই ফুলে ফলে কালিদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। এইবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্বর চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের দেড়খানা মানচিত্র ও বঙ্কিমের আড়াইখানা উপন্যাস ব্যতীত আর কিছুই নাই। এই দীনতার জন্য সে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়া অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। তাহার সভাপতিত্বে চাঁদার খাতা, আইন কানুনের তালিকা এবং পুস্তকের লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহে গ্রামের লোকেরা কোনো মতে সহিয়াছিল, কিন্তু 2-1 দিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎপাতে গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনই ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলে ছেলে দেখিলেই তাহারা বাড়ির দরজা জানলা বন্ধ করিয়া ফেলিতে লাগিল। বেশ দেখা গেল গ্রামে ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়েছিল, লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার শতাংশের একাংশও প্রশস্ত নয়। অপূর্ব কি করিবে ভাবিতেছিল, এমন সময় ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অদূরে একটি পরিত্যক্ত পোড়া ভিটের প্রতি একদিন অপূর্বর দৃষ্টি আকৃষ্ট হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগীর। অনুসন্ধান করিতে জানা গেল লোকটা কি একটা গর্হিত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণেরা তাহার ধোপা নাপিত মুধি প্রভৃতি বন্ধ করিয়া বছর দশেক পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছেন। এখন সে ক্রোশ দুই উত্তরে বারুইপুর গ্রামে বাস করিতেছে। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেহই বলিতে পারে না। হাড়ি ভাটার ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে তা একেবারেই লুপ্ত হইয়া গেছে। তদবধি এই একাদশী নামেই বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়া কহিল, টাকার কুমির সামাজিক কদাচার, তবে তো এই বেটাই লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য, না হইলে সেখানেও ধোপা নাপিত মুদি বন্ধ। বাড়িপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পেছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থে উপাযচক হইয়া পরামর্শ দিয়া গেলেন যে, বেশ
3: একটু মোটা টাকা না দিলে এ মহাপাপী বেটা কালিদহে বাস্তু কি করিয়া রক্ষা করে দেখিতে হইবে। কারণ বাস না করিলে ওই বাস্তু ভিটার ওপর একাদশীর যে অত্যন্ত মমতা এবং
1: স্মৃতিরত্নে তাহা অগোচর ছিল না। যেহেতু বছর দুই পূর্বে এই জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায়ে সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফল কাম হইতে পারেন নাই, তাহার প্রস্তাবে যখন একাদশী অত্যন্ত সাধী ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল,
4: এমন অনুমতি করবেন না ঠাকুরমশাই, ওই এক ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম, না না না না, আমি কিছুতেই নিতে পারবো না, ব্রাহ্মণের সেবায় লাগবে, এ আমার সাত পুরুষের ভাগ্য।
1: স্মৃতিরত্ন নিরিতিশয় পুলকিত চিত্তে তাহার দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধার লক্ষ কোটি সুখ্যাতি করিয়া অসংখ্য আশীর্বাদ করার পরে একাদশী করজোরে সবিনয়ে নিবেদন করিয়াছিল,
4: কিন্তু এমনই পোড়া অদৃষ্ট ঠাকুরমশাই যে সাত পুরুষের ভিটে আমার কিছুতেই হাতছাড়া করবার জো নেই। বাবা মরণকালে মাথায় দিব্যি দিয়ে বলে গিয়েছিল, খেতেও যদি না পাস বাবা বাস্তু ঘিটে কখনো ছাড়িস নে,
1: ইত্যাদি ইত্যাদি। সেই আক্রোশ স্মৃতিরত্ন বিস্তৃত হন নাই। দিন পাঁচেক পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি দুই ক্রোশ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসিয়া উপস্থিত হইল। বাড়ির মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের আর কেহ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই, সুতরাং চণ্ডী মণ্ডপে পা দিয়াই তাহাদের মন বিতৃষ্ণায় ভরিয়া গেল। এই লোক টাকার কুমিরই হোক আর হাঙরি হোক, লাইব্রেরির সম্বন্ধে যে পুঁটি মাছটির উপকারেও আসবে না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারতি, বয়স ষাটের উপর গিয়াছে, সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাড়িগোপ কামানো, মুখখানার প্রতি চাহিলে মনে হয় যে কোথাও ইহার লেশমাত্র রসকস আছে। ইক্ষু যেমন নিজের রস কলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে নিজেই ইন্ধন হইয়া তাকে জ্বালাইয়া শুষ্ক করে, এ ব্যক্তি যেন তেমনি মনুষ্যকে পুরাইয়া শুষ্ক করিয়া নিজের সমস্ত মনুষ্যত্বকে নেংরাইয়া বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে। তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডী মণ্ডপের ওপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিতেছে, তাহার সম্মুখে একটি কাঠের হাত বাক্স আর একপাশে থাক দিয়া হিসেবের খাতাপত্র। একজন বৃদ্ধ কোচের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা ঝুলাইয়া স্লেটের ওপর সুদের হিসাব করিতেছেন এবং সম্মুখে পার্শ্বে বারান্দার খুঁটির আড়ালে নানা বয়সের নানা অবস্থার স্ত্রী

0: পুরুষ ম্লান মুখে বসিয়া আছে। কেহ ঋণ গ্রহণ করিতে আসিয়াছে, কেহ সুদ দিতে, কেহ বা শুধু সময় ভিক্ষা করিতেই আসিয়াছে। কিন্তু ঋণ পরিশোধের জন্য কেহ যে বসিয়াছিল তাহা কাহারও মুখ দেখিয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্রসন্তান দেখিয়া একাদশী বিস্ময়াপন্ন হইয়া চাহিল। গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কহিল,
1: কোত্থেকে আসছেন?
0: অপূর্ব কহিল, কালিদহ থেকে।
1: মশাই আপনারা?
0: আমরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনে একাদশীর সসম্ভ্রমে দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল, কহিল,
2: বসতে আজ্ঞা হোক।
0: সকলে উপবেশন করিলে একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল,
1: আপনাদের কি প্রয়োজন?
0: অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পাড়িতা গিয়া দেখিল একাদশী ঘাড় আর একদিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালের স্ত্রীলোকটিকে সম্বোধন করিয়া কহিতেছে,
2: তুমি কি খেপে গেলে হারুর মা? সুদ তো হয়েছে কুল্লে 7 টাকা দুয়ানা, যদি দুয়ানা ছাড়ি করে দেবে তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে মেরে ফেলো না কেন?
0: তাহার পরে উভয় এমন ধস্তাধস্তি শুরু করিয়া দিল যেন এই দুয়ানা পয়সার উপরই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হারুর মাও যেমন স্থির সংকল্প, একাদশীও তেমনি অটল। দেরি হইতেছে দেখিয়া অপূর্ব উভয়ের বাগবিদণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা। একাদশী মুখ ফেরিয়া বলিল,
2: আগে এই যে শুনি।
1: হ্যাঁ রে নফর, তুই কি আমার মাথায় পা দিয়ে ডুবুতে চাস রে? সেই 2 টাকা এখনো শোধ দিলি নে, আবার 1 টাকা চাইতে এসেছিস কোন লজ্জায়? শুনি বলি, সুদ কিছু এনেছিস?
0: নফর ট্যাঁক খুঁড়িয়া একানা পয়সা বাহির করিতে একাদশী চোখ রাঙাইয়া কহিল,
2: 3 মাস হয়ে গেল না রে, আর 2 পয়সা কই?
0: নফর হাত জোর করিয়া বলিল,
3: আর নেই কর্তা, ধারার পর কাছে কত হাতে পায়ে পয়সা 4টি ধার করে আনছি, বাকি 2 পয়সা আসছে হাট বাড়ি দিয়ে যাব।
0: একাদশী গলা বাড়াইয়া দেখিয়া বলিল,
2: দেখি তোর ওদিকের ট্যাঙ্কটা।
0: নফর বাঁদিকের ট্যাঙ্কটা দেখাইয়া অভিমান ভরে কহিল,
3: 2 পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা? যে পয়সা এনেও তোমাদের ঠকায় তার মুখে পোকা পড়ুক এই বলে দিলু।
0: একাদশী তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কহিল,
2: তুই 4টে পয়সা ধার করে আনতে পারলি, আর 2 এমনি ধার করতে পারলি নে?
0: নফর রাগিয়া কহিল,
2: মাইরি দিলাসা দিলুম কর্তা, মুখে পোকা পড়ুক।
0: অপূর্ব ঘা ঝুলিয়া যাইতেছিল, সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল,
4: আচ্ছা লোক তো তুমি মশাই।
0: একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কহিল না, পরাণ বাগদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল। একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল,
2: এই পরাণ, এদিকে এদিকে এদিকে, এই নফরার কাছাটা একবার খুলে দেখতে রে বাবা, এই পয়সা 2 বাঁধা আছে কিনা।
0: পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাঁচার খুঁটে বাঁধা পয়সা 2 খুলিয়া একাদশীর সম্মুখে ছুঁড়িয়া ফেলিয়া দিল। একাদশীর এই বেয়াদপিতে কিছুমাত্র রাগ করিল না, গম্ভীর মুখে পয়সা 6 বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল,
2: ঘোষাল মশাই, নফরার নামে সুদ আদায় জমা করে নেন। তা হ্যাঁ রে, 1 টাকা আবার কি করবি রে?
0: নফর কহিল,
1: আবশ্যক না হলে কেন এসেছি মশাই?
0: একাদশী কহিল,
2: 8 আনা নিয়ে জানা, গোটা টাকা নিয়ে গেলেই তো আবার 9-6 করে ফেলবি রে।
0: তারপর অনেক ঘষা মাজা করিয়া নফর মোড়ল 12 আনা পয়সা কর্জ করিয়া প্রস্থান করিল। দেখুন, সেই সময় 1 টাকা, 25 পয়সা, 50 পয়সা, 12 আনা, 2 পয়সা, সেগুলোর কীরকম দাম ছিল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, সেই যে সামাজিক প্রেক্ষাপটে এই গল্পটা রচিত, সেই সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখনকার এই শহুরে সভ্যতার মধ্যে দাঁড়িয়ে এই গল্পটা শুনছি বটে, কিন্তু ফিরে যাচ্ছি সেই পুরনো দিনের সেই সামাজিক প্রেক্ষাপটে। গল্পটা যেহেতু একটু বড়, তাই টানা একটু পড়বার চেষ্টা করি, না হলে আপনাদের যে বার্তা সেগুলো পড়া হয়তো সম্ভব হবে না। তাহলে আরেকটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। বেলা বাড়িয়া উঠিতেছিল, অপূর্বর সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে

0: করিয়া বলিল, যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা দেরি করতে পারি না। একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় 15 মিনিট ধরিয়া আগাগোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল,
1: আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন?
0: অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কহিল, বুড়ো মানুষ টাকা দেবেন না তো কি ছোট ছেলে টাকা দেবে? তারা পাবে কোথায় শুনি? বুড়ো সে কথার উত্তর না দিয়া কহিল,
1: স্কুল তো হয়েছে 20-25 বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু। তা যাক, এ তো আর মন্দ কাজ নয়, আমাদের ছেলেপুলে বই পড়ুক আর নাই পড়ুক, আমাদের গায়ের পাঁচটা ছেলেপুলে পড়বে, তাই না? হ্যাঁ, কি বলো কি বলো ঘোষাল মশাই?
0: ঘোষাল ঘাড় নাড়িয়া কি যে বলিল বোঝা গেল না। একাদশী কহিল,
1: তা বেশ, চাঁদা দেব আমি, একদিন এসে নিয়ে যাবেন চারানা পয়সা। হ্যাঁ, কি বলো ঘোষাল, এরকম আর ভালো দেখায় না, এত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নাম ডাক আছে বলেই তো, আর তো লোক আছে কই, তাদের কাছে তো চাইতে যায় না, কি বলো?
0: ক্রোধে অপূর্বর মুখ দিয়া কথা বাহির হইল না। অনাথ কহিল, এই চারানার জন্য আমরা এত দূর এসেছি, তো আবার আরেকদিন এসে নিয়ে যেতে হবে। একাদশী মুখে একটা শব্দ করিয়া মাথা নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল,
1: দেখলেন তো অবস্থা, 6টা পয়সা হকের সুদ আদায় করবার জন্য ব্যাটাদের কাছে কি ছেঁচড়া ফোনাই না করতে হয়। তা এই পাটটা বিক্রি না হয়ে গেলে তো আর চাঁদা দেবার সুবিধে?
0: অপূর্ব রাগে ঠোঁট কাঁপিতে লাগিল, বলিল, সুবিধে হবে এখানেও ধোপা নাপেত বন্ধ হলে, বেটা পিছাস সর্বাঙ্গে ছিটে ফোটা কেটে জাত হারিয়ে বষ্টম হয়েছে। আচ্ছা, বিপিন উঠিয়া দাঁড়াইয়া একটি আঙুল তুলিয়া শাসাইয়া কহিল, বড়লপুরে রাখালদাস বাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী। বুড়া বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। বিদেশি ছেলেদের অকস্মাত এত ক্রোধের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল, গরিবের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করব, তবে ছাড়ব। নফর তো কেন বসিয়াছিল, তাহার কাছায় বাঁধা পয়সা দুটো আদায় করবার রাগে মনে মনে ফুলিতেছিল। সে কইলে,
2: যা কইলেন কথা তা ঠিক, বৈরাগী তো নয় যেন পিসেচ, চোখে দেখলেন তো মোর পয়সা দুটো কেমন করে আদায় করল।
0: বুড়োর লাঞ্ছনায় উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দ উপভোগ করিতে লাগিল। তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া কহিয়া উঠিল,
2: তোমরা তো ভেতরের খবর জানো না, আমাদের গায়ের লোক আমরা সব জানি। কি গপুর, আমাদের গায়ে কেন তোমার ঘো ধোপা নাপিত সব বন্ধ হয়েছিল বলবো?
0: খবরটা পুরাতন, সবাই জানিত। একাদশী সদগোপের ছেলে, জাত বৈষ্ণব নয়। তার একমাত্র বৈমাত্রীয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে। কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত এবং অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ মরা এই বইমাত্রেও ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করিতে পারে নাই। সংসারে তাহার আর কেহ ছিল না, ইহাকেই সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল, তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল। আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়াছিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। অতঃপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি সব বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বাড়িপুরে পলাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আর একজনের মুখ হইতে আর একজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জায় ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল, তাহার নিজের জন্যে নয়, ছোট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল, আজিও যে তাহা তেমনই আছে, তিলার্থ শুষ্ক হয় নাই বৃদ্ধ তাহা ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত করিয়া তোলে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চোখে পড়িল না, কিন্তু অপূর্ব হঠাৎ এটা অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল,
2: আমরা কি ভিখারি যে দুকোশ পথ হেঁটে এই রৌদ্রে চার গন্ডা পয়সা ভিক্ষে করতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর ঘাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকের রক্ত শুষের সুদ খাও বুড়ো, মনে করেছ জোঁকের গায়ে জোঁক বসে না? আমি এখানেও না তোমার হাঁড়ি হাল করি, তবে আমার নাম বিপিন ভট্টাচী নয়, ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে চোখে আর দেখতে পাও না। চলো হে অপূর্ব, আমরা যাই, তারপর যা একদিন জানি যেটা করা যাবে,
0: বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা ১১টা বাজিয়া গিয়াছে, বিশেষত এতটা পথ হাঁটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়া দিয়াছিল, তাহারপর কলহ বিবাদে সে কথা মনে ছিল না। কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে আর অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক বাতাসা লইয়া একটি ২৭ ২৮ বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হয়। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া মনে হয় না, পরনে গরদের কাপড়, স্নানের পরে বোধ করি এই মাত্র আহ্নিক করিতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাইছে শুনিয়া চাকরের কাছে সে নিজেই আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে, কহিল, আপনাদের কে জল চেয়েছিলেন যেন?
2: বিপিন কহিল, পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনি সেই বিদ্যে ধরি হে।
0: চোখের নিমেষে মেয়েটির হাত থেকে বাতাসার রেকাপটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল। সে অসীম লজ্জা চোখে দেখে অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনের গায়ে একটা কনুয়ের গুঁতো দিয়া বলিল, এসব কি বাতরামি হচ্ছে, কাণ্ড কেন নেই? বিপিন পাড়া গায়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বে খোঁচা খাইয়া আরো নিষ্ঠুর হইয়া উঠিল, চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন মিছা কথা বলছি নাকি? ওর এত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে, আমি হাতে হাড়ি ভেঙে দিতে পারি জানো? অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না, কহিল, আমি আনতে বলেছিলাম বিপুন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না, চলো আমরা এখান থেকে যাই। গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কারো প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এরা যে কিসে চাঁদা দিতে এসেছিলেন, তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিউফলের ন্যায় বসিয়াছিল, ভগিনীর আহ্বানে চকিত হইয়া কহিল, না, এই যে দি দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবুমশাই, আমি গরিব মানুষ, চারা নাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল, অপূর্বর ইঙ্গিতে তাকে নিষেধ করিল, কিন্তু এত কাণ্ডের পর সেই চারানার প্রস্তাব তাহার নিজের অত্যন্ত ঘৃণাবোধ হইতে লাগিল। আত্মসম্বরণ করিয়া বলিল, থাক বৈরাগী, তোমায় আর কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহার আগের কথা, একটি নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল, বাগে পেলে কেউ কি আর ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, পাঁচ গন্ডা পয়সাই খাতায় খরচ লেখো, কি আর করব বলো, বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তার মুখ দেখে অপূর্বর এবারে হাসি পাইল, এই কুষিত জীবী বৃদ্ধের পক্ষে চার আনার এবং পাঁচ আনার মধ্যে যে কত বড় প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা চার পাঁচ আনা পয়সা নিয়ে নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই পাঁচ আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে, তাহার অঞ্চলের প্রান্তটুকুও তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না।